আকাশবাণী মুর্শিদাবাদ, আজ সোমবার, 8ই আষাঢ় 1948 শকাব্দ, 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 29শে জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 55 সেকেন্ড। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন অমৃতবাণী। জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, অবশ্যই জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়, বলেছেন ডক্টর APJ আব্দুল কালাম। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব, বলেছেন নেপোলিয়ন বোনাপার্ট। বিদ্যার চেয়ে বন্ধু নেই, ব্যাধির চেয়ে শত্রু নেই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নেই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই, বলেছেন

শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে বদলে ফেলা যায়, বলেছেন নেলসন ম্যান্ডেলা। শিক্ষিত লোকের বৈশিষ্ট্য হচ্ছে কোনো মতবাদকে গ্রহণ না করেও তা নিয়ে কাজ করতে পারা, বলেছেন অ্যারিস্টটল। শুনলেন অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিগীতি। ভক্তিগীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী হীরালাল সরখেল।

ভক্তিগীতির অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হলো আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: করে বলেন, চলমান দ্বিপাক্ষিক প্রকল্পগুলি মরিশাসের স্বাস্থ্য পরিষেবা, সংযোগ ব্যবস্থা, সুদূরপ্রসারী উন্নয়ন এবং সমুদ্র সংক্রান্ত অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী ভারতের ভিশন মহাসাগর এবং নেবারহুড ফার্স্ট নীতির আওতায় ভারত মরিশাস বৃদ্ধিপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দেন। পাশাপাশি গ্লোবাল সাউথের স্বার্থে যৌথভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ ও বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
1: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায় জব সেসেল আপনি স্বতন্ত্রতাকে 50 বর্ষ পুরে কর রাহা और हम भारत सेशेल राजनयिक संबंधों की भी 50वीं वर्षगांठ मना रहे। इन 50 वर्षों की यात्रा में हमने मित्रता को विश्वास में, विश्वास को सहयोग में और सहयोग को जन कल्याण में बदला है। हिंद महासागर ने भारत और सेशेल के संबंधों को सींचा है।
0: রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম। বিদেশমন্ত্রক জানিয়েছে, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি ভারতের অঙ্গীকারে বিশেষ গুরুত্ব বহন করে। বিদেশ মন্ত্রকের মতে, প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ও সেসেলসের দৃঢ় স্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে এবং দুদেশের মধ্যে সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের যৌথ অঙ্গীকারকে শক্তিশালী করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রীষের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রীষের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধিদল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটর এই বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে ভারত ও গ্রীষের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। এই প্রতিনিধি দল গ্রীষের শীর্ষস্থানীয় কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে পরিদর্শন করবে। উন্নত উৎপাদন ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর শিল্পক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখে দুদেশের শিল্প সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। এর আগে লন্ডনে অনুষ্ঠিত ইন্ডিয়া ইউকে পার্টনার্স ইন প্রোগ্রেস

0: কৃষক বাণিজ্য সভায় অংশ নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর ব্রিটেন সফর শেষ করেন। ওই বৈঠকে দুদেশের শিল্পমহলের প্রতিনিধিরা প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাদের মতে এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রকের মতে ব্রিটেন সফরের পর গ্রিস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135 পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি।
1: কিসি ভি রাষ্ট্র কি আত্মা উসকে লোক হতে হ্যায় আর জব উস দেশ কে লোক কোই সংকল্প লেতে হ্যায় তো কোই ভি শক্তি উনহেঁ আপনে লক্ষ্য সে ডিগা নাহিঁ পাতি। রাষ্ট্র নির্মাণ মে জন ভাগিদারি কি এ তাকত ভারত কি বহুত বড়ি পুঁজি হ্যায় আর ইস জন ভাগিদারি কা হাম বার বার অনুভব কর রহে হ্যায়।
0: পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী জানান, দেশে এ ধরনের 40 বিমান তৈরি করা হচ্ছে, এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে। এখবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং দোষীদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি এবং চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সী 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভারত মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। লর্ডসে গতকাল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেটে 170 রান তোলে। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 4 উইকেট হারিয়ে 1 ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। এলিসা পেরি 56 রান করেন। এবার আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল

0: গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নক আউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন। তারা ভারত ও মরিশাসের চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী মনীষা মুরলী নায়ার।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখনকার মতো এখানে শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, আজকের প্রথম শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী।

নজরুলগীতি অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন কৃষি পরামর্শ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ, ফসল বিষয়ে বিশেষ পরামর্শ বলি পাট। জুন মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনা, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশির ব্যবস্থা করুন। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছ পাতলা করুন। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা প্রতিযোগিতায় বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি হয়। সার ব্যবস্থাপনা টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন যাতে সার ধুয়ে না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। পোকামাকড় ও রোগ দমন, জুন মাসে নিম্নলিখিত পোকা ও রোগের আক্রমণ দেখা দিতে পারে। জুট সেমিলুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিলিয়ন, স্টেম রট রোগ। নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা বা ডগা নষ্ট করুন। প্রাথমিক অবস্থায় নিম্নভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। বজ্র ঝড় বা দমকা হাওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন। ভারী বৃষ্টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুত বের করে দিন। বৃষ্টির পরে রোগের প্রকোপ বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারি প্রয়োজন। উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো, কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন করতে পারুন। শুরু করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা ও পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগেও চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা করুন। শুনলেন কৃষি পরামর্শ।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, গত ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পার্থক্য ছিল না। আজ থেকে আগামী চৌঠা জুলাই পর্যন্ত জেলার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজ থেকে আগামী চৌঠা জুলাই পর্যন্ত জেলার দু একটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ থেকে আগামী ২রা জুলাই পর্যন্ত জেলার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। চাষি ভাইদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হচ্ছে যে আজ থেকে ৩০শে জুন পর্যন্ত, আজ এবং আগামীকাল, জেলার দু একটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। এখন লোকগীতি, শিল্পী পূর্ণ দাস বাউল।

লোকগীতি শুনলেন পূর্ণদাস বাউলির কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে

একটু পরেই অর্থাৎ 7:45 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, মাফ করবেন, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 শুভ সকাল, আজকের বিষয় আমার দেশের বৈচিত্র্যময় জলবায়ু, সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, সকাল 9:05, সকাল 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সকাল 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, দুপুর 1:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 1:30 আবার আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, দুপুর 2:20 বাংলা আধুনিক গানের অনুরোধের আসর, বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 3:05, 3:10 যোগের উপর বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, সাক্ষাৎকার দিয়েছেন পালোভা গোস্বামী, 3:40 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, বিকেল 4:58 রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা বিনিয়োগ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সন্ধ্যে 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 6:30 জীবিকার জন্যে, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভক্তিগীতি, অতুল প্রসাদী গান শুনবেন সন্ধ্যে 6:55, 7:10 আজ সন্ধ্যায়, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, রাত 8:00 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, বাংলা রাগ প্রধান গান রাত 8:10, বাংলা আধুনিক গান শুনবেন রাত 8:30, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছবির গান রাত 10:10, মাটির সুর অনুষ্ঠানে লোকগীতি শুনবেন রাত 10:30 এবং রাত 11:00 আজকের অধিবেশনের সমাপ্তি, শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.22 MHz FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং ঠিক তার পরই আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বদানের স্বীকৃতিস্বরূপ সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণী

0: মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি দল সহ গ্রিসের এথেন্স সফরে পৌঁছেছেন। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ ও বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
1: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায়, জব সেসেল আপনি স্বতন্ত্রতাকে 50 বর্ষ পুরে কর রাহা হ্যায়, আর হাম ভারত সেসেল রাজনৈতিক সম্বন্ধো কি ভি 50বি বর্ষগাঁঠ মনা রহে। ইন 50 বর্ষো কি যাত্রা মে হামনে মিত্রতা কো বিশ্বাস মে, বিশ্বাস কো সহযোগ মে, আর সহযোগ কো জন কল্যাণ মে বদলা হ্যায়। হিন্দ মহাসাগর নে ভারত আর সেসেল কে সম্বন্ধো কো সিঁচা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশ বান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীন চন্দ্র রামগুলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রাহা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। জবাবে ইরান বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উভয় পক্ষই সতর্কবার্তা দেয়। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। চলতি মাসের শুরুতে সংঘাতের অবসান ঘটাতে যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের জেরেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদকে ঘিরেই এই বিরোধ তৈরি হয়। ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল হরমুজ প্রণালী দিয়ে

চলাচলের সমন্বয়ের জন্য মার্কিন সেনাবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মধ্যে একটি সরাসরি হটলাইন চালুর বিষয়ে সম্মত হয়। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয়ের ওপর পুনরায় জোর দেওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি দল সহ গ্রীসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রীসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধি দল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটারে বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভারত ও গ্রীসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের মতে, ব্রিটেন সফরের পর গ্রীস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অসমের ধিমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং ডিমোয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। সিমেন নদীর পাড় ভাঙায় প্রায় 60টি পরিবার আটকে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরন্তর নজরদারি চালাচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। আসন্ন হকি বিশ্বকাপের আগে এটাই ছিল FIH হকি প্রো লিগে ভারতের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়ে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল আজ বিধানসভায় পেশ করা হবে। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের সুবিধার্থে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। অন্নপূর্ণা যোজনায় আগামী পয়লা জুলাই রাজ্যের 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে আজ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনি জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে এই বিলে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির তদন্তে কমিশন প্রয়োজনে মূল্য নির্ধারক, বিশেষজ্ঞ বা সরকারি আধিকারিকদের সাহায্য নিতে পারবে। বিল দুটি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন,
1: এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকার বলতে তো পাবলিক, পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো চলতে পারে না।
0: এদিকে রাজ্য সরকার আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করা নিয়েও জল্পনা তুঙ্গে। রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল আনা হলে তাতে সমর্থনের কথা জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য গতকাল সামাজিক মাধ্যমে বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে বিজেপির অবস্থান অত্যন্ত স্পষ্ট। এই বিষয়টি দলের নির্বাচনী ইস্তাহার এবং রাজনৈতিক প্রতিশ্রুতির অঙ্গ। তিনি বলেন, আইনের দৃষ্টিতে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও কর্তব্য সুনিশ্চিত হওয়া প্রয়োজন। তবে সংবিধান অনুযায়ী স্বীকৃত তপশিলি উপজাতির সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি এবং বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে বলে রাজ্য সভাপতি জানিয়েছেন। ইউসিসি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই বলেও জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। ইউসিসি বিল নিয়ে আরও আলাপ আলোচনার প্রয়োজন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত বহুত্ববাদের দেশ, কাজেই বিলটি নিয়ে সরকারের মানুষের কাছে যাওয়া উচিত। দেশের ফৌজদারি ব্যবস্থার কাঠামোর মধ্যে থেকে বিলের প্রয়োগ করা উচিত বলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন।
2: মানুষের নিরাপত্তা এই ক্ষেত্রে এই সরকারের কোনো ভূমিকা নেই। আপনি দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তায়, অন্যত্র, দোকান, বাজার, সাধারণ মানুষ, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। অথচ সরকার নাকি এখন নতুন করে সেফটি বিল আনবে, হঠাৎ করে অভিন্ন দেওয়ানি বিধি তার ব্যবস্থা দরকারটা কেন হচ্ছে? এ নিয়ে কোর্টের একাধিক পর্যবেক্ষণ হয়, ফলে সে সমস্তগুলো বাদ দিয়ে মানুষকে বিভাজিত করার জন্য এরকমের ব্যবস্থা হওয়াটা সমীচীন না। আমি শুধু মনে করিয়ে দেবো,
0: রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের জন্য অপরিহার্য পরিষেবার ক্ষেত্রে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রিটেল আউটলেটের মাধ্যমে মোটর স্পিরিট বা হাইস্পিড ডিজেল বিক্রির নিয়ন্ত্রণ সংক্রান্ত সাময়িক বিধিনিষেধ গত 11 জুন জারি করা হয়েছিল। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং আর্থিক কাজকর্ম অব্যাহত রাখতে এই পদক্ষেপ। হাসপাতাল, পুলিশ, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত যানবাহন, কৃষি, খাদ্য

0: মৎস্য চাষ, চা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে জরুরি কাজকর্মের জন্য দৈনিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী পয়লা জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। এদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গেছে। রাজ্যে সরকার বদলের পর কলকাতায় জিএসটি পরিষদের বৈঠক বসবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, বাংলা যাতে তার পুরনো গুরুত্ব আবার ফিরে পায় তা নিশ্চিত করা হবে।
1: সারা ভারতবর্ষ আমাদের দিকে দেখছে, তারা দেখছে যে পশ্চিমবঙ্গ এখন একটা নতুন অধ্যায় আরম্ভ করেছে, তো তারা কিরমভাবে করবে, সবাই সহযোগিতা করতে চায়। আর জিএসটি কাউন্সিলের এটা একটা, আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে একটা বিরাট সৌভাগ্য, কেন আমার অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার আই উইল বি দ্য হোস্ট, তো আমি ওনাদের সবাইকে আনতে চাই আর সেই সময় দেখাতে চাই, চলো পশ্চিমবঙ্গ ভুলে যান, ইতিহাসটা যাই হয়েছিল, এখন একটা আবার আমরা যেন আমাদের পুরনো গুরুত্বটা ফেরত পাই। এটা একটা বড়, এটা প্রথম বড় কনফারেন্স হবে সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, আশা করি আমরা উই উইল বি এবল টু ইমপ্রেস।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণীতে গতকাল মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে।
2: हाल ही में मुझे कोलकाता में नौ सेना से जुड़े एक कार्यक्रम में शामिल होने का अवसर मिला। वहां आईएनएस दुनागिरी, आईएनएस संशोधक और आईएनएस अग्रय को भारतीय नौसेना के बेड़े में शामिल किया गया। इन शिप्स की डिजाइन और मैन्युफैक्चरिंग तक सब कुछ स्वदेशी है।
0: তারাতলার নির্মীয়মাণ গোডাউনের ভেঙে পড়া নেপথ্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানই দায়ী বলে মনে করছে লালবাজার। মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিটের হাতে এসেছে সংক্রান্ত নতুন তথ্য। তবে কালীচরণ একেবারে জেরাই সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠেছে। প্ল্যান সংক্রান্ত তথ্য পেতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছে লালবাজার। গতকাল কালীচরণের চেতলা ও হাওড়ার বাড়িতে কলকাতা পুলিশের তদন্তকারী দল তল্লাশি চালিয়েছে। তারাতলার ঘটনায় প্রাক্তন পুরমন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা উচিত বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।
3: জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হলো, জলাজমি বোঝালো, আপনার পুলিশ, আপনাদের প্রশাসন, আপনার অফিসার, তারা জানলো না, আপনি জানলেন না, আর বাড়িটা হয়ে গেল এক বছরের মধ্যে, এটা হতে পারে না, আপনাকে জবাব দিতে হবে। এবং আমি দাবি রাখি তাকে, ফিরহাদ হাকিমকে ইন্টারোগেশনের জন্য ডেকে আনা হোক।
0: আজ শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রা স্নান যাত্রাও সম্পন্ন হবে। এ উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই বহু ভক্তের সমাগম হয়েছে। স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মহাভিষেক ও স্নান যাত্রা উৎসব। হুগলির মাহেশ্বর স্নান যাত্রা উপলক্ষে ব্যাপক জনসমাগম হয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং পাঁচটি জেলাতেই রয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গে আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল আজ রাজ্য বিধানসভায় পেশ করা হবে। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের সুবিধার্থে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
4: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে এফএম।

প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন লাট্টু ছায়াছবি থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা ডাব্লিউ

0: www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুন কি?
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: বাংলা ছায়াছবি গান শুনছেন। এবারের শিল্পী রূপঙ্কর, ছবির নাম শঙ্খচিল।

0: পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখনকার শেষ গানটি শুনুন, মর্জিনা আবদুল্লাহ ছায়াছবি থেকে, শিল্পী মান্না দে।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ। ঘড়ির কাঁটা বলছে সময় পেরিয়ে গেছে শুভ সকালের। শুরু করি সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের শুভ সকাল অনুষ্ঠান। আপনারা জানেন যে আমরা ছোটবেলা থেকে যে বড় হয়েছি এই পৃথিবীর বুকে, এই জলবায়ুর বুকে আমরা যে দীর্ঘ সময় কাটিয়েছি, কাটানোর ফলে আমরা কিন্তু দেখেছি ছোটবেলায় বছরের একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঋতুর পরিবর্তন ঘটত। আর এখন এখন দেখা যাচ্ছে সেই ঋতু পরিবর্তন হচ্ছে কিন্তু সেইভাবে আমাদের অনুভবে আসছে না। হ্যাঁ, আজকে হচ্ছে আন্তর্জাতিক গ্রীষ্মমণ্ডলীয় দিবস। হ্যাঁ, সারা পৃথিবীর যে জলবায়ু, সেই জলবায়ুর মধ্যে কিছু দেশ আছে শীত প্রধান অঞ্চলে অবস্থিত, আর কিছু দেশ আছে গ্রীষ্ম প্রধান বা গরমকাল বা গ্রীষ্ম প্রধান অঞ্চলে অবস্থিত। তা আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষ শীত প্রধান অঞ্চলে অবস্থিত নয়, এটা আমরা ভালো করেই জানি। আমাদের দেশ ভারতবর্ষ গ্রীষ্মমণ্ডলীয় দেশে অবস্থিত বা গ্রীষ্ম প্রধান দেশে অবস্থিত। তাই এই নিয়ে আজকের বিষয় রেখেছি, আমাদের দেশের বৈচিত্র্যময় জলবায়ু। এই বৈচিত্র্যময় জলবায়ু কেন? না, আমাদের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে বিশাল দেশ, সুবিশাল দেশ ভারতবর্ষ, একে উপমহাদেশ বললেও অত্যুক্তি হয় না। এই উপমহাদেশ অর্থাৎ এই বিশাল দেশ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের উচ্চতা এক এক রকমের। আর আমরা জানি যে আমাদের দেশের ভৌগোলিক নিয়ম অনুযায়ী উচ্চতা অনুসারে আমাদের দেশের জলবায়ুটাও বা আবহাওয়াটাও হয়। তাই কাশ্মীরে যে জলবায়ুটা বা আবহাওয়াটা দেখা যায় প্রতিদিন, আর আমাদের এখানে যে প্রতিদিন আবহাওয়া দেখা যায় বা জলবায়ু সারা বছরে জলবায়ু দেখা যায়, দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন আমাদের ভারতবর্ষে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন খাবারে অভ্যস্ত, বিভিন্ন পোশাকে অভ্যস্ত, তেমনি বিভিন্ন আবহাওয়া বা জলবায়ুতেও কিন্তু অভ্যস্ত। তাই আমাদের দেশের জলবায়ু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম, বৈচিত্র্যময়। এই নিয়েই আজকের বিষয়। আপনাদের সঙ্গে আছি আমি, আশিস ভৌমিক। এখন এই নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আমরা ফিরে যাব। জলবায়ু নিয়ে, ভারতবর্ষের বৈচিত্র্যময় জলবায়ু নিয়ে কথা হবে। দেখি কে আছেন। দেখি কে আছে। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল।
1: শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
0: হ্যাঁ বলুন।
1: আমার দেশের বৈচিত্র্যময় জলবায়ু বড়ই বিচিত্র। নিম্নচাপ না হলে বৃষ্টি হয় না। আষাঢ় প্রথম দিবসে এখন অতি গাছ লাগিয়ে তার পরিচর্যা করার মানুষের যথেষ্ট অভাব। নেওয়ার জন্য সবাই এসেছে, দেওয়ার জন্য প্রায় কেউ নেই। কোটি কোটি অথচ আয়কর দিয়ে টাকার ব্যবহার করলে কর্মী পুষতে হতো না। ধর্মীয় স্থানে জুতো চুরি যায়, এখন টাকা

0: চুরি হচ্ছে। আসলে খালি পেটে ধর্ম শুধু নয়, কিছুই হয় না। লোভ অহংকার ভোগ নির্মূল করতে পারলে
1: আমি আজকের জলবায়ু নিয়ে কথা হবে, অন্য অন্য বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো না, ভারতবর্ষের বৈচিত্র্যময় জলবায়ু নিয়ে। ঠিক আছে, ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখি ল্যান্ডলাইনে কে আছে। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার দাদা, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দেখুন, এই বৈচিত্র্যময় জলবায়ু আমাদের দেশেই হয়ে পড়ছে বৈচিত্র্যহীন। হ্যাঁ, আমাদের দেশে যে সমস্ত জলবায়ু, ভূমধ্যসাগরীয় ধরুন কিংবা মৌসুমী জলবায়ু বলুন, হ্যাঁ এই যে বর্ষার মেঘ যেটা আসছে না, হ্যাঁ অথচ একটা জায়গা ভাসাচ্ছে যেখানে, হ্যাঁ উত্তরবঙ্গ ভাসাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গ এখনো খটখটে। তাহলে এই যে ধরুন
1: দক্ষিণবঙ্গে কলকাতাতেও বেশ বৃষ্টি হয়েছে,
2: ওটা দাদা ভাই ওই সামান্য কটা, কিন্তু সেই বৃষ্টিটা, বর্ষার যে বৃষ্টিটা লাগাতার যেখানে চাষি বন্ধুরা মাঠে বৈচিত্র্যহীন, কারণ সেটা আমাদের প্রতিটি পদক্ষেপ, হ্যাঁ আমাদের প্রতিটি পদক্ষেপ যখন আমরা দিচ্ছি তখন কিন্তু ভুল ভুল পদক্ষেপে আমরা এগোচ্ছি। আমরা যদি সঠিক পদক্ষেপে এগোই তাহলে জলবায়ুও সঠিক হতে বাধ্য। আমরা সব সময় চেষ্টা করছি, হ্যাঁ যে বনভূমিকে, হ্যাঁ বনভূমির বারবারন্তকে রুখে দিয়ে বনভূমিকে ধ্বংস করছি, এটা হলো। তারপর ধরুন এল নিনো, হ্যাঁ তারপরে আর নিনোর যে প্রভাবগুলো রয়েছে সেগুলো তো রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে রয়েছে আমার একটা বিরাট দোষ, যে দোষটার কোনো ক্ষমা নেই, আর সেটা প্রকৃতি সেই জন্যই ক্ষমা করছে না, আর সেই জন্যই হয়ে পড়েছে যে জলবায়ু যে বিষয়টা দিয়েছেন বৈচিত্র্যময়, হ্যাঁ সেটা হয়ে পড়ছে বৈচিত্র্যহীন, আর তার ফল ভুগতে হচ্ছে, হ্যাঁ দেশের আমাদের পরবর্তী প্রজন্ম যে সাফার করবে, হ্যাঁ এটা দেখবে কে? আমরা তো কেউ থাকবো না তখন কে, তাহলে এইটা কে দেখবে? হ্যাঁ তাহলে পরবর্তী প্রজন্মকে এখন থেকেই সতর্ক করার দায়িত্বটা নিতে হবে আমাদেরকে, তবেই যদি পরবর্তী প্রজন্ম একটু সুস্থ জীবন, হ্যাঁ বেঁচে থাকার মতো একটু সুস্থ আবহাওয়া যদি পায় তাহলে সেটাই কিন্তু অনেক লাভ। এটুকু শেয়ার।
1: ভালো থাকবেন, সঙ্গে থাকুন,
2: ধন্যবাদ।
1: আমাদের এই পৃথিবীতে 29শে জুন আন্তর্জাতিক গ্রীষ্মমন্ডলীয় দিবস পালন করা হয় কেন? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষয়িক দিবস, যা গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোর সম্মুখীন হওয়া বা গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলি যেসব প্রতিবন্ধকতা ও সুযোগ সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করা। এই দিনে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বিদ্যমান অসাধারণ জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে উদযাপন করা হয়। এই উদ্যোগটি বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে টেকসই উন্নত উন্নয়নের প্রসারে প্রয়োজনীয় জরুরি মনোযোগের কথা স্মরণ করিয়ে দেয়। আন্তর্জাতিক গ্রীষ্মমণ্ডলীয় দিবস অর্থাৎ 29শে জুন এই গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ অঞ্চলে অবস্থিত বিভিন্ন জায়গার পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে এবং এই অঞ্চলে উন্নয়নের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে উৎসাহিত করে। এই দিবসটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অন্যান্য প্রতিবন্ধকতা যেমন জলবায়ুগত ঝুঁকি, জীববৈচিত্র্য হ্রাস, দারিদ্র্য এবং দ্রুত নগরায়ণ বোঝার গুরুত্বের উপর জোর দেয়। এই আন্তর্জাতিক দিবস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সংক্ষিপ্ত বিবরণ আমরা যদি দেখি, পড়ি, তাহলে বোঝা যাবে এই দিনটার গুরুত্বটা কতটা। দেখা যাক কে এসেছেন মোবাইলে। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ বলুন।
3: সকলকে আমার পবিত্র মহরম, বিগত মহরমের শুভেচ্ছা। তো দাদা, জলবায়ু আজকে যেভাবে মানুষ, আমরা সব গলা ফুলিয়ে বলছি যে

0: হ্যাঁ, তো জলবায়ু মানে রোধ করতে হবে। ধরেন দেখেন, আজ যেভাবে দিনের পর দিন জঙ্গল উৎপত্তি হচ্ছে আর গাছ নিঃশব্দ হচ্ছে, রক্ষক ভক্ষক হয় তাহলে পরিবেশ কিভাবে বাঁচবে? হয় রক্ষক যদি ভক্ষক হয়, আজকে ছোট ছোট গাছ দেখেন হাজার হাজার আছে, কিন্তু
1: শুধু গাছ কাটছি তা কিন্তু নয়, আমরা আরো অনেক অনেক রকম পরিবেশের সঙ্গে আবহাওয়ার সঙ্গে শত্রুতা করছি।
0: যেমন হ্যাঁ, যেমন ধরেন ওই লাড়া পোড়ানো হচ্ছে, একটা আবহাওয়ার সঙ্গে কঠিন মানে আকাশে সৃষ্টি হচ্ছে পরিবেশ, তো সেই লাড়া পোড়ানোটা বাধ্যতামূলক সরকার আইন করলে পরে আমার মনে হয় ভালো হয়, মানুষ সচেতন হয় অনেকটা। আর দেখেন দাদা, এই গাছ তিনটে গাছ লাগাতে হবে, একটা গাছ কাটতে হবে, এই অর্ডার যদি চালু হয়, এটা তৃণমূল স্তর থেকে তিন লেভেলে একটা কমিটি গঠন করে যদি এইভাবে করতে পারে, তাহলে আজকে জলবায়ু ধরেন এই এক জায়গায় খরা এক জায়গায় ঝরা এইটা হবে না। আজ দেখেন আমাদের এদিকে পাট আখ এমনকি নিত্য প্রয়োজনীয় ফসল একবারে ঢলে পড়ছে, ঢলে পড়ছে কি আর দু পাঁচ দিন এরকম অবস্থা হলে, আর দু পাঁচ দিন হলে ফলে আর মনে হয়
1: এই জলবায়ুর বৈচিত্র্যতাটা আমাদের আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা জলবায়ুর বৈচিত্র্যটা যেমন নির্দিষ্ট সময় অন্তর পাল্টে পাল্টে যে বৈচিত্র্য আমরা অনুভব করতাম সেগুলো আর দেখতে পাচ্ছি না, ফলে আমাদের কি হচ্ছে যে বিভিন্ন সময়ে যে ফসল সেই ফসলগুলো উৎপাদনের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটছে। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল,
2: শুভ সকাল।
1: হ্যাঁ বলুন।
2: আমি জয়নাল আবেদিন।
1: হ্যাঁ, আজকে আজকের বিষয় হচ্ছে ভারতের বৈচিত্র্যময় জলবায়ু।
2: আমি জয়নাল আবেদিন বলাই পাড়া গোয়ালিয়র থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আজকের বিষয় হচ্ছে যে ভারতের, বিশেষ করে ভারতের বৈচিত্র্যময় জলবায়ু। তো আমাদের দেশ মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর হিমালয় পর্বত দার্জিলিং থেকে একেবারে দীঘা সমুদ্রের ধার, এই যে বিশালময় দেশ, এই বিশালময় দেশের যে উচ্চতা, গড় উচ্চতা এক নয়, গড় উচ্চতা এবার কোনো প্রদেশ কোনো রাজ্য ও আবার উঁচু স্থান রয়েছে, কেউ নিচে রয়েছে, কেউ সমতলে রয়েছে, কেউ পাহাড়ের রাষ্ট্রদেশে রয়েছে, এইরকম এরকম সব রাজ্য এরকম মানে অর্থাৎ বৈচিত্র্যময় বিচিত্র আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলির মাটি। তো এখন আমরা তাছাড়া ভারতবর্ষের বিচিত্র লোকও আমরা বাস করি, নানান রকমের ভাষা, নানান রকমের ধর্ম, নানান রকমের পোশাক, নানা রকমের আমি দেখেছি যে আগেকার দিনে, আমার তো জানেন যে আমার বয়স 90 হয়ে গেছে, আগেকার দিনে যে জলবায়ু, এই জলবায়ুর একটা অবস্থান ভালো ছিল,
1: মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বুঝতে পারতেন যে এরপরে এই এই এরকম আবহাওয়া হবে,
2: জলবায়ুর পরিবর্তন হতো। আমরা জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে, চৈত্র মাসে খালি মাথায় ওই মাঠে গিয়েছি, ওই বিভিন্ন জায়গায় গিয়েছি, মানে সেভাবে থাকেনি, এখন কিন্তু সেটা যাওয়া সম্ভব নয়। অর্থাৎ উষ্ণায়ন বাড়ছে, এবং শুধু উষ্ণায়ন বাড়ছে তাই নয়, আমাদের এখানে যে কোন জায়গায় এত বেশি বৃষ্টি হচ্ছে, যেমন 6000 সালে আমাদের বাংলায় এত বৃষ্টি হলো লাগাতার, চার দিন বৃষ্টিতে সব দিনে শেষ হয়ে গেল, আবার খরা চলছে একেবারে ধারাবাহিক।
1: অর্থাৎ আমরা সেই বৈচিত্র্যতাটা খুঁজে পাচ্ছি না, তাই তো? ভালো থাকবেন, সঙ্গে থাকুন।
2: আচ্ছা, নমস্কার।
1: এই গ্রীষ্মপ্রধান দেশ বা গ্রীষ্মমণ্ডলীয় দিন, প্রথমে বলি আবহাওয়া এবং জলবায়ু। আবহাওয়া হচ্ছে অল্প সময়ের বা একটা নির্দিষ্ট অল্প সময়ের যে আবহাওয়া মানে পরিবেশ সেটাকে, আর দীর্ঘদিনের আবহাওয়ার দীর্ঘদিনের যে গড় সেটাকে জলবায়ু বলছে। এই যে গ্রীষ্মমণ্ডলীয় দেশ,

বা গ্রীষ্মমণ্ডলীয় কেন বলছে, এই দেশগুলির বৈশিষ্ট্য কী, এই দেশগুলি কেন এরকম হচ্ছে। আমাদের ভারতবর্ষ, আমাদের পৃথিবী, ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশ, গোটা পৃথিবীর মানচিত্রটাকে আমরা কতগুলো কাল্পনিক রেখা দিয়ে চিহ্নিত করেছি বা ভাগ করেছি। এই কাল্পনিক রেখাগুলির মধ্যে একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর একটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। তো এই কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর এবং মকর ক্রান্তি রেখার 23.5 ডিগ্রি দক্ষিণ, এইটার মধ্যে যে দেশগুলো পড়ছে সেই দেশগুলোই ওই গ্রীষ্মমণ্ডলীয় দেশ বলছে। তাদের এই এই অঞ্চলে যারা, এই অঞ্চলের মধ্যে যে যে দেশগুলো পড়ছে বা যেই মহাদেশগুলো পড়ছে, সেই মহাদেশগুলো বা সেই দেশগুলোর জলবায়ু মূলত প্রায় কাছাকাছি একই রকমের। এই অঞ্চলগুলোর জলবায়ুর বৈশিষ্ট্য যেমন উচ্চ তাপমাত্রা, তীব্র আর্দ্রতা এবং সুস্পষ্ট বর্ষা ও শুষ্ক ঋতু প্রতিফলিত করে না, বরং এই অঞ্চলগুলোর সাথে সংশ্লিষ্ট পরিবেশগত এবং সাংস্কৃতিক সমৃদ্ধিকেও নির্দেশ করে। একটা কথা বারবার বলছি যে সাংস্কৃতিক সমৃদ্ধি কী। হ্যাঁ, আমরা যখন গ্রীষ্ম আসে, আমরা গ্রীষ্মকে আহ্বান জানিয়ে নানা রকম অনুষ্ঠান করি আমাদের সংস্কৃতির, আবার বর্ষা যখন আসে তখন সেই সংস্কৃতিটা পাল্টে যায়। পাল্টে যায় মানে বর্ষাকে আহ্বান করি বা বর্ষা নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, অর্থাৎ ঋতু বা জলবায়ুর উপর নির্ভর করেও আমাদের সাংস্কৃতিক সমৃদ্ধি ঘটে। এবারে আমি একটু মেসেজ পড়তে যাই, দেখি কে পাঠিয়েছেন। বানপুর চাঁদপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। আমাদের দেশ ইন্ডিয়া, এর জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়। দেশের বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক অবস্থান, উচ্চতা এবং সমুদ্রের নিকটতার কারণে জলবায়ুর বিভিন্নতা দেখা যায়। উত্তরে হিমালয় অঞ্চলে শীতল আবহাওয়া বিরাজ করে, পশ্চিমে মরু অঞ্চলে উষ্ণ ও শুষ্ক জলবায়ু দেখা যায়, আর উপকূলীয় এলাকায় আর্দ্র ও নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হয়, যা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈচিত্র্যময় জলবায়ু আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য ও কৃষিকে সমৃদ্ধ করেছে। রজত বিশ্বাস, বানপুর চাঁদপুর নদিয়া থেকে। এরপর মেসেজ পাঠিয়েছেন খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। আজকের শুভ সকালের বিষয় হল আমাদের দেশের বৈচিত্র্যময় জলবায়ু। আমাদের দেশের 6টি ঋতু আছে, তার মধ্যে বর্ষাকাল একটি ঋতু। আষাঢ় শ্রাবণ মাস হল, এই বর্ষাকালে একটি ঋতু। আজকে এই বর্ষাকালে বৃষ্টির দেখা নাই, তার জন্য দায়ী আমরা। প্লাস্টিক দূষণ, শব্দ দূষণ, বৃক্ষ ছেদন, এইগুলি আমরা প্রতিনিয়ত করে থাকি, তার জন্য আমরা দায়ী। এর যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, তাই আমাদের উচিত যত্ন যত্রতত্র বৃক্ষ ছেদন করা থেকে দূরে থাকা। খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। এবারে পাঠিয়েছেন সৌভিক সরকার, কসবা হালতু থেকে। আমাদের দেশে বৈচিত্র্যময় জলবায়ু। আমাদের দেশের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়, যা প্রকৃতিকে করেছে আরও সমৃদ্ধ এবং মনোমুগ্ধকর। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপও বদলে যায়। কোথাও পাহাড়ের শীতল আবহাওয়া, কোথাও সমুদ্র উপকূলের আর্দ্রতা, আবার কোথাও সমতলের উষ্ণতা, সব মিলিয়ে এক অনন্য বৈচিত্র্য দেখা যায়। এই জলবায়ু কৃষি জীববৈচিত্র্য, খাদ্যাভ্যাস ও মানুষের জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে। তবে

0: জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে অনিয়মিত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম, বন্যা ও খরার মতো সমস্যা বাড়ছে। তাই পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এই বৈচিত্র্যময় জলবায়ুকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। যে সৌভিক সরকার, কসবা হালতু থেকে। আবার ফিরে আসি আমি শ্রোতা বন্ধুদের কাছে। নমস্কার, শুভ সকাল। বলুন
1: দাদা ভাই, জানেন এর জন্য কিন্তু এই জনগণই চাই। কালকে আমি মাঠে গিয়ে দেখছি সব পাটের মাথা নিউকে গেছে, মানে শুকিয়ে যাচ্ছে এই বৃষ্টি জলের অভাবে। কোথায় জল? এখন তো বর্ষাকাল, জলে এমন জল হয়েছে, হ্যাঁ, মাঠে জল জমে গেছে। সেই জলে পাট চাষ দিয়ে পাট ডাক দিয়েছে চাষিরা। আর কি অবস্থা ভাবুন তো, মানুষ যেভাবে অন্যায় করবে এই প্রকৃতিকে, প্রকৃতি সেইভাবেই তাকে ফিরিয়ে দিবে। হ্যাঁ, ছোট করেই বলি দাদা ভাই।
0: হ্যাঁ, ভালো থাকুন, সঙ্গে থাকুন,
1: ভালো রাখুন, ধন্যবাদ।
0: নমস্কার, শুভ সকাল। হ্যাঁ বলুন।
2: আমি পূর্ব বর্ধমানের দাইহাট থেকে সুজয় চৌধুরী।
0: হ্যাঁ বলুন।
2: আমাদের যে জলবায়ুর যে বৈচিত্র্য, সেটা ভারতবর্ষের মধ্যে একটা লক্ষ্য করা যায়। ভারতের জলবায়ু মোটামুটি একটা ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এখানে উত্তরের দিকে শীতল আবহাওয়া আর পশ্চিমে শুষ্ক মরুভূমি। আমাদের এখানে সাধারণত মৌসুমীর বায়ুর দ্বারা যে জল হয়, সেটা তো মোটামুটি দেখা যায় জুন মাস থেকে একবারে সেপ্টেম্বর মাস পর্যন্ত,
0: সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত হয়ে থাকে।
2: হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড জল হয়ে থাকে। আর তাপমাত্রার তারতম্য দেখা যায় যে আমাদের যে মাঝখানে যে কর্কট ক্রান্তি রেখা রয়েছে, সেই কর্কট ক্রান্তির মাঝখান দিয়ে গিয়েছে। এর ফলে আমাদের দক্ষিণের দিকে মানে খুবই গরম এবং আর্দ্র আবহাওয়াটা আমরা দেখতে পাই,
0: দেখতে পাওয়া যায়। আর উচ্চতার কারণে উত্তর দিকে ঠান্ডা আবহাওয়া।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আমি বলছি যে আমাদের পশ্চিমবঙ্গ বা মুর্শিদাবাদে আমাদের যে জলবায়ু বা আবহাওয়াটা দেখা যায়, আপনি কি বলছি আপনার ওই তামিলনাড়ু বা ওই দক্ষিণে, মানে দক্ষিণের যে রাজ্যগুলো, সেই যে রাজ্যগুলোতে যাবেন, দেখবেন মানে জলবায়ুর পার্থক্যটা পরিষ্কার বুঝতে পারবেন আপনি।
2: উত্তর দিকে খুবই ঠান্ডা ঠান্ডা হবে এবং জল হবে, কারণ ওইসব মধ্য এশিয়া থেকে যে সমস্ত হাওয়া গুলো আসছে সেগুলো তো হিমালয়ের পর্বতে আটকে দিচ্ছে। আর এদিকেও আমাদের যে একটা থর মরুভূমি রয়েছে, সেখানে বাতাস গুলো আসছে, এই সমস্ত জন্য আমাদের এদিকে মানে খুবই গরম হচ্ছে। আর মেঘালয়ের যে প্রচন্ড মৌসুমীরাম,
0: হ্যাঁ, মৌসুমীর আধিক্যটা বেশি থাকার ফলে ওখানে মেঘালয়ের মৌসুমীরাম, চেরাপুঞ্জি এই অঞ্চলে অত্যধিক মানে আমার ভারতবর্ষের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়,
2: প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে।
0: হ্যাঁ,
2: এই সেই সেই ইয়েতেই আমাদের দেখা যায় যে আমাদের ভারতবর্ষের জলবায়ু একবারে সত্যিকারে একটা বিরাট বৈচিত্র্যময়, যেটা মানে অন্যান্য জায়গায় দেখা যায় না।
0: হ্যাঁ, ভালো থাকবেন, সঙ্গে থাকুন।
2: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।
0: একটা ছোট্ট মেসেজ পড়ুনি, রামপুরহাট থেকে রতন বন্দ্যোপাধ্যায়। আজকের বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। আপনার থেকে, অন্যান্য শ্রোতা বন্ধু থেকে তাদের জ্ঞান গল্প কথা শুনে সমৃদ্ধ হতে চাই। রতন বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট। শ্রোতা বন্ধু, এবারে

আমি একটু আবহাওয়ার খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে গত ২৪ ঘন্টা আবহাওয়ার মানে তাপমাত্রার দিন এবং রাতের তাপমাত্রা তেমন কোনো খুব একটা পার্থক্য ছিল না। আজ থেকে আগামী চৌঠা জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে আজ থেকে চৌঠা জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে জেলার দু একটি অঞ্চলে বয়ে যেতে পারে। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আজ থেকে আগামী ২রা জুলাই পর্যন্ত জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। চাষি ভাইদের উদ্দেশ্যে সতর্ক বার্তায় জানানো হচ্ছে আজ এবং আগামীকাল জেলার দু একটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। এবারে একটা ভালো খবর জানিয়ে, ভালো খবর কি না, কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হলো রবিবার সকালে বহরমপুরের পঞ্চাননতলায়। রানী রাসমণি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে বঙ্গীয় মাহিষ্য সমিতি এই সম্বর্ধনা সভার আয়োজন করেছিল। সেখানে বহরমপুরের বিধায়ক ছিলেন, আরও অনেকে উপস্থিত হয়েছিলেন। এদিন জেলার ৬০ জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হল। এবারে কাজের খবর জীবিকার জন্যে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। শূন্য পদের সংখ্যা ৪২০। যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, অ্যারোনটিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা ইলেকট্রনিক্স ও পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি ও এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরীক্ষা হবে আহমেদাবাদ, ভোপাল, চেন্নাই, দিল্লি, দিশপুর, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, পোর্ট ব্লেয়ার, রাঁচি এবং বিশাখাপত্তনমে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে, তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে। এসসি, এসটি এবং পিডব্লিউবিডি বা মহিলাদের বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে। বেতনক্রম লেভেল ১০ সমান। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। আবেদনের জন্য ফি দিতে হবে, তবে এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং মহিলাদের কোনো ফিজ দিতে হবে না। আবেদনের শেষ তারিখ আগামী ৩রা জুলাই ২০২৬। বিশদ জানতে লগন করুন https://upsc.gov.in এই ওয়েবসাইটে। শুনলেন আবহাওয়ার খবর, মাফ করবেন, শুনলেন কাজের খবর। এবারে একটি গান শুনে নিই।

ফিরে আসি আবার বিষয়ে। একটা মেসেজ পড়ে নিই, মেসেজটা পাঠিয়েছেন কান্তনগর খাগড়া থেকে সুব্রত দত্ত। আমাদের দেশের বৈচিত্র্যময় জলবায়ু, আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বের মধ্যে আয়তনে সপ্তম, সত্যি বিশাল এই দেশ। এই বিশাল দেশের জলবায়ু যে বৈচিত্র্যময় হবে এতে অবাক হওয়ার কিছু নেই। আমাদের বিশাল এই দেশের এক প্রান্তে যখন বর্ষা নামে অন্য প্রান্ত তখন গ্রীষ্মের দাবদাহে জ্বলতে থাকে, আবার উত্তরে হিমালয় সংলগ্ন জায়গাগুলো যখন তুষারপাত আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত তখন অপর প্রান্তে লু বয় আর মানুষ বৃষ্টিপাতের আশায় আকাশের দিকে তাকিয়ে থাকে। কিন্তু বর্ষা নেমে পরিবেশ শীতল হবে, কখন বর্ষা নেমে পরিবেশ শীতল হবে? এই বিশাল দেশের জলবায়ু সত্যি বৈচিত্র্যময় এবং কিছু ক্ষেত্রে উপভোগ্যও বটে, লিখেছেন সুব্রত দত্ত কান্তনগর খাগড়া মুর্শিদাবাদ থেকে।

লিখেছেন অদিতি দাস ওরাহার ভগবান গোলা থেকে। একেবারে সত্য কথা, আমাদের দেশের বৈচিত্র্যময় জলবায়ু। এই যে ধরুন এখন বর্ষাকাল,

0: তবু বৃষ্টির দেখা নেই। তিনি তীব্র তাপদাহে ঘরে থাকা দায়, বিশেষ করে ছোট ছোট বাচ্চা ও বৃদ্ধ বয়সের মানুষের জন্য, এর জন্য মানুষ দায়ী। আমি এখন দীঘায় নিউজ অন এআইআর অ্যাপে শুনছি, খুব ভালো থাকুন। অদিতি দাস ওড়াহার ভগবানগোলা থেকে লিখছেন। সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে, 29 জুন বিশ্ব গ্রীষ্মমণ্ডল জলবায়ু উপলক্ষে শুভ সকালের বিষয়। আমাদের দেশের বৈচিত্র্যময় জলবায়ু, আমরা সকলেই জানি ভারত ক্রান্তীয় জলবায়ু অঞ্চল তথা গ্রীষ্ম জলবায়ু অঞ্চলে অবস্থিত। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের বৈশিষ্ট্য, সেই সূত্রে প্রাকৃতিকভাবে বৈচিত্র্যময় জলবায়ু সেই বার্তাই বহন করে। ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুতে বর্ষা আসে যা অনিয়মিত এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে শীত আসে, সময়ে শীত এলেও বর্ষা আসে না। মানুষের কৃতকর্মের ফলে বিশ্ব উষ্ণায়ন ও বৃষ্টিপাত কম হওয়ার কারণেও গ্রীষ্মের উষ্ণতা বাড়ে। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে। নিখিল মণ্ডল জয়চাঁদ রোড খাগড়া মুর্শিদাবাদ থেকে, আমাদের দেশের জলবায়ু বা আবহাওয়া এক এক রাজ্যে এক এক রকম। পশ্চিমবঙ্গে কিন্তু উষ্ণ উত্তাপের পরিমাণটাই বেশি, শরৎ হেমন্তকে অনুভবেই পাচ্ছি না। যদি বনাঞ্চল বা জলবায়ু সঠিক অবস্থানে থাকত তাহলে জনজীবনে এত উষ্ণতার প্রভাব পড়ত না। নিখিল মণ্ডল জয়চাঁদ খাগড়া মুর্শিদাবাদ থেকে। নমিতা রায় খাগড়া থেকে, আজকের বিষয়ে ভারতের জলবায়ুর পরিবর্তন ঠিক হচ্ছে না। ঋতু বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে জল আবহাওয়ার পরিবর্তন ছোট থেকে দেখে এসেছি, সেটা আর দেখা যায় না। আমরা সাধারণত জানি আষাঢ় শ্রাবণ বর্ষাকাল বৃষ্টির সময়, বৃষ্টির দেখা নেই, চরম গরম, এজন্য আমরাই দায়ী। পরিবেশ দূষণ, গাছপালা কেটে ফেলা, জলাশয় বন্ধ করে বড় বড় ফ্ল্যাট তৈরি, এগুলোর জন্যই ঋতু বিগড়ে যাচ্ছে। এগুলোর নজর না দিলে ভবিষ্যৎ প্রজন্মের খুব বিপদ হবে। নমিতা রায় খাগড়া থেকে। মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে, আজকের বিষয় ভারতের বৈচিত্র্যময় জলবায়ু। এই মুহূর্তে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ভারতের বিশেষত পশ্চিমবঙ্গের আবহাওয়ার ভীষণ পরিবর্তন দেখতে পাচ্ছি। যেমন গরমের সময় অতিরিক্ত গরম, বর্ষার সময় কোথাও অতিরিক্ত বৃষ্টি, কোথাও বৃষ্টির দেখা নেই। আগে বর্ষার সময় প্রচুর বৃষ্টি হতো, কিন্তু কয়েক বছর ধরে আষাঢ় শ্রাবণের পরিবর্তে ভাদ্র মাসে বৃষ্টি হচ্ছে, ফলে চাষিরা ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে, ফলস্বরূপ ফসলের অভাব। আমাদের ব্যবহারের পরিবর্তনের ফলে জলবায়ুর ও এই বিশেষ পরিবর্তনটি বন্ধ হবে বলে আশা করা যায়। মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, প্রথমে ভ্যাপসা গরমের শুভেচ্ছা। আমি নিরঞ্জন সাউ শিবপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছি। বিষয় ভারতের বৈচিত্র্যময় জলবায়ু। আমরা নিজেরাই নিজেদের পায়ে কুঠারাঘাত করছি। চারিদিকে কংক্রিটের প্রাচীর গড়ছি, অন্যদিকে গাছ কেটে সাফাই করছি। মাঠে খালে বিলে জল নেই, মাছের আকাল, বীজতলা এখনও ফেলতে পারিনি। এর প্রতিকার একটাই, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। এবার ফিরে আসি শ্রোতা বন্ধুদের কাছে। টেলিফোনে কে আছে দেখি, মোবাইলে। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল দাদা ভাই।
0: বলুন।
1: নিখিল দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দেখুন, এই যে আমাদের আজকে আবহাওয়া জলবায়ু পরিবর্তন, তা আমাদের

0: কিন্তু এটা আমাদেরকে নিছক ভাবতে হবে যে আজ আমরা শীত ঠিক মতো উপভোগ করতে পারছি না, আমরা বর্ষা কিন্তু দিন দিন, হ্যাঁ, তাই এই যে আমাদের আবহাওয়া জলবায়ু পরিবর্তন, এর কারণ মূল কারণ হচ্ছে আমরা গাছপালা ধ্বংস করছি, এবং আমরা গাছপালা ধ্বংস করার ফলে যে প্রাকৃতিক দুর্যোগ গুলা দেখতে পাচ্ছি, বন্যা বেশি হচ্ছে, খরা বেশি হচ্ছে, শীত কমে যাচ্ছে আস্তে আস্তে, আর এখন যখন এমনিতেই তো তুষার গলতে বরফ গলতে শুরু করেছে, এবং ভবিষ্যতে আমরা আরো যদি চিন্তা না করি, এই গাছপালা না লাগায়, তাহলে কিন্তু এই জলবায়ু দিন দিন আরো
1: খারাপ হবে। অর্থাৎ আমরা যে জলবায়ুর বৈচিত্র্যটা ছোটবেলায় লক্ষ্য করে এসেছি সেইটা আর কোনোদিন ফিরে পাব না যদি সচেতন না হই।
0: সচেতন হতেই হবে, মানুষকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, এবং আমাদেরকে ছোট ছোট ভাবে প্রয়াস করতে হবে। ঘরে হয়তো অল্প একটু জায়গা পড়ে আছে, অল্প সেখানে হয়তো এক দুটো গাছ লাগানো যাবে, সেটা লাগালেও কিন্তু আস্তে আস্তে এইভাবে আমরা কিন্তু একটু হলেও মানে কিছুটা পরিবর্তন আনতে পারি। তাই ছোট্ট ছোট্ট প্রয়াসে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। যেমন আমার ঘরের দেখুন খুব জায়গা নেই, কিন্তু তাহলেও আমি দু তিনটে গাছ লাগিয়ে রেখেছি।
1: সেই এইরকম ভালো থাকবেন, সঙ্গে থাকুন।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। নমস্কার।
1: দেখি ল্যান্ডলাইনে কি আছে। নমস্কার, শুভ সকাল।
2: হ্যাঁ, শুভ সকাল দাদাভাই,
1: বলুন।
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল দাদাভাই। হ্যাঁ দাদাভাই, দেখুন আজকে কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু আজকে কিন্তু আমরা এই বৃষ্টি এই ঝড় ঝঞ্ঝা সব থেকে কিন্তু আমরা বিরত হয়ে যাচ্ছি, এবং দেখুন আজকে উত্তরবঙ্গে বিরাট বৃষ্টি, জলে জলাকার, কিন্তু
1: দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই
2: না, একদম শুকনো দাদাভাই। এখনো মানুষ বীজ ফেলতে পারেনি, মানে মানুষ ধুলোতেই বীজ ফেলছে, কি করবে এখন? এবারে ক্যানেলে যদি জল দেয় তাহলে চাষাবাদ হবে, নাহলে কিন্তু বৃষ্টির অপেক্ষায়, আর বৃষ্টির জলে আমার মনে হয় না যে নিম্নচাপ যেগুলো হচ্ছে সেই নিম্নচাপের জন্য মানে আমরা বৃষ্টি পাই। তাছাড়া কিন্তু নিম্নচাপ ছাড়া আজকে যে ছটা ঋতু, আমরা কিন্তু ঋতুগুলোকে ঠিকভাবে উপভোগ করতে পারছি না, এবং সেই উপভোগটা না করার জন্য কিন্তু আমরাই দায়ী দাদাভাই। সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা যে গাছই বলুন আর প্লাস্টিকই বলুন আর এই যে প্রকৃতি মা বসুন্ধরাকে আমরা কিন্তু সেইভাবে লালন পালন করতে পারছি না, আর তো সেটা আমাদেরই দোষ, আমাদেরই সব। কিন্তু আমরা যে বড় বড় ভাষণ দিয়ে বলছি যে আজকে এই করতে হবে ওই করতে হবে, কেউ কিছু ওইসব দিকে
1: মুখে বলে যাচ্ছি কিন্তু কেউ কাজে করে দেখাচ্ছি না, তাই না?
2: সেইটাই হচ্ছে ব্যাপার, কাজে কেউ আমরা করছি না, এবং সেই জায়গা থেকে
1: সে একটা গল্প আছে না যে ওই সবাইকে বলেছিল যে একটা পুকুর দুধ দিয়ে একটা পুকুর ভর্তি করতে হবে, সবাই ভাবছে আমি তো জল ঢালি আর একজন তো দুধ দেবে, আলটিমেটলি দেখা যাচ্ছে কিন্তু কেউই দুধ দিচ্ছে না, সবাই জল ঢেলে যাচ্ছে,
2: জল ঢেলে দিচ্ছে,
1: হ্যাঁ, দুধ পুকুর আর হচ্ছে না।
2: না না না না, পুকুর খাল বিল সব শুকিয়ে গেছে দাদাভাই, কি করবেন? এবারে মোটামুটি মানুষের একটা যে আগেকার দিনে আমরা পুকুরের জল খেয়ে মানুষ হয়েছে, কিন্তু এখন কিন্তু কলের জলও আর কদিন পরে পাবো না। হ্যাঁ, তো সেই জায়গাটায় ভালো থাকুন দাদাভাই, এইটুকু বললাম, আরো সবাই সুযোগ পাক। হ্যাঁ, ভালো থাকবেন দাদাভাই,
1: আপনিও ভালো থাকুন, সঙ্গে থাকুন।
2: হ্যাঁ নমস্কার। হ্যাঁ,
1: ভারতের বিশাল ভৌগোলিক অবস্থান, উত্তর দিকের সুউচ্চ হিমালয় পর্বতমালা, তিন দিকের বিশাল সমুদ্র উপকূল এবং মৌসুমি বায়ুর প্রভাবের কারণে এখানকার জলবায়ুতে চরম বৈচিত্র্যতা দেখা যায়। প্রথমেই ভৌগোলিক অবস্থানের কথা বলি। কর্কটক্রান্তি রেখা ভারতের ঠিক মাঝখান দিয়ে যাওয়ায় দেশের দক্ষিণাঞ্চল ক্রান্তীয় অঞ্চলে এবং উত্তরাঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত। হিমালয় পর্বতের কীরকম প্রভাব? না, উত্তরে হিমালয় পর্বতমালা যেমন মধ্য এশিয়া থেকে আসা হাড় কাঁপানো ঠান্ডা বাতাসকে ভারতে ঢুকতে বাধা দেয়, তেমনি দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ুকেও আটকে দেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এটা আমাদের কিন্তু একটা মানে কি বলবো, হিমালয় পর্বতমালাকে আমাদের দেশের পাহাড়াদার বলা যেতে পারে। এরপরে সমুদ্র সৈকতে বা সমুদ্রের নৈকট্য,

0: ভারতের উপদ্বীপীয় অবস্থানের কারণে উপকূলবর্তী অঞ্চলে সারা বছর মৃদু এবং সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। অন্যদিকে সমুদ্র থেকে দূরে অবস্থিত আভ্যন্তরীণ অঞ্চলে চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। উচ্চতার তারতম্য, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে। এ কারণে সমভূমিতে প্রচণ্ড গরম থাকলেও একই সময়ে হিমালয়ের পার্বত্য অঞ্চল এলাকায় বেশ ঠান্ডা। ভারতের জলবায়ু মূলত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। বায়ুর দিক পরিবর্তনের ফলে এখানে খরা, অতিবৃষ্টি এবং ঋতু পরিবর্তনের চক্র আবর্তিত হয়। আবার ফিরে যাই শ্রোতা বন্ধুদের কাছে। দেখি কে আছেন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল।
1: শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: কাশিম বাজার পালপাড় থেকে মনোরাজ বলছি।
0: হ্যাঁ বলুন।
1: জগৎ বৈচিত্র্যময়, বৈচিত্র্যময়ই আছে, মানুষ বিচিত্র হয়ে গেছে, যার জন্য এরকম দুর্ভোগ আরো হবে আমার তো রায় মনে হয়। রাখলাম,
0: ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখি ল্যান্ডলাইনে কে আছে। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার আশিস বাবু।
0: বলুন।
2: আমি মিন্টু চক্রবর্তী, মানিকনগর
0: পেলাম। হ্যাঁ, অনেকদিন পর আপনাকে পেলাম।
2: ভৌগোলিক মানচিত্রে আপনি যেভাবে খুব সুন্দর একটা বিষয় লিখেছেন, এটা প্রয়োজন ছিল এরকম একটা বিষয়। কারণ আজকে মনে কোনো দিবস রয়েছে নাকি?
0: হ্যাঁ, আজকে গ্রীষ্মমন্ডলীয় দিবস, আন্তর্জাতিক গ্রীষ্মমন্ডলীয় দিবস।
2: বাহ, খুব সুন্দর। আসলে খুব ভালো অনুষ্ঠানটা হচ্ছে, অনেক জ্ঞান সমৃদ্ধ আলোচনা হচ্ছে। দেখুন, আমরা যখন ছোটবেলা মানে 7-8 পড়তাম, তখনই মানে ভারত সম্পর্কে একটা ধারণাটা এসে গিয়েছিল। কারণ ভূগোলে কিন্তু অনেক কিছু থাকতো তখন, এখনো রয়েছে অনার্স টনার্স নিয়ে যারা পড়ে। আসলে ভারতবর্ষ তো একটা বৈচিত্র্যময় দেশ, এবং এই বৈচিত্র্যময় দেশের মধ্যে যে অক্ষাংশগত পার্থক্য, তারপর আপনার সমুদ্র থেকে দূরত্ব, উচ্চ যে পর্বতমালা হিমালয় রয়েছে, এবং তাছাড়াও দেখবেন যে পুরো ভারতের ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন
0: প্রাকৃতিক বৈচিত্র্য আছে,
2: প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে। আর যখনই আপনার প্রাকৃতিক বৈচিত্র্য থাকবে, তখনই মতো আমাদের একটা বিচিত্র আবহাওয়া থাকবেই।
0: একদম একদম।
2: দেখা গেল এখানে তো প্রচন্ড গরম, ভ্যাস ভেসে গরম পড়ছে এখন এই মাস, বৃষ্টি খুব একটা হচ্ছে না, আবার মেঘলা আকাশ হচ্ছে, আবার বৃষ্টি নাম যায়। একটু আগে যেমন আবহাওয়া দপ্তরের কথাগুলো বললেন, আকাশপানির উপর চোখ মানে কান রাখি, কি সুন্দর করে আবহাওয়ার কথাগুলো বলেন। এই যে আবহাওয়াটা কিন্তু আজকে বিষয়ের প্রতি খুব সামঞ্জস্যপূর্ণ, প্রতি মুহূর্তে যা আকাশ বাতাসে খবর আপনারা দেন, তো এগুলো লক্ষ্য রাখতে হয় আমাদের। তো বিশাল অক্ষাংশগত পার্থক্যটা আমাদের বিশাল বড় একটা ভূমিকা করে দেয় এর মধ্যে। আর সব থেকে আমাদের যে সূর্য পর্বতমালা, তবে হিমালয় দেখবেন আছে বলে কিন্তু শীত আমরা
0: যেমন বললাম একটু আগে যে উত্তর দিক থেকে অত্যন্ত ঠান্ডা বাতাসকে ঢুকতে দেয় না, যে আমাদেরকে বরফ আবৃত করে দেয় না, আবার ধরেন মৌসুমী বায়ুকে হিমালয় পর্বতমালা বাধা দেয় বলে সেই উপরে উঠতে গিয়ে ঠান্ডা হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়।
2: আমাদের শৈলক্ষে বৃষ্টিপাত দেখুন, তারপরে প্রতিবাদ আর অনুবাদ ধারে যে বৃষ্টিপাত গুলো হচ্ছে, মানে সেগুলো আপনার বৃষ্টি সে অঞ্চলে বৃষ্টিপাত একদিন হচ্ছে, মানে এই সমস্ত গুলো কিন্তু ভারতবর্ষের একমাত্র বৈশিষ্ট্য। ওই জন্য ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ।
0: এখানে যেমন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, ঠিক সেই রকম বৈচিত্র্যময় জলবায়ু, নানা রকম,
2: খুব সুন্দর। মানে এই জন্যই বলতে ভারত আমার শ্রেষ্ঠ।
0: একদম একদম, পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলির মধ্যে একটা।
2: ধন্যবাদ,
0: ভালো থাকবেন, সঙ্গে থাকুন।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।

0: সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে আসি আবার শ্রোতা বন্ধুদের কাছে। নমস্কার, শুভ সকাল।
2: শুভ সকাল।
1: হ্যাঁ বলুন।
2: খুব সুন্দর বিষয় দিয়েছেন। আমি আব্দুল হাদি, বেলাইপাড়া, মুর্শিদাবাদ থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: খুব সুন্দর বিষয় দিয়েছেন
1: আজকের আজকের দিনটিতেও তাই।
2: হ্যাঁ, বৈচিত্র্যময় পৃথিবীতে বৈচিত্র্যময় ভারতবর্ষ,
1: একদম
2: সেই ভারতবর্ষের বৈচিত্র্যময় বাংলার আমরা মুর্শিদাবাদের বৈচিত্র্যময় মুর্শিদাবাদ। একদিকে গঙ্গার পূর্ব দিক বাগড়ি অঞ্চল,
1: হ্যাঁ
2: পশ্চিম দিক রাঢ়
1: অঞ্চল।
2: বৈচিত্র্য এখানে ফসলের বৈচিত্র্য, একদিকে প্রধান ফসল পাট,
1: হ্যাঁ
2: অপরদিকে প্রধান ফসল ধান।
1: হুম,
2: তার মধ্যে বৈচিত্র্যতা এনে আমরা সবজির চাষ করছি।
1: একদম, আমি একটু একটু একটু বাধা দিই, মানে একটু বলি যে এই যে রাঢ় অঞ্চল আর বাগড়ি অঞ্চল দুটোর মধ্যে কিন্তু এই যে জলবায়ুর পরিবর্তনও কিন্তু কি বেশ কিছু লক্ষ্য করা যায়, তাই না?
2: অবশ্যই,
1: এই জলবায়ুর পরিবর্তনের ফলেই ফসলগুলো আলাদা আলাদা, এবং ফসল আলাদা হওয়ার কারণে আমাদের খাদ্যাভ্যাসটাও আলাদা, আমাদের সাংস্কৃতিক পরিবেশটাও আলাদা।
2: আমি তো ওইটাই বলতে চাইছিলাম।
1: আপনি বলুন।
2: ঘটনা হচ্ছে যে বৈচিত্র্যতার মধ্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে,
1: একদম,
2: আর বৈচিত্র্যতা নিয়েই আমরা মুর্শিদাবাদের অধিবাসী, মুর্শিদাবাদী।
1: হ্যাঁ একদম গর্ব।
2: বৈচিত্র্যতা আমাদের থাকবেই।
1: হ্যাঁ,
2: কিন্তু আগে যখন ঠিক কথা মানে ঠিক সময় মতো বর্ষা নামতো, শীত আসতো,
1: হ্যাঁ
2: সমস্ত কিছু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ঠিক সময় মতো আসতো, কিন্তু আজ আসছে না। তার মূল কারণ কি? আমরা প্রকৃতির উপরে যে নির্যাতন করে চলেছি, কষায় হয়েছি প্রকৃতির প্রতি, সেই জায়গাটা আমাদেরকে মন্থন করে আমাদেরকে সঠিক জায়গাটাই যেতে হবে।
1: একদম।
2: আর গাছ লাগাতে হবে। গাছ লাগার সঙ্গে সঙ্গে আমরা যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির যে বিষয়গুলো নষ্ট করছি,
1: নিজস্ব একটা রূপ আছে প্রকৃতির,
2: সেগুলো আমাদেরকে বিরত হতে হবে, গাছ লাগাতে হবে। প্রত্যেকের বাড়িতে কিছু কিছু জায়গা থাকে, সেই জায়গাতে গাছ লাগান। এবং যে বৃক্ষরোপণ সপ্তাহ আসছে, আমরা মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার এই এই এই মানে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করি করব এবং এই প্রকৃতির বৈচিত্র্যতা রক্ষা করার জন্য আমাদের সমস্ত মূলধন, আমাদের সমস্ত কর্মক্ষমতা,
1: হ্যাঁ আমাদের সমস্ত চেষ্টাকে লাগিয়ে দিতে হবে,
2: লাগিয়ে দেব। এইটুকু আমার বক্তব্য। ধন্যবাদ, ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখি কে এসেছেন ল্যান্ডলাইনে। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার, শুভ সকাল।
1: বলুন।
3: আমি বাড়ির বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি। দেখুন, বৈচিত্র্যময় আমাদের এই ভারতবর্ষ। আমরা প্রত্যেকটা ঋতু আগে ঠিক ঠিক সময়ে পেতাম। এখন যেমন বর্ষা, বর্ষা সেভাবে আমরা পাচ্ছি না, এত মেঘ জমছে কিন্তু বৃষ্টির দেখা নেই, যদি বা হচ্ছে দু এক ফোঁটা হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচন্ড দাবদাহ তো বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রকমের জলবায়ু, হ্যাঁ খাওয়া দাওয়া, পরিবেশ, সবকিছুই আমাদের বৈচিত্র্যর মধ্যেই আমরা ঐক্যকে কিন্তু খুঁজে পাই। সংস্কৃতি, বিভিন্ন আচার অনুষ্ঠান সবকিছুই আমাদের এই দেশের মধ্যে আছে। কিন্তু হ্যাঁ, এই যে সবাই যে কথাগুলো বলছেন, সত্যি তাই, আমাদের বৃক্ষ ছেদন না করে বৃক্ষ রোপণ আমাদের করতে হবে। আমরা কিন্তু বৃক্ষ ছেদনের নেশায় মেতে উঠেছি।
1: দেখুন, আমরা এই শুভ সকালে বিভিন্ন বিষয় দিচ্ছি, কিন্তু অনেকগুলো বিষয়ে আলাদা আলাদা হলো, কিন্তু সেই বিষয়গুলোর কেন্দ্রবিন্দু কিন্তু চলে যাচ্ছে সেই বৃক্ষ ছেদন, বৃক্ষ রোপণ, পরিবেশ ইত্যাদি ইত্যাদি, তাই না? হ্যাঁ, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আর একজনের সঙ্গে কথা বলবো, দেখি কে আছেন টেলিফোনে। নমস্কার, শুভ সকাল।
4: নমস্কার, শুভ সকাল। আমাদের ভারতবর্ষের জলবায়ু বৈচিত্র্যময়।
1: রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দেন। কে বলছেন, কোথা থেকে?

ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধু, হাতে আর সময় নেই, একটু বলে নিই যে এই ক্রান্তীয় বা আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস বা আন্তর্জাতিক গ্রীষ্মমণ্ডলীয় দিবস শুধু একটু উদযাপনই নয়, এটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের অবস্থা নিয়ে একটি বৈশ্বিক পর্যালোচনা। মানব জাতির ভবিষ্যতের জন্য ক্রান্তীয় অঞ্চল যেহেতু ক্রমশই অপরিহার্য হয়ে উঠছে, তাই এই অঞ্চলের প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। এই 29 জুন আসুন আমরা ক্রান্তীয় অঞ্চলের বাস্তুতন্ত্র সংরক্ষণ, সম্প্রদায়গুলোকে ক্ষমতায়ন এবং বিশাল জীববৈচিত্র্য রক্ষার প্রতি আমাদের অঙ্গীকার করি। শ্রোতা বন্ধু, হাতে আর সময় নেই, তাই একটা গান শুনতে শুনতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আশিস ভৌমিক এবং কারিগরি সহায়তায় ছিলেন সুদীপ্ত রায়।

শুভ সকাল অনুষ্ঠানটি এখানেই শেষ হলো আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং তারপর পরই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি।

0: এতক্ষণ বিবিধ ভারতের অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: সুদীপ চট্টোপাধ্যায়।
2: আজকে মাসের পঞ্চম সোমবার, তার মানে গানের ভেলার শাস্ত্রীয় সঙ্গীতের পর্বের দিন। আমাদের যারা নিয়মিত শ্রোতা তারা সকলেই জানেন যে মাসের প্রথম এবং পঞ্চম সোমবার এই দুটো দিন গানের ভেলা আমি করে থাকি, আপনাদের সঙ্গে বসি, কথা বলি, গল্প করি, আমার নিজের অনুভূতি সেগুলোকে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। দিনটা আজকে আষাঢ় মাসের 15 তারিখ, প্রায় অর্ধেক হয়ে গেল, কিন্তু মানে সেই দিক দিয়ে বড় হতাশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে এই বছরটাতে যে আমরা এখনও পশ্চিমবঙ্গ বলবো যথেষ্ট পরিমাণে বৃষ্টি আমরা পাইনি, ফলে বর্ষার যে আবহ, বর্ষার যে অনুষঙ্গ সেটা মানে বেঁধে মানে জমে উঠতে উঠতেও হচ্ছে না। এবং আজকে দিনটা খুব পূর্ণ দিন, আজকে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো হঠাৎই মনে পড়লো এবং চোখে পড়ে গেল বহুদিন আগে লেখা কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত এই স্নান যাত্রা নিয়ে একটি কবিতা লিখেছিলেন, আপনাদের দুটো চারটে লাইন একটু আমি পড়ে শোনাই। গুণে বলিহারি যাই সাধু সাধু সাধু ভাই, ধরাবাসী যত ধুতি পড়া, আমাদের এই বঙ্গ কোনক্রমে নাহি ভঙ্গ, নানা রাগ রঙ্গ রস ভরা, বৃষ পূর্ণিমার দিবা অপার আনন্দ কিবা, মাহিষে সুখের মহামেলা, স্নান যাত্রা প্রতি বর্ষে এই দিন মহা হর্ষে, মেলা পেয়ে করে সবে খেলা, কিবা ধনী কিবা দিন সবার

সুখের দিন, আয়োজন কতদিন আগে, সবিশেষ দেখি বেশ, ইচ্ছা মতো করো বেশ, যাহার যেমন মনে লাগে। আরো বড় কবিতা তো, সেটা বলে আর ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি না। আজকের অনুষ্ঠান শুরু করব, মূলত আজকে মল্লার শোনাব, কারণ আপনারা জানেনই আমার যারা শ্রুধী শ্রোতামণ্ডলী আছেন, অনুভবী শ্রোতামণ্ডলী, তারা জানেনই যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে কতগুলো রাগ আছে, বেশ কিছু রাগ আছে যেগুলো ঋতুভিত্তিক, সেগুলো আমরা সাধারণত এবং অসাধারণত কখনোই সেই সেই ঋতু ছাড়া আমরা কিন্তু সেই রাগ বাজাই না। মল্লার শোনানোর জন্য কিন্তু এই দুটি মাস আমাদের ভরসা। অনেক সময় বৃষ্টিটা অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত চলে গেলে পরে তখনও শোনানো যায়। আজকে শুরু করছি, প্রতিবারই শোনাই, এর আগে অনেকবার শুনিয়েছি, গানটি বড় ভালো লাগে, গৌর মল্লারের উপর আধারিত, পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে একটি রাগ প্রধান দিয়ে, শ্রাবণ মেঘমায়া ছাইছে। পণ্ডিত অজয় চক্রবর্তী, ছোট করে বলি, প্রাথমিক শিক্ষা ওনার পিতা শ্রী অজিত কুমার চক্রবর্তীর কাছে, পরে শ্রী পানালাল সামন্ত এবং মহাটি নিবাসী শ্রী কানাইদাস বৈরাগীর কাছে, এরপর পদ্মভূষণ পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ এবং উস্তাদ বড়ে গোলাম আলী খাঁ সাহেবের সুযোগ্য পুত্র উস্তাদ মোনাব্বের আলী খাঁ সাহেবের কাছে দীর্ঘদিন প্রথাগত তালিম নিয়েছেন, বাংলা গান, বাংলা রাগ প্রধান গান, খেয়াল গান এবং নানা ঘরানা, যতগুলো সম্ভাব্য গানের ঘরানা হয়, টপ্পা, ঠুংরি, এমনকি ধ্রুপদ, এই সমস্ত ঘরানাতে ওনার স্বচ্ছন্দ চলন আমাদের বাংলার গর্ব, যিনি নিজেও পদ্মভূষণ পেয়েছেন কিছুদিন আগে। তো এই সমস্ত নতুন দিগন্ত তিনি উন্মোচন করেছেন তার বুদ্ধিদীপ্ত গায়কির মাধ্যমে। এই গানটি আমরা শুনি, শ্রাবণ মেঘমায়া ছাইল গগনে, এর শুরুতেই কিন্তু বড় সুন্দর করে উনি ওই রাগটির চলনটা বলেছেন, শুনেনি।

অনুষ্ঠান শুরু হলো পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে গৌর মল্লারের উপরে আধারিত এই রাগ প্রধানটি দিয়ে শ্রাবণ মেঘমায়া ছাইল গগনে। এই রাগ প্রধানটি জ্ঞানপ্রকাশ ঘোষ, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের রচনা, এবং এটাতে কিন্তু খুব সুন্দর সেই আমরা মেঘদূতের একটা অনুষঙ্গ পাই, যেখানে বিরহী যক্ষ তিনি নির্বাসিত এবং অলকাপুরীতে তার প্রিয়া বসে আছেন, তিনি মেঘকে দিয়ে প্রিয়ার কাছে বার্তা পাঠাতে চাইছেন, এবং ভেতরে একটু বর্ণনা রয়েছে একটা জায়গায় যে ওই বিজলি রেখা যে জায়গাটায় বলছেন সেটা আবার অনেকটা সঞ্চারিতে মানে শিলাধার অভিসারের কথাও কিন্তু বয়ে আনে অনেকটাই, যে আকাশে মেঘ করেছে ঘন মেঘ রাস্তাঘাট কর্দমাক্ত, শ্রীকৃষ্ণের বাঁশি বাজছে কিন্তু শ্রীরাধা যেতে পারছেন না, বলছেন কি করে যাব। মল্লার এই মল্লার পর্বভুক্ত রাগ তো মোটামুটি মল্লার অঙ্গের প্রায় ১২ প্রকার মল্লারের নাম কিন্তু শাস্ত্রীয় গ্রন্থে পাওয়া যায়, আরও দু এক প্রকার পরবর্তীকালে অনেকে তৈরি করেছেন, যেমন স্বর্গীয় পণ্ডিত চিন্ময় লাহিড়ী বানিয়েছিলেন আহিরি মল্লার, তারপরে জয়ন্ত মল্লার জয় জয়ন্তীর সঙ্গে মল্লার জুড়ে, আহিরি মল্লার হচ্ছে আহির ভৈরবের সঙ্গে মল্লার জুড়ে। কী কী পাই, মোটামুটি মেঘ সবচেয়ে সরল মল্লার সারেমাপানিসা নিপামারেসা, পাঁচটা মাত্র নোট মেঘ। তারপরে শুদ্ধ মল্লার, শুদ্ধ মল্লারের রূপটি কিন্তু অনেকটাই দুর্গার মতো, সারেমাপা ধাসা সাধা নি কোমল নিপা মারেসা, এই নিপা স্বরসঙ্গতি আর রে পা স্বরসঙ্গতি এইটা কিন্তু মল্লারে ফিরে ফিরে আসে। তারপরে মেঘ মল্লার, যাতে একটু মেঘে কোমল গন্ধারের ছোঁয়া, তারপরে রয়েছে ধুলিয়া মল্লার, তাছাড়া হরিদাসী মল্লার রামদাসী মল্লার, এই গৌর মল্লার যেটা আপনারা শুনলেন যার আরোহণ হচ্ছে সারা রে মা পা দা সা সাদা নি পা মা পা গা মা রে সা। তারপরে রয়েছে মল্লারের রাজা মিয়াকি মল্লার, সুরদাসী মল্লার রয়েছে, জয়ন্ত মল্লার রয়েছে, মীরাবাইকি মল্লার রয়েছে, যে মল্লারে দুটো গান্ধার এবং দুটো নিষাদি ব্যবহার হয়, কখনো আরোহণে কখনো অবরোহণে, এবং রয়েছে চর্যুকি মল্লার। আজকে মূলত বিভিন্ন ঘরানার কতগুলো মল্লার আপনাদের শোনানোর ইচ্ছে করছে, চেষ্টা করছি। গৌর মল্লার এবার শাস্ত্রীয় যে ফর্মটি, সেই শাস্ত্রীয় সঙ্গীতের আধারিত যে ব্যাপারটা সেইটা আপনাদেরকে শোনাচ্ছি পণ্ডিত মানস চক্রবর্তীর কণ্ঠে। পণ্ডিত মানস চক্রবর্তী, তিনি সঙ্গীতার্য তারাপদ চক্রবর্তীর সুযোগ্য পুত্র, কোটালী ঘরানার সার্থক উত্তরসূরি, বহুবার দেখেছি ওনাকে, বহুবার গান শুনেছি, প্রথম জীবনে সেতার তবলা ইত্যাদি বিভিন্ন জিনিসের চর্চা করেছেন, পরবর্তীকালে কণ্ঠসঙ্গীতেই নিজের সুরের আশ্রয় খুঁজে পান, এবং তারাপদ চক্রবর্তী তো মানে লেজেন্ড ছিলেন, ওনার গান শোনার জন্য বহু শিল্পী বসে থাকতেন, পণ্ডিত রবিশঙ্কর নাকি তার ট্রেন না

প্রমিস করেছিলেন একবার তালাবদ্রবাবুর গান শুনে যাবেন বলে। আর তালাবদ্রবাবুর যে মেয়ে সুযোগ্য কন্যা শ্রীলেখা ব্যানার্জি, তিনিও একজন প্রথিতযশা সঙ্গীতজ্ঞ, এবং ওনাদের শ্রীলেখা ব্যানার্জির সুযোগ্য পুত্র শ্রীজাত, ইনি হচ্ছেন একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক। এবার পণ্ডিত মানস চক্রবর্তীর কণ্ঠে আমরা শুনে নেব গৌড় মল্লার, সম্ভবত বন্দিশটি হচ্ছে বলমা বাহার আই। দেখি, শুনে দেখি, অনেক বছরে একবার করে শোনানো হয় তো সেই জন্য অতটা মনে থাকে না, শুনে নিই আমরা।

শোনালাম পণ্ডিত মানস চক্রবর্তীর কণ্ঠে গৌমল্লার রাগটির ছায়া। জানা গেল, মোটামুটি বোঝা গেল। মল্লারের আরেকটি প্রকার শোনাচ্ছি আপনাদের, এটি উস্তাদ রশিদ খানের কণ্ঠে। কি আর বলি, রশিদ খানের কথা বললে পরে খুব খুব দুঃখ হয়, কারণ আমি বলি না যে ভগবান খুব ভালো ভালো লোকদের খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে সরিয়ে নেন, তো সেই সেই লিস্টে ওস্তাদ রশিদ খান, আমাদের খুব পরম সুহৃদ পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, আমার আর এক বন্ধু ছিল পণ্ডিত সারথী চ্যাটার্জি, সেও খুব অল্প বয়সে প্রয়াত হয়, দিল্লি রেডিওতে কাজ করত। রশিদের কণ্ঠে রামদাসী মল্লার এই এই রশিদের এই পারফরমেন্সটি, এটা দূরদর্শন থেকে সংগৃহীত। কারণ রশিদ চলে যাওয়ার পরে ওরা ইউটিউবে কতগুলো ওর পারফরমেন্স দিয়েছিল, তারপরে আমার আমার বন্ধু এবং সহকর্মী যিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন, আমাদের লাইব্রেরিয়ান মুখলেসুর রহমান আর আমি, আমরা দুজন বসে বসে এই রশিদের এই ছোটো ছোটো পারফরমেন্স এগুলো এগুলোকে সমস্ত আমরা সংগ্রহে রেখেছি, আপনাদের শোনাচ্ছি রাগ রামদাসী মল্লার। রামদাসী মল্লারের বৈশিষ্ট্যই হচ্ছে এর মূল রূপটি অনেকটাই মিয়াকি মল্লারের মতো, শুধু দুটো গান্ধার লাগে অবরোহণের সময়, শুদ্ধ গান্ধার কোমল গান্ধার দুটিই লাগে। ঠাট কাফি, জাতি সারব সম্পূর্ণ, প্রকৃতি গম্ভীর, অবশ্যই বাদী মা সমবাদী সা, সময় এটা গাওয়া হয় রাত্রি দ্বিতীয় প্রহরে, এবং এই রাগে উপরের দিকটাতে সাহানা এবং গৌরের কিছুটা ছায়া দেখা যায়। সেই জন্যে গায়ক নিজের নিজস্ব গায়ন শৈলীর দ্বারা রাগের স্বতন্ত্র রূপ প্রকাশ করে থাকেন। তো আমরা শুনে নিই ওস্তাদ রশিদ খানের কণ্ঠে রামদাসী মল্লার। তবলা সহযোগিতা করেছেন আরেকজন গুণী শিল্পী পণ্ডিত সমর সাহা। হারমোনিয়ামে ছিলেন সম্ভবত শ্রীমতী রাজশ্রী ঘোষ, যদি ভুল না বলে থাকি। শুনুন।

একদম বাদলের মেঘ জমিয়ে দিলেন উস্তাদ রশিদ খান, মেঘই জমল। দুটো নিষাদ মিয়াকি মোল্লার কিংবা বিভিন্ন মোল্লারই ব্যবহার হয়, মিয়াকি মোল্লারে হয়, বৃন্দাবনী মোল্লার যেটাকে বলে সুরদাসী মোল্লারে হয়, মনে হয় যেন স্তরে স্তরে মেঘ জমছে। এই যে পারফরমেন্সটা শুনলাম, এটাতে মেঘ জমল, কিন্তু ওই বৃষ্টিধারার মতো রশিদের যে তান সেটা কিন্তু উনি করেননি, হয়তো মুড আসেনি সেই সময় করার। এটা ছোট একটি পারফরমেন্স, 5 মিনিটের, বড় সুন্দর। এবং রশিদের গলাটা এত এত সুন্দর যে কণ্ঠটি, মানে কণ্ঠ মাধুর্য এত সুন্দর ছিল, সেই কে একটা কার গলা শুনে বলেছিলেন না যে ওর গলা শুনে মনে হতো যে বোধহয় একটা নিস্তব্ধ দিনে একটা ঠান্ডা জলের পুকুরের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা অদ্ভুত ডেসক্রিপশন কে দিয়েছিলেন আমি জানি না, তো বর্ষা মানেই, কিন্তু বর্ষা মানেই জল নদী বৃষ্টি দেখা, বর্ষা মানেই একগুচ্ছ মন পাগল করা আধুনিক গান, বর্ষা মানে রবি ঠাকুর, বর্ষা মানে কবি নজরুল ইসলামের অজস্র গান, এবং তার সঙ্গে অবশ্যই আসবেন আমাদের কবি জীবনানন্দ, সুনীল গাঙ্গুলী, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামীর কবিতা, শ্রীজাতর কবিতা, এবং অবশ্যই কবির সুমনের গান, এবং অবধারিতভাবে রাগ মোল্লার। এবং এই বর্ষার অনুষঙ্গে আরও একটি জিনিস আসে, সেটি হচ্ছে উপশাস্ত্রীয় সঙ্গীতের ধারার, যেটিকে কাজরি বলে, কাজরি বর্ষার সঙ্গীত, নজরুল যেটাকে বলেছেন কাজরি গাহিয়া এসো, কথাটা কাজরি নয়, কাজরি উত্তরপ্রদেশের দিকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে, উত্তরপ্রদেশে, বিহারে, মির্জাপুরে, বেনারসে, বিভিন্ন জায়গায় এই বর্ষার সময় কিছু বিশেষ গান গাওয়া হয়, সেগুলোকে কাজরি বলে। তো আপনাদেরকে কয়েকটি কাজরিও শোনাবো, শাস্ত্রীয় উপশাস্ত্রীয় এই দুটো ধারার মধ্যেই ঘোরাঘুরি। আজকে অনুষ্ঠানটা করতে বসে একটুখানি কেন জানি না, মানে অনেক স্মৃতি চলে আসছে, কারণ মানে আপনারা আমাদের শ্রোতারা তারা আর মা

মাত্র দুটি গানের ভেলা আমার কাছ থেকে শুনতে পাবেন, এই আজকে যেটি শুনছেন আর সামনের সোমবারে। কারণ কালের অমোঘ নিয়মে এবং আমাদের আমাদের কর্মজীবনে অবসর বলে একটি বস্তু থাকে, তো সেই অবসরটি আমাকে নিতে হচ্ছে আমার সামনের মাসের শেষে আমার কর্মজীবনের অবসর। তো ফলে এই দুটো দিনই আপনাদের সঙ্গে আমি সময় কাটাতে পারবো। কিন্তু এই যে যাত্রাটা, এটা সবাইকে নিয়ে শুরু হয়েছিল 2013 সালের ডিসেম্বর মাসে, আমার খুব ভালো মনে আছে। আমাদের একজন এখানে প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন গৌতম কারার, শিলিগুড়ি থেকে এসেছিলেন। তো দেবব্রত মুখোপাধ্যায় যিনি আমার শ্রদ্ধেয় দেবুদা, যিনি এর আগে অনুষ্ঠানটি করতেন, তো দেবুদা যখন অবসর নিলেন তখন খুব স্বাভাবিকভাবেই ডাক পড়ল যে কে এই শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলাটি করতে পারে। তো গৌতমদা আমাকে চিনতেন শিলিগুড়ি থেকে, গৌতমদা তখন বললেন যে এটা একবার সুদীপকে দায়িত্ব দিয়ে দেখা হোক। তো যাই হোক, আমার আকাশবাণী কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে তারা আমাকে দীর্ঘদিন এই অনুষ্ঠানটি করার সুযোগ দিয়েছেন, এবং অবশ্যই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব আপনাদের, আমার শ্রোতাদের, যারা এতদিন ধরে ধৈর্য ধরে আমার এই অনুষ্ঠানটি শুনছেন। কারণ আমি তো ঘোষক নই, আমি ঘোষকদের মতো অত সুন্দর করে গুছিয়ে বলতেও পারি না কথা, আমি বলি মাঝে মাঝে গানের সাহারা নিয়ে, আমি গানের অবলম্বন নিই। তো শুনতে থাকি আজকের অনুষ্ঠানে। এবারে আমরা শুনব বিদুষী গিরিজা দেবীর কণ্ঠে একটি কাজরি, বেনারসের গায়কী, পুরাবং গায়কী বলে যেটাকে, পুরাবং গায়কীর একজন অন্যতম স্থপতিকার তিনি হচ্ছেন বিদুষী গিরিজা দেবী। আরও ছিলেন, আরও অনেকেই ছিলেন, তার আগে সিদ্ধেশ্বরী দেবী গিয়েছেন, দুর্গেশনন্দিনী বাই গিয়েছেন, আরও আগে চলে গেলে পরে আরও অনেক গুণী শিল্পীকে পাওয়া যাবে। বর্তমান সময়ের চন্দ্রলাল মিশ্র তিনি গিয়েছেন, ওদিকে রয়েছেন বিদুষী পূর্ণিমা চৌধুরী। আজকে আমরা বিদুষী গিরিজা দেবীর কণ্ঠে আমরা শুনে নিই একটি কাজরি।

বাইরে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, কিন্তু শ্রাবণ তো অনেক রকমের হয়। মেঘ থেকে ঝরে, লোকের চোখ থেকে ঝরে, লোকের হৃদয় দ্রবীভূত হয়, সেখানেও শ্রাবণ বয়ে যায়। তো এত সুন্দর ওনার কণ্ঠ এবং এত সুন্দর গায়কি, এটা অন্তত 30 বছর আগের রেকর্ডিং হবে, কারণ এর আগেও আপনাদের আমার সৌভাগ্য হয়েছে ওনার একটা টপ্পা শোনানোর। আশা করি আমাদের যারা নিয়মিত শ্রোতা, এই সায়ন ফোন করেছিল মালদা থেকে, ও গত বছর আমি কি শুনিয়েছি এই অনুষ্ঠানে সেটা ওর মনে আছে, কত ভালো লাগে। তো তারা হয়তো শুনেছেন গিরিজাদেবীর সেই টপ্পাটি, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আমরা আবার ফিরি অনুষ্ঠানে। এই মল্লারের ব্যাপারে যে বলছিলাম, যে অনেকগুলো মল্লারের অনেকগুলো বৈচিত্র্য পাওয়া যায়, বিভিন্ন রকমের মল্লার আমাদের। এখন আপনাদের একটু শোনাব পণ্ডিত যশরাজের কণ্ঠে একটি মল্লার, একটু অপ্রচলিত। এটার নাম চেরজু কি মল্লার, চেরজু মিয়া কি মল্লার। আপনারা জানেন মিয়া তানসেনের রচনা, উনি করেছেন মিয়া কি মল্লার, মিয়া কি সারং, মিয়া কি টোড়ি। সেই রকম মানসিং তোমারের সময়, এটা সালটা হবে 1543 থেকে 1576, মানসিংহের রাজত্বকালে। তার সভায় কিন্তু অনেক সঙ্গীত গুণী তাদের সমাবেশ হয়েছিল, তাদের মধ্যে কয়েকজন ছিলেন বিখ্যাত, যেমন নায়ক

এবং নায়ক বক্সু। নায়কটা হচ্ছে ওনাদের পদবী, এরা সভাগায়ক ছিলেন। তো আবুল ফজলের কিন্তু আইনি আকবরি আর ফকিরুল্লাহ রাগ দর্পণ গ্রন্থে এনাদের বিষয়ে উল্লেখ পাওয়া যায়। সেই চর্যুই রচনা করেছিলেন চর্যু কি মল্লার, গাইছেন পণ্ডিত যশরাজ। একটু হালকা চালে একটি গল্প বলি, ওনার বায়োডাটা অনেক বলা হয়েছে, এই করেছেন ওই করেছেন, সেটা নয়, একটু অন্য রকমের গল্প, আশা করি শ্রোতারা কিছু মনে করবেন না এটাতে। আমার সৌভাগ্য হয়েছিল আমি যখন আকাশবাণী শিলিগুড়িতে কাজ করেছি 90-এর দশকটাতে, তখন আমার সহকর্মী ছিলেন শ্রী আনন্দ বোডাস, একজন বিখ্যাত তবলিয়া এবং এ গ্রেড মিউজিক কম্পোজার, বেহালা বাজাতেন, গান জানতেন, কত কি যে জানতেন। ওদের বোডাস ফ্যামিলি কিন্তু খুব বিখ্যাত, ওদের ফ্যামিলিতেই নারায়ণরাও বোডাস ছিলেন, কেদারনারায়ণ বোডাস ছিলেন। আনন্দ বোডাসেরই বোন হচ্ছেন বীণা সহস্রবুধে। এদের মহারাষ্ট্রে ব্যাকগ্রাউন্ডটা মহারাষ্ট্রে, কিন্তু কাকুই বলি আমি, আনন্দ কাকু চলে এসেছিলেন শিলিগুড়িতে, ছিলেন ওখানে। তো উনি আমাদের গল্প করেছিলেন যে রেডিওতে মানে যোগদান করার আগে শ্রী আনন্দ বোডাস এবং শ্রী যশরাজ, তখন পণ্ডিত হননি, তারা দুজনে এই নর্থ ক্যালকাটায় একটা জায়গাতে একটা বাড়ি ভাড়া নিয়ে দুজনে থাকতেন। তখন কিন্তু যশরাজজি তবলা বাজাতেন, সেই সময় ইনি তবলিয়া ছিলেন, উনিও তবলিয়া ছিলেন, দুজনের মধ্যে বেশ ভাব বিনিময় হতো। তারপরে কোনো একটা সূত্রে ওনারা দুজনই মুম্বাই যান, গিয়ে সেখানে বেশ কিছুদিন থাকেন। তো আনন্দ কাকুর সঙ্গে তখন ভি শান্তারামের পরিবারের খুব ভালো যোগাযোগ ছিল, চিত্র পরিচালক ভি শান্তারাম। তো তাদের বাড়িতে দুজনের যাওয়া আসা শুরু হলো। আনন্দ কাকু শান্তশিষ্ট মানুষ, ঠিক আছেন তিনি। পণ্ডিত যশরাজ তখন ওনাকে অসাধারণ সুন্দর দেখতে, তার ব্যাপার স্যাপার ক্যারিশমা সব অন্যরকমেরই। ভি শান্তারামের এক মেয়ে, তিনি যশরাজজির প্রেমে পড়ে গেলেন, একদম হিল টু হেড প্রেম যাকে বলে, এবং কিছুদিন বাদে তারা দুজনেই ওখান থেকে গায়েব হয়ে গেলেন পুরো, গিয়ে বাইরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন যশরাজজির প্রথম স্ত্রী, তিনি কিন্তু ভি শান্তারামের কন্যা, নাম আমার এখন মনে পড়ছে না। তো এই গল্প আমি আনন্দ কাকুর কাছে শুনেছি, কাকু হাসতে হাসতে বলেছিলেন। তো পণ্ডিত যশরাজের কণ্ঠে আমরা শুনে নিই, ওনার গান প্রচুর শুনেছি, একটা সময় সামনে বসে শুনেছি, বিভিন্ন অনুষ্ঠানে শুনেছি, কলকাতাতে আসতেন, কলকাতার বাইরে শুনেছি, এবং আমার একবার সৌভাগ্য হয়েছে একই স্টেজে ওনার আগে পারফর্ম করার। আমি ভীমপলাশি বাজিয়েছিলাম, পরে উনি কেদার গিয়েছিলেন, আমার মনে আছে, সে অসাধারণ কেদার। তবলাতে ছিলেন পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। শুনে নি চর্যু কি মল্লার। এটা মা পা গা নি সা নি পা প গা মা রে সা রে সা, তারপরে যথারীতি নি ধা নি সা রে পা গা মা রে সা, যথারীতি বাদী সমবাদী মধ্যম এবং সরজ, শুনি আমরা।

ছিলেন পণ্ডিত যশরাজ, সঙ্গীত মার্তণ্ড পণ্ডিত যশরাজের কণ্ঠে চরজুকি মল্লার, সঙ্গে বেহালা বাজিয়েছেন আর একজন গুণী শিল্পী বিদুষী কলা রামনাথ, উনি ওনার ছাত্রী ছিলেন, দীর্ঘদিন তালিম নিয়েছেন যশরাজজির কাছে। মানে ওনার বেহালাটা একদম ওনার গানের মতোই, একেবারে গানটাকে জাস্ট শ্যাডো করে করে যায়। বর্ষা নিয়ে যে কত বন্দিশ, কত সাহিত্য, কত কাব্য, কত কি রচনা হয়েছে। মূলত রাধাকৃষ্ণকে নিয়ে তো অগণিত বন্দিশ আছে, মানে যাতে বলছে যে এরকম নদিয়া বৈরি ভাই, গত বছর যেটা শুনিয়েছিলাম, মোরা সৈয়া বুলাবে আধি রাত, গহরি নদিয়া নাও পুরাণী, কে বটবা মতবাড়া, নদিয়া বৈরি ভাই, আমি কি করে এপার থেকে ওপারে যাব। আবার এরকমও বর্ণনা আছে যে শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বর্ষার রাতে, বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তাঘাট কর্দমাক্ত, নদী উছলে পড়েছে, ওনার ঘুমুর আওয়াজ করছে পায়ের নূপুর। তো শ্রীরাধিকা কি করছেন, ওই নূপুরের মধ্যে কাদা ভরে দিচ্ছেন যাতে আওয়াজ না হয়। কি সুন্দর ডেসক্রিপশন! এটা আমাদের বৈষ্ণব সাহিত্যে, আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনে সম্ভবত এরকম একটা বর্ণনা আছে শ্রীরাধিকার বিষয়ে। আবার একটু উপশাস্ত্রীয় ধারায় চলে আসি, একটু শোনাই আপনাদের, আরেকটি কাজরি শোনাই। এটি আরেকজন আমাদের গুণী শিল্পী প্রয়াত পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে। গুরু, এনার গুরু ছিলেন কিরানা ঘরানার আবু দাউদ খান। ১৯৭৮ অরুণবাবু সঙ্গীত রিসার্চ একাডেমির সঙ্গীত শিক্ষক হিসেবে যোগদান করেন, আদতে মুর্শিদাবাদে জন্ম। এবং অরুণবাবু কিন্তু বেশ কিছুদিন তালিম নিয়েছেন মহাদেব প্রসাদ মিশ্রর কাছে, না তাই কি? হ্যাঁ, কারণ আমাদের পূর্ণিমা পিসির সঙ্গে, পূর্ণিমা চৌধুরীর সঙ্গে কিন্তু ওনার একটা সখ্য ছিল। পিসি ওনার বাড়িতে ভাইফোঁটায় যেতেন, রাখিবন্ধনে যেতেন। আর অরুণবাবু পরবর্তীকালে দীর্ঘদিনই কলকাতায় থাকলেন এবং মোহাম্মদ সাগরুদ্দিন খান এবং পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের তালিমেও কিন্তু সমৃদ্ধ হয়েছেন। তো ওনার কণ্ঠে একটি আমরা কাজরি শুনে নিই, দেখি কী গেয়েছেন। আমার গানটা ঠিক মনে নেই, শুনি আমরা।

শোনালাম পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে একটি কাজরি, শ্রাবণ কি ঋতু, আইরে সাজানিয়া। আর শেষ করব আমাদের সকলের আশ্রয়, সকলের কবি, যাকে ছাড়া আমরা ভাবতেই পারি না, রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, মেঘের পরে মেঘ জমেছে। এই গানটি মিশ্র সাহানায় আশ্রিত ত্রিতাল। রবীন্দ্রনাথ এটি লিখেছিলেন যখন ওনার বয়স 48 বছর, আষাঢ় 1316 শান্তিনিকেতনে। আমরা এই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার আরও কিছু বর্ষার গান শোনাব। মেঘের পরে মেঘ জমেছে গাইছেন সুবিনয় রায়।

0: শুনলেন গানের ভেলা। আজ গানের ভেলায় শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের পর্ব, উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও পৌলমী বাগ।

0: আচ্ছা, রোজকার সেই একঘেয়ে লাইফ, সকালে ওঠা, জ্যাম ঠেলে অফিস বা কলেজ যাওয়া, তারপর রাতে বাড়ি ফেরা, এই চেনা রুটিন থেকে মনটা কি মাঝে মাঝে খাঁচায় বন্ধি পাখির মতন লাগে না? ছটপট করে না মনটা? ইচ্ছে করে না সব কিছু ছেড়ে ছুড়ে এমন কোথাও চলে যেতে যেখানে মাথার ওপর থাকবে নীল আকাশ আর চোখের সামনে থাকবে একটা বরফে মোড়া পাহাড়, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবো একটা রূপলি পাহাড়ের ওপরে?
1: একেবারে। আর এই যে স্বপ্নটা, এটা কিন্তু প্রায় আমরা প্রত্যেক দিনই এই যে রোজকার যানজটময় জীবন তার মধ্যে কিন্তু দেখেই থাকি। হ্যাঁ, অনেকে সেটা দেখে অ্যাডভেঞ্চারের রূপে, অনেকে দেখে ঘুরতে যাওয়ার জন্য, অনেকে শুধুমাত্র রিফ্রেশমেন্ট, আবার অনেকে অক্সিজেনের মতো।
0: একেবারেই তাই। আজকের এই যে অপরাজিতর পর্বটা, আজকে তাদের জন্য এটা যাদের রক্তে বইছে অ্যাডভেঞ্চারের নেশা। আজ আমরা ঘরের কোণে বসেই পাড়ি দেব মেঘেদের দেশে, বরফে ঢাকা, বরফে ঢাকা সেই সমস্ত শৃঙ্গে যেখানে প্রতিটা পদে লুকিয়ে আছে থ্রিল। সো সিট বেল্ট বেঁধে নিন, তার কারণ আজকের জার্নিটা হতে যাচ্ছে দারুণ দারুণ রোমাঞ্চকর।
1: একেবারেই। আর সেই জার্নিতে তোমরা তো আমাদের সঙ্গে থাকবেই,

0: কিন্তু তোমরা কিভাবে থাকবে? তোমরা থাকবে আমাদের ফোন লাইনে আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে আমাদের ফেসবুক পেজ, আমাদের ফোন নাম্বার 0332213 1342, এবং আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কিন্তু তোমরাও কমেন্ট করতে পারো।
1: একেবারে আজকে অপরিচিত নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর পৌলমি। আর তোমরা যারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করো, তারা কিন্তু মোটামুটি জানোই যে আজকে কিছু স্পেশাল সারপ্রাইজ তোমাদের জন্য থাকবে, সেটা তো থাকবেই। তবে তার আগে কিছুক্ষণ আড্ডায় আমরা দুজন থাকব, এবং তার সঙ্গে সঙ্গে অনেক অনেক অনেক গল্প শেয়ার করব পাহাড় নিয়ে, পাহাড়ে এই সমস্ত অভিযান নিয়ে, এবং কিছু গানও তোমাদের শোনাবো। সো পৌলমি, এই একটা সুন্দর জার্নি তো প্রথমে শুরু করতে হবে,
0: মানে
1: অ্যাডভেঞ্চারের জার্নিটা শুরু করার আগে পাহাড় পর্যন্ত পৌঁছানোর যে জার্নি, সেই জার্নিটাতে থ্রিল ভরিয়ে না রাখলে কি চলে?
0: নিশ্চয়ই। আর সেই জার্নিতে আমাদের সঙ্গে আপাতত একটুখানি সঙ্গ দিক বরং অরিজিৎ সিং নাকি?
1: ওকে, সো অরিজিৎ সিং এর সঙ্গ পেলে আর কি চাই বস, মনটা হোক ভালো আর এই জার্নিটাও হোক ভালো। সেই জার্নির সঙ্গে হবে অরিজিৎ সিং আর তার কণ্ঠে চাঁদের পাহাড়।

0: ফিরে এলাম অপরাজিত আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছে আজকে অর্ণব আর পৌলমি। আর যেমনটা তোমাদের বলে গিয়েছিলাম, আজকে কথা হবে মাউন্টেনিয়ারিং নিয়ে, পাহাড় চড়ার গল্প নিয়ে। সে গল্প অবশ্যই আমরা করবো, কিন্তু আমাদের সঙ্গে নিশ্চয়ই কিছু স্পেশাল উপহার তোমাদের জন্য থাকবে, সেটা রিভিল করব। তবে একটু ধীরে, সবুর করলে মেওয়া ফলে, তোমরা জানো। তার আগে তোমাদেরকে জানিয়ে গিয়েছিলাম 03322131342 নম্বরে তোমরা কল করতে পারো, আর অবশ্যই সেই ফোন কলে কিন্তু তোমরা শেয়ার করতে পারো তোমাদের জীবনের বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের কথা। যদি এরকম কোনো অ্যাডভেঞ্চার জার্নি বা অ্যাডভেঞ্চার স্পোর্ট তোমরা কখনো এনজয় করে থাকো বা সেটা উপভোগ করে থাকো, সেটা কিন্তু শেয়ার করতে পারো আমাদের সঙ্গে, কিংবা আমাদের কমেন্ট বক্সে।
1: নিশ্চয়ই। আর একটা ব্যাপার সত্যি যে পাহাড়ের মতো অ্যাডভেঞ্চার বোধহয় কোথাও পাওয়া যায় না,
0: কোথাও নয়।
1: মানে পাহাড় চড়া থেকে শুরু করে প্রথম কথা, পাহাড়কে দূর থেকে দেখাটাই একটা অদ্ভুত আনন্দ, একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার। আর তার মধ্যে যারা সত্যি পর্বত আরোহী, দিনের পর দিন ট্রেনিং করে, তারপর এত পরিশ্রম, এত কিছুর মধ্যে, এত ঝড় ঝাপটা, ঠিক আছে, বরফের ভেঙে পড়া, সমস্ত কিছুকে সঙ্গী করে একেবারে পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা হয়তো আমরা এখন এখানে বসে ওইভাবে কল্পনা করতে পারবো না,
0: একেবারেই পারবো না। কিন্তু মানে কি বলতো, পাহাড়ে এই যে উঠাটা, পাহাড়ে চড়া, মানে এই মাউন্টেনিয়ারিং, সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে যে যাওয়া, এটা শুধুমাত্র একটা পাহাড় জয় করা নয়, এটা আসলে নিজের যে সীমাবদ্ধতা, নিজের যে সমস্ত লিমিটেশনস, সেগুলোকে জয় করা। তা না হলে কি বলতো, একজন পর্বতারোহী যখন তার পিঠে 20-25 কেজির একটা ব্যাকপ্যাক নিয়ে জুতোর নিচে ক্র্যাম্পন লাগিয়ে বরফ কেটে কেটে ওপরে ওঠেন, তখন তার প্রতিটা নিঃশ্বাসে থাকে বেঁচে থাকার চরম আনন্দ। আইস অ্যাক্সের প্রত্যেকটা কোপ যেন জীবনের সমস্ত হতাশার এক একটা আঘাত, কিন্তু তারপরও সেগুলো পেরিয়ে কিন্তু আমাদের উঠে যেতে হয়। পাহাড়ে যেমন উঠতে হয়, তেমনি আমাদের জীবনের সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে চলতে হয়।
1: একেবারেই। আর এই লেসনগুলো, মানে জীবনের এই লেসনগুলো পাহাড় কিন্তু খুব ভালো করে শেখায়, এবং সেই জন্যই তোমরা দেখবে যে কখনো যে কোনো ইন্টারভিউতে বিভিন্ন লোকজন এটা কিন্তু বলেছেন যে বেরিয়ে পড়লে যে লাইফের লেসনগুলো পাওয়া যায় সেগুলো ঘরে বসে কোনো দিন পাওয়া যায় না,
0: কখনো পাওয়া সম্ভব নয়, তার জন্য বেরিয়ে পড়তে হবে। মানে নিজের যে সমস্ত বাধা যেগুলো মানে আমাদের পারিপার্শ্বিকতা আমাদের দেয়, আবার কখনো আমরা নিজেরাই নিজেদের জন্য বাধা তৈরি করি,
1: একেবারেই
0: নিজেদের লিমিটেশনগুলোকে খুব বড় করে দেখি, সেগুলো বড় করে দেখলে চলবে না।
1: হ্যাঁ, একেবারেই। আর পাহাড়ের সামনে দাঁড়ালে পাহাড়কে এতটা বড় মনে হয়, তখন নিজেকে অনেকটা ছোট মনে হয়,
0: একেবারেই
1: সীমাবদ্ধতাগুলোকে অনেক ছোট মনে হয়,
0: একেবারেই।
1: পাহাড়ে ওঠার যে জার্নিটা, সেই জার্নিটাকে সেলিব্রেট করতেই হবে,
0: একেবারেই, মানে সেলিব্রেট করতে হবে এবং বেরিয়ে পড়তে হবে। আর আরেকটা কথা তোমাদের বলি, কিংবদন্তি পর্বতারোহী জর্জ ম্যালোরিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন এভারেস্ট চড়তে চান, তিনি স্রেফ 3টি শব্দে উত্তর দিয়েছিলেন, বলেছিলেন বিকজ ইটস দেয়ার, কারণ ওটা ওখানে আছে,
1: একদম,
0: আমাকে যেতে হবে, আমাকে পৌঁছতে হবে, আমাকে পারতে হবে। এই যে না হেরে লড়ে যাওয়ার চেষ্টা, এই লড়াইটা, এটাই আমাদের জীবনের পাথেয় হওয়া উচিত। ফিরবে এক্ষুনি, আরো অনেক গল্প রয়েছে তোমাদের সঙ্গে করার মতন, আর অবশ্যই একটা বিশেষ উপহার, একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য, যেটা রিভিল করবো খুব শিগগিরই এক্ষুনি। তবে তার আগে এই আড্ডায় থাকবে একটা দারুণ গান, আরো একটা গান অরিজিৎ সিং এর কণ্ঠে, যেখানে ওই বেরিয়ে পড়ার কথাই কিন্তু বলছে অরিজিৎ সিং। ফিরছি এক্ষুনি, অর্ণব পৌলমি সঙ্গে রয়েছি অপরাজিত নিয়ে।

0: ফিরে এলাম অপরাজিতর আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর পৌলমী। একথা অনেকক্ষণ বলেছি যে অর্ণব আর পৌলমী সঙ্গে রয়েছি, আর আমাদের সঙ্গে একটা বিশেষ উপহার যেটা তোমাদের জন্য আমরা ভেবেছি সেটাও রয়েছে, একটা সারপ্রাইজ। এবার সেটা রিভিল করার পালা।
1: নিশ্চয়ই, কারণ এতক্ষণ ধরে আমরা অনেকবার বলেছি যে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে। হয়তো তোমরা খানিকটা জানো সেই সারপ্রাইজটা কি। আজকে আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন বিশেষ অতিথি, আমাদের মাউন্ট আরোহী পিয়ালি বসা।
0: একেবারেই মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন তিনি, এছাড়াও বিশ্বের সর্বোচ্চ যে 10টা শৃঙ্গ তার মধ্যে ছটি শৃঙ্গ তিনি কিন্তু অলরেডি আরোহণ করে ফেলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত বিশিষ্ট পর্বতারোহী পিয়ালি বসাক। পিয়ালি দিকে স্বাগত স্টুডিওতে,
2: সবাইকে প্রণাম জানাচ্ছি।
0: একেবারেই, এবং আমরাও ভীষণ থ্যাঙ্কফুল তোমার কাছে। জানি তোমার এই মুহূর্তে ব্যস্ততা অনেক, তুমি কর্মজীবনে তো বোধ হয় শিক্ষক।
2: হ্যাঁ,
0: এবং ফলত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছো, এর জন্য থ্যাংক ইউ। আর আমাদের বন্ধুদের আরেকবার মনে করাই, পিয়ালি দি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি দি থেকে অনেক অনেক অ্যাডভেঞ্চারের গল্প আমরা শুনবো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা কিছু থাকে, তোমরা কিন্তু সরাসরি পিয়ালি দিকে সেটা করতে পারো। আমাদের ফোন নাম্বার 0332213 1342, কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায় দেওয়া আজকের পোস্টারে কমেন্ট বক্সে।
1: একেবারেই, তো তোমরা চলে এসো চটপট, আর ততক্ষণ পিয়ালিদির সঙ্গে আমরা একটুখানি গল্প করি।
0: একেবারেই।
1: আচ্ছা, তুমি তো পেশায় শিক্ষক, এবং তার সঙ্গে এইটা পর্বত আরোহণের যে বিষয়টা, সেটা কি মানে ছোটবেলা থেকে ইচ্ছে নাকি বড় হয়ে শখে, কিভাবে শুরু?
2: না, এইটা আমার ক্ষেত্রে কিন্তু একদম ছোটবেলা থেকে, কারণ আমার যখন 5 বছর বয়স তখন মা আর কি মা বাবার পড়াশোনার প্রতি আগ্রহটা ছিল। এবার পাড়া প্রতিবেশীর থেকে উঁচু ক্লাসের পুরনো বইগুলো জোগাড় করে এনে এনে পড়াতো। তো তখনই ওই যে কিশোরলয় বইতে এভারেস্ট বিজয় বলে গল্পটা আছে, তেনজিং নোরগে এডমন্ড হিলারি, সবাই পড়েছে, আমার মা বাবার টাইমেও ছিল, আমাদের সময় এখনো বাচ্চারা পড়ছে। কিন্তু ওটা আমার মনে এত দাগ কাটে, মানে মনে হচ্ছে যেন ওদের সাথে সাথে আমিও এভারেস্টে উঠছি, আমার চোখের সামনে যেন সব ভাসছে এভারেস্ট ওই 5 বছর। এবার তখন মনে হচ্ছে আমি এভারেস্ট ছাড়া, মানে হিমালয় ছাড়া, পাহাড়ে ওঠা ছাড়া বাঁচবই না, আমাকে পাহাড়ে উঠতে যেতেই হবে, না হলে মা বাবা না নিয়ে গেলে আমি একে একে বাড়ি থেকে চলে গিয়ে পাহাড়ে উঠতে চলে যাব, এইরকম আর কি তখনই ফিলিংসটা হয়। দিয়ে সেই বায়না, তারপর তীর্থযাত্রা, কেদার, গঙ্গোত্রী, জম্মু কাশ্মীর, অমরনাথ, জম্মুতে বৈষ্ণোদেবী, রোটাং পাস, সান্দাকফু, ফালুট, সব ওই হিমালয়ের সেই, ওগুলোর তো অনেক উচ্চতা বেশি, অনেক 14-15 কিলোমিটার করে ট্রেকিং, সেই ওখানে দৌড়ানো,
0: মানে এই যে ট্রেক গুলো আমরা শুনে থাকি, যেগুলো ইউজুয়াল ট্রেক আমরা করে থাকি অনেকে, সেগুলো তোমার করা প্রথম দিকে?
2: আমার ওই 5-6 বছর বয়স থেকে ওগুলো সব করেছি,
0: মানে ওগুলোকে আমি ধরে নিতে পারি তোমার ট্রেনিং এর একটা প্রসেস।
2: একদমই তাই, না জানতেই হয়ে গেছে, আসলে ভালোবাসা থেকেই জিনিসটা হয়ে গেছে।
1: আচ্ছা, কিন্তু ট্রেনিং কি তুমি প্রপার ট্রেনিং নিয়েছো?
2: প্রপার ট্রেনিং তো নিতেই হবে, না তো টেকনিক্যাল ব্যাপার জানা যাবে না। আমরা যেগুলো উঠি ওখানে লাইব্রেরিজ, কত সেরা সেরা পৃথিবীর পর্বতারোহী ট্রেনিং নিয়েছে, অনেক অভিজ্ঞতা, গিয়েও মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। জয়চন্ডী, বেরো, শুশুনিয়া, তিলাবনি অনেক আছে, এইগুলোতে ওই ডিসেম্বর জানুয়ারি মাস ওরম শীতকাল করে যাওয়া হয়, ছোটদের ট্রেনিং দেওয়া হয়। এই যে খাড়াই পাথরের যে দেওয়ালগুলো, চিমনি বলে পাথরের মাঝখানে ফাটল, সেই ফাঁক ফাটল দিয়ে দিয়ে চিমনি দিয়ে কিভাবে উঠতে হবে, খাড়াই পাথরের দেওয়াল বের, নাবা, র্যাপলিং, হ্যাঁ, তারপরে দড়ির ব্যবহার, ফাটলে, পাথরের ফাটলে পিটন লাগানো, রক পিটন লাগানো, বিভিন্ন রকম, বা কেউ অসুস্থ হয়ে পড়লো তাকে কি করে রেস্কিউ, এইগুলো ছোট থেকে। তারপর হচ্ছে HMI, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেটা দার্জিলিং আছে, ওখানে ইনস্টিটিউটটা ট্রেনিংটা দেয় আমাদের সিকিমে গিয়ে, তারপর ইয়াকসাম থেকে ট্রেকিং করে গিয়ে, তারপর আমরা যাই চৌরিখিয়াং, ওখানে বেস ক্যাম্প, ওখান থেকে আবার রাটং গ্লেসিয়ার, সে কাঞ্চনজঙ্ঘার কাছে, ওইখানে ওই 16,000-17,000 ফুট উচ্চতা বরফের দেওয়াল, ওখানে খাড়াই খাড়াই বরফের দেওয়াল, গ্লেসিয়ার, ফাটল, সেইখানে আমাদের আইস ক্লাইম্বিং, রক ক্লাইম্বিং, আবার ব্যাগের ভেতরে পাথর ভরে দিত বড় বড় স্যাররা। আমি তো প্রি এভারেস্ট ট্রেনিং করেছি HMI থেকে, আমি ওখানে এভারেস্টের জন্য সিলেকশন পেয়ে গিয়েছিলাম সরকারিভাবে, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, একমাত্র আমি সিভিলিয়ান বাঙালি, যারা মানে যে আমি আর কি আর্মি এবং শেরপা ছাড়া একমাত্র আমি সরকারিভাবে এভারেস্ট অভিযানে সিলেকশন পেয়েছি।
1: দারুণ,
0: মানে তোমার তোমার ট্রেনিং এর প্রসেসটা আমরা জানতে পারলাম যে মাউন্টেনিং ইনস্টিটিউটগুলোতে তুমি কিন্তু ট্রেনিং নিয়েছো।
2: এখানে ধাপে ধাপে হয়, আর প্রতিটাতে এ গ্রেড পেতে হবে। এ গ্রেড পেয়ে পেয়ে তবে হায়ার লেভেলের মাউন্টেনিং এর ট্রেনিংটা পাওয়া যাবে। এবং এখানে ট্রেনিং এ আরো একটা বড় বিষয় পর্বতারোহণে যেটা দরকার, শুধু কে কত ভালো পাহাড়ে উঠতে পারছে, অ্যাথলেটিক্স কে কত ভালো সেটা না, কি মানুষ হিসেবে কে কতটা ভালো এখানে, এইটা কিন্তু এই ইনস্টিটিউটগুলোতে স্যার ম্যাডামরা খুব লক্ষ্য করেন। এবং এই যে গ্রেড হয় সেইটার ওপরে, শুধু ভালো পাহাড়ে উঠতে পারলেই এ গ্রেড হবে না, সেটা তো করতেই হবে। ট্রেনিং পাহাড়ে যা যা ওরা শেখাচ্ছে প্রতিটা কিছু কমপ্লিট করতে হবে, কিন্তু তার সাথে মানুষ হিসেবে ভালো হতে হবে, সেই কোয়ালিটিটা থাকতে হবে। এবং এইগুলো করলে আবার ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, যেটা ভারতের অ্যাপেক্স বডি, ওখান থেকে আবার আলপাইন লিডারশিপ ট্রেনিং, এগুলোতে এ গ্রেড থাকলে তাহলে ওইটা আবার করা যাবে, আলপাইন লিডারশিপ।
0: মানে এই জার্নি শুরুর কথাটা আমরা মোটামুটি শুনলাম, এবং শুরুর কথাটা শুনে তোমরা নিশ্চয়ই ইন্সপায়ার্ড হবে, আর তোমাদের মনে আরেকটু খুশি তৈরি হবে এটা শুনলে যে আমরা এই মুহূর্তে কিন্তু যেমন অন এয়ার রয়েছি লাইভ, সেই সঙ্গে কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা থেকেও রয়েছি সরাসরি তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য ফেসবুক লাইভে। সো তোমরা সেখানেও জয়েন করতে পারো, বন্ধুরা জয়েন করছে,
1: তোমরা জিজ্ঞেস করতে পারো, যদি তোমাদের পিয়ালিদের কাছে কিছু জানার থাকে তোমরা সেখানেও কিন্তু জিজ্ঞেস করতে পারো ফোন লাইনে আসার সঙ্গে সঙ্গে।
0: আচ্ছা,
1: ফোন লাইনে কিন্তু বন্ধু চলে এসেছে, একবার দেখে নি বন্ধু কি বলছে,
0: শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। না, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তোমাদের ফোন নাম্বারটা একবার মনে করাই, 03322131342 নম্বরে তোমরা কিন্তু কল করতে পারো আমাদেরকে, আর অবশ্যই তোমার প্রশ্ন রাখতে পারো সরাসরি পিয়ালিদির কাছে। ফোন লাইন আরও একবার ব্লিঙ্ক করছে, দেখব কে রয়েছে আমাদের সঙ্গে।
3: নমস্কার
0: নমস্কার
2: নমস্কার
1: নমস্কার, হ্যালো,
0: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো? আচ্ছা বেশ, আমি খুব অল্প করে বোধহয় শুনতে বুঝতে পেরেছি, মানে আওয়াজটা একটু কম আসছে, হতে পারে নেটওয়ার্কে কোনো গন্ডগোল। খাদ্যাভ্যাসের কথা কিন্তু জিজ্ঞেস করেছে সায়ন, আমি যতটুকু বুঝতে পারলাম, খাদ্যাভ্যাসের কথা নিশ্চয়ই পিয়ালিদি আসবে।
2: আমরা যেখানে যাই ওই উচ্চতায় তো জল ফুটতেই অনেক সময় লাগে, জানেন সেদ্ধ হতে চায় না কোনো কিছু, যেহেতু বাতাসের চাপ কম। তো সেখানে আমাদের বেস ক্যাম্প যেটা হয়, মানে 16,000 ফুট উচ্চতাতে, ওই অবধি রান্না হয়, আমাদের কিচেন টেন্ট করা হয়, সমস্ত ভাত ডাল সবজি মাংস, আর ওখানে তো বরফ, ওখানে আমরা বরফের নিচেই সব রাখি, তাহলে নষ্ট হয় না। তো ওখান থেকে নিয়ে নিয়ে রান্না বান্না হয়, আর আমরা যখন ওপরে যাই ওই রান্না করা খাবারটা আমরা ওপরে নিয়ে যাই। এমনিতে তো বাদাম আছে, বাদাম অনেকে খায়, নুডলস স্যুপ, কারণ ওপরে গেলে দেখবেন হাই অল্টিচুড সিকনেস, মানুষ খেতে পারে না, বমি বমি পাচ্ছে, তো ওইটা একটা মুখের স্বাদ, ম্যাগি ট্যাগি খেলে
0: একটু গরম
2: গরম ওটা খায়। কিন্তু কথা হচ্ছে এগুলোতে কিন্তু পুষ্টি নেই, বা শরীরে যে এনার্জিটা দরকার এটা পুরোটা দিতে পারে না। এবার যেটা অন্যরা পারে না, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়, আমি সমতলের থেকে পাহাড়ে গিয়ে বেশি খেতে পারি, আমার ওই হাই অল্টিচুড সিকনেসটা হয় না, প্রচুর খিদে পায়, যে কারণে আমি বেস ক্যাম্প থেকে চিকেন রোস্ট, ফ্রাইড রাইস, ওখানে আবার ইয়াক মিট খাওয়া যায়, পাহাড়ি যে চমড়ি গাই বলে না, ওখানকার শেরপাড়া তো ওগুলোই খায়, তো ওই চমড়ি গাই ওই দিয়ে ফ্রাইড রাইস, হ্যাঁ তারপর সবজি টবজি নানা রকম আমি সবই কিন্তু রান্না করে নিয়ে যাই। এবং ওপরে খেজুর বাদাম তো খাচ্ছি, তার সাথে সাথে ওগুলো ছাতু, ওটা আবার পাহাড়ি ছাতু মানে চাম্পা বলে, ওটা ওখানে, এখানে যেমন ছোলা দিয়ে বা অন্য কিছু দিয়ে তৈরি হচ্ছে, ওখানে আবার পাহাড়ি যে সমস্ত বিভিন্ন শস্য আছে, বার্লি আছে, সেই দিয়ে ছাতু হয়, ওটা আরো ভারী আরো শক্তি দেয়। এইগুলো খাই, যে কারণে যত খাবো তবে তো রিকভার হবে, ওখানে এই যে ওভার এক্সারসাইজেই তো বেশিরভাগ পর্বতারোহী মারা যায়, কারণ ওখানে তো বিশাল পরিশ্রম, ওই পরিশ্রমে তো তুলনা হয় না। এখানে সমতলে যে খেলা দৌড়ানো বা ফুটবল খেলা বা কিছু, এটা কয়েক মিনিট বা কয়েক ঘন্টার হচ্ছে, তাই না, ম্যাক্সিমাম 1.5-2 ঘন্টা, বা ক্রিকেট হলো 3-4 ঘন্টা, ওখানে তো আমাদের 11-12 ঘন্টা কন্টিনিউ খাড়াই পাহাড় বেয়ে আরোহণ করছি, পিঠে ভারী ব্যাগ, দুটো পায়ে ভারী ভারী জুতো, জামা কাপড় 5-6টা লেয়ার করতে হয়, -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা, যে কারণে খেতে হবে। এবার ওইটা বেশিরভাগ পর্বতারোহী পারে না বলে ওভার এক্সোশনে হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাচ্ছে। জল বেশি বেশি করে খেতে হবে, এবং যারা ট্রেকিংয়েও যাও, মানে জলটা বেশি বেশি, এবং ওআরএস দেওয়া জল, যেটা ইলেকট্রল দেওয়া জল, যেটা ইলেকট্রোলাইটটা ব্যালেন্স করবে, এগুলো খেতে হবে, কাছে সবসময় খাবার রাখতে হবে। হ্যাঁ, তা তবে ঠান্ডা, আবার ঠান্ডা তো ওখানে, শরীর থেকে তো আরো বেশি মানে শক্তিটা বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছে, যেন খাওয়া দাওয়া প্রথম থেকে ঠিক করতে হবে। আর অ্যাক্লেমাটাইজেশন, বারে বারে ওপর নিচ করা, বেশিক্ষণ ওপরে থাকা, ওপরে গিয়েই তাবুর ভেতরে ঢুকে শুয়ে পড়লাম সেটা নয়, ওই উচ্চতায় একটু হাঁটাচলা করতে হবে। আবার বেশি খুব বেশি করাও নয়, হাঁটাচলা হালকা এক্সারসাইজ, যাতে ওটার সাথে শরীরটা মানিয়ে
0: নিতে পারে, ওই আবহাওয়া, ওই ওয়েদার, ওই অলটিটিউড সবটার সঙ্গে যাতে আমাদের শরীর মানিয়ে নিতে পারে। আচ্ছা পিয়ালিদি, এখানে একটা কথা বললে যে ওই ঠান্ডার কথাটা, আমরা জানি যে এই রকম অলটিটিউডে প্রচন্ড ঠান্ডা থাকে, সেখানে -30 পৌঁছে যায়, নিশ্চয়ই তোমার সেগুলোতে সার্ভাইভ করার অভিজ্ঞতা রয়েছে আমরা জানি। এই এই ক্ষেত্রে যে সমস্ত মানে জিনিসপত্রগুলো আমাদের থাকা প্রয়োজন এই জায়গায় সার্ভাইভ করার জন্য, যে সমস্ত সার্ভাইভাল কিটগুলো আমরা বলি, সেখানে কস্টিউম থেকে শুরু করে আমাদের যেগুলো প্রয়োজন পর্বত আরোহণের জন্য, সেগুলো সম্পর্কে একটু আমাদের যদি ধারণা দাও, আমাদের বন্ধুদেরও তাহলে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে যে কত কিছু ক্যারি করতে হয় একজন পর্বত আরোহীকে।
2: ওই রকম ঠান্ডায় যেতে গেলে আমাদের যে জ্যাকেটগুলো লাগে সেগুলো পাখির পালক দিয়ে তৈরি হয়, খুবই মোটা মোটা, প্রচুর পরিমাণে পাখির পালক থাকে,
0: মানে যেগুলোকে ডাউন জ্যাকেট বলে,
2: ডাউন জ্যাকেট বলে।
0: আচ্ছা
2: হ্যাঁ, তো ওগুলো ওই একরকম মানে নর্থ পোল বা সাউথ পোলের কাছাকাছি যে সমস্ত পাখিগুলো থাকে ঠান্ডার জায়গায়, তাদের ওই গলার কাছের পালকটা, নরম পালকটা দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তো সেই রকম ধরনের আমাদের চার, তারপর হয় ফ্লিজ, ফ্লিজের জ্যাকেট, তারপর থার্মাল, একদম ভেতরে পড়তে হবে থার্মাল, আপার লোয়ার, তারপরে ফ্লিজের আপার লোয়ার, তারপর ডাউন জ্যাকেটেরও দুটো তিনটে লেয়ার আপার লোয়ার পড়তে হবে।
0: আচ্ছা, ডাউন জ্যাকেটেরও দুটো তিনটে লেয়ার,
2: না হলে ওই ঠান্ডা
1: সামলাতে করা যাবে না একদম।
2: তার উপরে আবার ওই বরফের জন্য মানে ওয়াটারপ্রুফ টাইপের একটা লেয়ার উপরে পড়তে হবে, যাতে, কারণ আইস জমে যায় তো পুরো, বা যেখানে বৃষ্টি হয় বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা ওয়াটারপ্রুফ আপার লোয়ার বা পঞ্চু এগুলো রাখতে হয়। হ্যাঁ, ব্যাগেরও স্যাক কভার রাখতে হয় ওয়াটারপ্রুফ, ব্যাগের যাতে কাপড়টা, ব্যাগের কাপড়টা ওয়াটারপ্রুফ ভাবে তৈরি এগুলো। তারপর পায়ে থাকে গেটার, হাঁটু অবধি পুরো আমাদের একটা জুতোর মানে এক্সটেনশনটা থাকে, যাতে বরফটা জুতোর ভেতরে না ঢুকে যায়, ওটাকে বলে গেটার। আর আমাদের কিছু কিছু ক্লাইম্বিং বুট তো এখন গেটার মানে
0: ইনবিল্ট জুতো হয়,
2: হ্যাঁ জুতোর সমেত এই রকম। আর যাদের জুতোতে গেটার নেই তাদের আলাদা করে গেটার কিনতেও পাওয়া যায়, আলাদা করে ওটা অ্যাটাচ করতে হবে।
0: আর আরেকটা জিনিসের কথা আমরা দেখছিলাম, ক্র্যাম্পন মানে জুতোর নিচের যে ওই ওটার একটু প্রয়োজনীয়তাটা একটু আমাদের বলো।
2: ক্র্যাম্পন তো প্রচন্ড প্রয়োজন, ওটাও দু রকম হয়। আমরা যারা ক্লাইম্বিং করি তার তো দাঁতগুলো অনেকটা বড় বড় হয়,
1: মানে পাহাড়ে উঠতে পারে,
2: হ্যাঁ 2-3 সেমি মতো বড় বড়। আর একটা ট্রেকিং এরও ক্র্যাম্পন হয়,
0: ওগুলো ছোট ছোট
2: ছোট ছোট, ওটাও আমি বলবো সবাইকে কাছে রাখতে। কখন ধরো মানে প্যাক স্নো হয়ে গেল, স্নো ফলস হয়ে গেল বা ভার্গ্লাস হয়ে গেল, ওয়েদার চেঞ্জে তো বরফের চরিত্র বদলে যায় না, আইস যদি স্লিপারি হয়ে যায় তখন কিন্তু প্রাণ চলে যেতে পারে স্লিপ করে, তখন তো ওই জুতোতে কিছু সে করতে পারবে না, ঢাল দিয়ে নাপতে গেলে তখন ওই ক্র্যাম্পনটা লাগে। ওগুলো একদম বেশি দামও হয় না, ছোট ছোট স্পাইক দেওয়া ক্র্যাম্পন থাকে, রবারের ইয়ে দেওয়া থাকে, বেল্ট মতো থাকে, জুতো দুটোই লাগিয়ে নিলে একদম সেফ হয়ে গেল। আর আমাদের যেগুলো থাকে ওগুলো তো অনেক ভারী ভারী হয়, বড় বড় লোহার কাঁটা লাগানো ক্র্যাম্পন হয়।
1: আর তোমাদেরকে ক্যারি কি করতে হয়, রুকস্যাক ছাড়া আর কি থাকে?
2: রুকস্যাক, রুকস্যাকের মধ্যেই তো সবকিছু থাকবে, ওর মধ্যে আবার আমাদের গ্যাসও বয়ে বয়ে নিয়ে যেতে হয়, বিউটেন গ্যাস, বার্নার, কারণ উপরে বরফ গলিয়ে জল করে খেতে হয়। আইস তো ওখানে লোহার মতো কঠিন, ওই বরফের চাই ভেঙে ভেঙে জল করে খাওয়া, সেই সব বয়ে নিয়ে যেতে হবে, গ্যাস প্রচুর পরিমাণে নিয়ে যেতে হয়, কারণ ওখানে বলছি না বরফ গলিয়ে জল করতে 1 ঘন্টা লেগে যাবে, তাহলে কত গ্যাস খরচ হবে একটা খাবার গরম করতে গেলে। তারপরে তো এই যে তাঁবু নিয়ে যেতে হবে, তারপরে তো আমাদের যে গিয়ারগুলো আছে, হারনেস, দড়ি, ক্যারাবিনার, ডিসেন্ডার, হ্যাঁ এইগুলো থাকবে, হেলমেট থাকবে মাথাতে, গ্লাভস, মোটা মোটা গ্লাভস, ওই পাখির পালক দিয়ে তৈরি গ্লাভস থাকবে। হ্যাঁ, তারপরে এইগুলো তাঁবু, স্লিপিং ব্যাগ, ঘুমোতে হয় স্লিপিং ব্যাগের মধ্যে, কারণ তো বরফের ওপরেই ঘুমোচ্ছি আমরা, স্লিপিং ব্যাগও সেই ঠান্ডা আটকায় না, নিচে থেকে প্রচন্ড ঠান্ডা ওঠে,
1: খুব স্বাভাবিক।
2: হ্যাঁ, আমাদের শ্বাস প্রশ্বাসটা যে বেরোচ্ছে নাক দিয়ে বেরিয়ে তাঁবুর গায়ে জমে বরফ হয়ে যায়, এরকমই ঠান্ডা। থার্মাসের ভেতর মানে জলের যে ফ্লাস্ক, গরম জল, ফোটানো জল রাখলাম, ফ্লাস্কের ভেতরে জল জমে বরফ হয়ে যাচ্ছে।
1: আচ্ছা,
2: এইরকম আমি তো শীতকালেও গেছি না, শীতকালে মাকালু, পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ অভিযানে গিয়েছিলাম, শীতকালে তো মানে সাংঘাতিক ব্যাপার, বেস ক্যাম্পে ফ্লাস্কের ভেতর জল জমে বরফ হয়ে যাচ্ছে, তার নিচে থেকেই মানে আমরা যে বেস ক্যাম্প মাকালু বেস ক্যাম্প ট্রেকিং করে যাচ্ছি, মানে 3-4 হাজার ফুট থেকে ভারগ্লাস মানে কি পাথরের উপর পুরো কাঁচের মতো স্বচ্ছ বরফের আস্তরণ পড়ে যায়, বুঝতেই পারবে না যে বড়, মনে হবে যে পাথর, পা দেবে একবারে স্লিপ কেটে ছিটকে চলে যাবে।
0: আচ্ছা, এটার অলটিটিউড কত মোটামুটি, মানে যে জায়গাটা তুমি কথা বলছো,
2: মানে চূড়াটার একদম
0: না, বেস ক্যাম্পের,
2: বেস ক্যাম্পটা হচ্ছে এরকম 16000 ফুট মতো,
0: 16000 ফুটে বেস ক্যাম্প, মানে যারা ট্রেক করে আমাদের মতন তারা অনেকে ভাবে যে একটা 14000 ফুটের একটা ট্রেক মানে সেটা বেশ হায়ার অলটিটিউড, কিন্তু সেক্ষেত্রে 16000 ফুটে বুঝতে হবে বেস ক্যাম্প। সেখানে টেম্পারেচার কত মোটামুটি থাকে
2: ওখানে? এবারে শীতকালে তো ওখানেই -50 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল শীতকালের মাকালুতে,
1: তাহলে একেবারে উপরে কত থাকবে?
2: হ্যাঁ, এবারে তো শীতকালে মাকালুতে 150 কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ চলে যাচ্ছিল।
0: আচ্ছা আচ্ছা, মাকালু তোমার কোন সালে করা?
2: আমি তো 2023 সামিট করেছি, কিন্তু ওটা হচ্ছে মানে গরমকাল, এপ্রিল মে মাসে,
0: 17 মে,
2: আবার উইন্টারেও গিয়েছিলাম।
1: আচ্ছা, তোমার তোমার তো বেশ 6টা পর্বতশৃঙ্গ মোটামুটি বিশ্বের সবচেয়ে উচ্চতম করা হয়ে গেছে, এর মধ্যে প্রথম কোনটা করা?
2: প্রথম করেছি মানাসলু, পৃথিবীর অষ্টম উচ্চতম।
0: আচ্ছা,
1: সেই এক্সপেরিয়েন্সটা কেমন?
0: হ্যাঁ, প্রথম যে উচ্চতম শৃঙ্গগুলোর মধ্যে একটা ক্লাইম করা, সেটা এক্সপেরিয়েন্সটা কেমন?
2: প্রথমটা তো হবেই, প্রথমটা তো একটা ভয়েরও ব্যাপার, তার আগে কোনো অভিজ্ঞতা নেই, তার উপর আবার কি মানে একটু ভয় দেখানো হচ্ছে যাতে না আমি যাই অভিযানটা ক্যান্সেল করে দিই, একটু এরকম। কি রকম
0: কি রকম,
2: মানে কি বলতো, মানে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যাতে না ওঠে, মানে একটু বাধা দেওয়া, এরকম চলে তো সব খেলাতেই, পলিটিক্স আছে এতেও চলে, কিন্তু আমি তো আলাদা ধাতুতে গড়া না, 5-6 বছর বয়সে পাহাড়ে চলে যাচ্ছি, একা একাও চলে গেছি, সেইও আছে নিরুদ্দেশ বলে খবরে কাগজে বেরিয়ে গিয়েছিল, তো আমার সাহস বা প্র্যাকটিসটা আলাদাই, আমার কনফিডেন্ট আলাদা ধরনেরই, আমাকে তো আর ভয় দেখিয়ে আটকানো যাবে না। তারপর বলছে যে ওখানে যখন যাচ্ছি বেস ক্যাম্প ট্রেকিং করে, বলছে যে ওখানে খুব বিপদ আছে, যেও না, চলে এসো, তোমার জন্য আমরা রেস্কিউ পাঠাচ্ছি। আর ওখানে আমি তখন পাহাড়ি গ্রামের ভেতরে, গ্রামের লোকজন রয়েছে, আমি ভাবছি এত ভালো মানুষ, পাহাড়ি মানুষরা তো ভীষণ ভালো হয়, এখানে কোনো বিপদই নেই, এত মানুষজন এত ভালো ব্যবহার করছে, সেখানে আবার কি বিপদ, ওরা রেস্কিউয়ের জন্য একটা পাহাড়ি গ্রামেই বা কেন হেলিকপ্টার পাঠাবে, এরম ভাবে মানে আমাকে নিয়ে ওখান থেকে চলে আসতে চাইছে, ফেরত চলে আসতে চাইছে, নানাভাবে ফোন করে বলছে আমরা এমবেসি থেকে ফোন করছি, পরে বুঝেছিলাম আদৌ এমবেসি থেকে নয়। উল্টো পাল্টা নাম্বার থেকে ফোন করে আর কি ভয়।
0: এইখানে একটা জিনিস আমার জানার আছে তোমার থেকে, সেটা এটা আমি শুনেছি যে এই যে রেস্কিউ করা, অনেক ক্ষেত্রে বিশেষ করে এভারেস্টের ক্ষেত্রে নাকি এই রেস্কিউ করাটা একরকম মানে স্ক্যামে পরিণত হয়েছে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, সেই বিষয়টা কি সত্যি?
2: হ্যাঁ একদমই, মানে রেস্কিউটা এখন ব্যবসা মতো, ইচ্ছে করে অনেক সময় অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে বা অসুস্থ করিয়ে দিয়ে, এবার রেস্কিউ
0: এটা কারা করছে?
2: এটা নেপালের কিছু অসৎ মানুষ, বেশিরভাগই ভালো মানুষ হয়, কিছু কিছু তো তার মধ্যে অসৎ থাকে, তারাই করছে আর কি এরকম।
1: আচ্ছা আচ্ছা,
0: তো মানে আমরা শুনেছি পাহাড়ি মানুষরা ভালো হয়, কিন্তু তো সে তবুও সেখানেও যেন কোথাও গিয়ে ওই সংকীর্ণতার বিষ গিয়ে পৌঁছেছে।
2: এটা আসলে সমতল থেকেই, ওরা ভালো ছিলই, কিন্তু সমতল থেকে মানুষজন গিয়ে বা বিদেশি মানুষজন গিয়ে গিয়ে ওরা ওদের সাথে চিটিং করছে, বিদেশিরা গিয়ে, তখন শেরপারাও এইগুলো শিখে গেছে, এইবার সেই শেরপারা এবার ওদের সাথে না পেরে উঠে সরল সাদা সিধে মানুষের সাথেই চিটিংটা করে ফেলছে।
0: আচ্ছা, এইখানে আরেকটা জিনিস সত্যি তাই, আরেকটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, তুমি একটু আগে বললে 100 কিলোমিটারের বেশি বেগে ওই তুষার ঝড়ের কথা, আমি তোমার কিছু মানে ইন্টারভিউ এবং তোমার কিছু লেখা এই যে তোমার বিষয় এগুলো পড়ে জানতে পেরেছি যে তুমি তুষার ঝড়ের মধ্যে এভারেস্ট ক্লাইম করেছো, সেই এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই অত্যন্ত রোমাঞ্চকর, আমি চাইবো এটা আমাদের সঙ্গে সেটা একটু যদি ভাগ করো খুব ছোট করে, আর বন্ধুদের জন্য যদি একটু ভাগ করো, মানে এভারেস্ট ক্লাইম অবশ্যই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, হায়েস্ট পয়েন্ট অফ আর্থ, তার সঙ্গে সেটা সেই তুষার ঝড়ের মধ্যে,
1: তুষার ঝড়ের মধ্যে একেবারে, মানে এই রোমাঞ্চটা একটুখানি, এবং
0: ওটা কেনই বা ওই সময় তোমায় ক্লাইম করতে হলো যদি সেটাও বলো?
2: এটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে, এবং পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ এই সাহস করেনি যে তুষার ঝড়ে আরোহণ করবে, হ্যাঁ এরকম সিদ্ধান্ত নেবে, তো আমার ক্ষেত্রে যেটা হলো একটু ওই ফান্ডের সমস্যা, আমরা যেমন এই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা, মফস্বলে থাকি, তার উপর মেয়ে, স্পন্সর যোগা, এইগুলো অনেকটা সমস্যা হয়ে যায়, ক্রাউড ফান্ডিংও হচ্ছে, আমিও ব্যাংক থেকে লোন নিচ্ছি, এইসব, কিন্তু এইগুলো করতে করতে কি টাইমটা লেগে যায়, ওখানে হচ্ছে ওয়েদার উইন্ডো বলে, মানে একটা নির্দিষ্ট সময় আছে ওই এক দুই দিনের মধ্যে। মানে আমরা তো যেখানে যাই জেট স্ট্রিম, মানে 29,000 ফুটের ওপরে সেখানে হচ্ছে যে জেট স্ট্রিম চলে, প্রচন্ড গতিবেগে হাওয়া চলে এবং তুষার ঝড় ধস সব দেখে শুনে ওয়েদার ফোরকাস্ট, যেদিন কি একদিন একটু কম হাওয়ার বেগ থাকবে আমাদের সামিট করেই নিচে চলে আসতে হবে। এইবার আমার যেহেতু এই যে আর টাকা হচ্ছে পুরো অভিযানের টাকা নেপালের নিয়ম, এখন সব জায়গাতেই এজেন্সি সিস্টেম ভারতেও করে দিয়েছে, কোথাও ট্রেকিংয়ে গেলে সেইখানকার লোকাল এজেন্সি লোকাল গাইডকে নিতেই হবে, মানে লোকাল মানুষের রোজগারের জন্য, যেটা নেপালেও আছে। এইবারে যে কারণে আমাদের অভিযানের

0: সমস্ত টাকা ওই এজেন্সিকে জমা করে দিতে হয়, নেপালের সরকারের নিয়মটা। এইবার আমি তো সেই টাকা জমা করতে পারছি না, যেহেতু পারমিশন আমাকে দিচ্ছে না। পারমিট একটা দেবে ওরা, ওটাতেই 15 লক্ষ টাকা শুধু ওই পারমিট ওই কাগজটা নিতে লাগে, সেটাও আমি পাইনি। এবার আমাকে মানে ইয়ে দিচ্ছে, ধমক দিচ্ছে যে আমি যদি পারমিট ছাড়া স্বামীটা চলে যাই এভারেস্টের চূড়ায় তাহলে আমার জেল হয়ে যাবে, হ্যাঁ, তারপরে ব্যান করে দেবে, আর কখনো অভিযানে আসতে পারবো না নেপালে, এইসব চলছে। তখন এবারে আমি কান্নাকাটি করে অনেক করে যখন ওদের রাজি করালাম, তখন যখন পারমিশন দিচ্ছে খানিকটা টাকা আমি জমা করেছিলাম। এবার আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে তো আর টাকাও ফেরত পাবো না, কিন্তু টাকা সব চলে যাবে। তো যখন ওরা পারমিশন দিল, বলল যেতে, পারমিট এসে গেছে, তখন এবার রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়েদার ফোরকাস্ট আসছে যে তুষার ঝড় আসছে ভয়ঙ্কর, তাড়াতাড়ি নিচে নেমে যেতে। এবার আমি তো তাও অনেকটা টাকা পুরোটা না দিতে পারলে, অনেকটা তো জমা করে দিয়েছি, ক্যান্সেল করে দিলে তো সবই শেষ। আর উনিশেও একবার এই সমস্ত কারণে আমাকে ক্যান্সেল করতে হয়েছিল, শেরপা সেই ধাক্কা মেরেছিল, মুখে ঘুষি মেরেছিল 2019 এভারেস্ট অভিযানে গিয়ে, চূড়ার একদম কাছাকাছি গিয়ে এইসব ঘটিয়েছিল, যেতে দেবে না আমাকে। তো সেইখানে 19.5 লক্ষ টাকা জমা করেছিলাম, টাকাটা পুরো চলে গেল, ফেরত হয় না। আবার এইবারের অভিযানেও 35 লক্ষ টাকা খরচ ছিল, 22 গিয়েছিলাম, এভারেস্ট আর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লড়ছে। এইবারে যখন রেড অ্যালার্ট হলো, ভয়ঙ্কর তুষার ঝড় আসছে, সবাই সারা পৃথিবীর যত পর্বতারোহী সবাই নিচে চলে যাচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিই যে ওপরে যাব। এবং এটাও আমি বলছি, 1996 যে ঘটনাটা তুষার ঝড় আসে, সবাই একে একে সারা পৃথিবীর সেরা সেরা পর্বতারোহীরা মারা যায়, যেটা নিয়ে হলিউডে 3 সিনেমা হয়েছে। এবারে যেটা রিসেন্ট হয়েছে অ্যাঞ্জেলিনা জোলি আছে সেই সিনেমাটা, খুব বিখ্যাত, একই ঘটনা নিয়ে। কিন্তু ওরা হচ্ছে যে ওই সেরা পর্বতারোহীরা, ওরা ফোরকাস্ট দেখেই কিন্তু সামিটে গেছে, হ্যাঁ। এবার নাম্বার পথে তুষার ঝড় এসে যায়, তাইতে একে একে মারা যায়। তারপর নেপালের যিনি প্রথম মহিলা পর্বতারোহী পাসাং লামু শেরপা, উনিও কিন্তু ওয়েদার ফোরকাস্ট দেখে ভালো ওয়েদারে সামিটে গিয়েছিলেন, নাব্বার সময় তুষার ঝড় আসে, উনি তো নিজেও শেরপা, পাসাং লামু শেরপা মহিলা, ওর সাথে দুজন শেরপা, তিনজনে মারা যায় তুষার ঝড়ে। সেইখানে আমি কিন্তু ওঠা শুরু করেছি তুষার ঝড়ে, সবকিছু জানার পরেও, হ্যাঁ। তো আমরা যখন উঠছি, মানে আছাড় মেরে মেরে ফেলেছে, আমার সাথে শেরপা সের ছিল, আমাদের আছাড় মেরে মেরে ফেলছে। তারপর সবাই যেহেতু নেমে গেল, অন্য টিমের একজন শেরপা আমাদের সাথে ওপরে গেল, তিনজন যাচ্ছি, এবং সেই তুষার ঝড় এসে আমাদের চোখ মুখ পুরো খুবলে নিচ্ছে। আমি তো আবার অক্সিজেন ছাড়া আরোহণ করছিলাম, অক্সিজেন ছাড়া করার ইচ্ছে ছিল, তো পুরো চোখ মুখ পুরো খুবলে খুবলে নিয়েছিল মাংস। এবার ওই যে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, মানে 2 উঠতে যাচ্ছি তো 3 নেমে যাচ্ছি, কারণ তখন তো সব শব্দ তো তুষার ঝড়ে বরফটা পড়েছে ভসভসে। আমরা কি দেখি যে দুদিন একটু টাইম দিই যে বরফটা একটু প্যাক হয়ে যায়, মানে চাপ চাপ হয়ে যায়, তারপর উঠতে সুবিধা হয়, আমরা ক্লাইম করি। কিন্তু এক্ষেত্রে তো আমাদের তুষার ঝড়ের মধ্যে, যে কারণে ওপর থেকে বরফটা নামছে তো নিচে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, তার সাথে হাঁচড় পাঁচড় করে লড়াই করছি। এবার যেহেতু আমি অক্সিজেন ছাড়া, মাস্কটা নেই, পুরো হাঁ করে নিচ্ছি নিঃশ্বাস নাক মুখ সব দিয়ে, আর ওপর থেকে আবার ধস নামছে, যত তুষার ঝড় হবে আবার ধসও নামবে তত বেশি। এবার সেইটা এসে পুরো নাকে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি, হাঁ মুখের মধ্যে পুরো ঢুকে যাচ্ছে, চোখে ঢুকে যাচ্ছে, এই অবস্থা পুরো। তো সেই ধসের সাথে লড়াই করে করে উপরে যাচ্ছে, এভাবে সারা রাত লড়াই করে করে গেছি। তারপর ভোর হয়ে গেছে, ভোর হয়ে তখন আমরা হিলারি স্টেপ বলে জায়গা, ওইটা ভীষণ বিপজ্জনক খতরনাক জায়গা। একটা হচ্ছে খুম্বু আইস ফল, যেটা বেস ক্যাম্পের কাছে, এভারেস্ট বেস ক্যাম্প, আর একটা ওপরে ওই সামিটের কাছে হিলারি স্টেপ, মানে 5 বিশাল বিশাল টাওয়ার, যেমন টেলিফোনের টাওয়ার বা ইলেকট্রিক টাওয়ার, তারও 100 এক একটা উঁচু টাওয়ার। এবং ওই পাথরগুলো পুরো কাঁচের তেলা হয় না, আয়না যেমন কোনো খাজ নেই, ওই পাথরগুলো ওই রকম তেলা, মানে পায়ে বললাম না যে কাঁটা লাগাই ক্র্যাম্পন, একটা তো আইসে বরফে গেঁতাই আমরা, কয়েক মিলিমিটারই গেঁতে, বেশি গেঁতানো যায় না, এত হার্ড হয়। আর পাথরের যে খাঁজে একটু রাখি, ওই লোহার কাঁটার মুখটা কয়েক মিলিমিটারই রাখা যায়, আর ওখানে সেটাও রাখার জায়গা নেই, কোনো খাঁজ নেই, তো মানে সাপোর্টটা দেবো কোথায় লোহার কাঁটাটাকে। এইবারে সে খুব কষ্ট করে ওই টাওয়ার এক একটা ওই ক্রস করছি, এবার একটা বিশাল উঁচু উঠছি, ভাবছি এটাই তাহলে বোধ হয় চূড়া, পৌঁছে গেলাম, একদম ওটার উপরে উঠে দেখছি, ও বাবু ওটার থেকে আরো একটা বিশাল উঁচু, আরো একটাতে উঠতে হবে।
1: এইটা একটা জিনিস, মানে পাহাড়কে বোঝা যায় না এইভাবে যে আদৌ কতটা উঁচু,
0: না মাপা যায় না ডিস্টেন্স। তো ওইরকম 4-5 টাওয়ার পেরিয়ে তারপর হচ্ছে চূড়াটা। তো হিলারি স্টেপ দিয়ে যখন যাচ্ছি, এত জোরে একটা তুষার ঝড়ের ধাক্কা এসে পুরো উড়িয়ে এমন আছাড় মেরে ফেলেছে, মানে আমি ওখানে তো হিলার ওইটা বললাম না, মানে 20-22,000 ফিট খাড়াই পুরো নেমে গেছে, ওইরকম তেলা পাথরের দেওয়ালটা, আর ওখানে তো অনেক ডেড বডি আছে। আমি একটুর জন্য বেঁচে গেছি কারণ আমি গিয়ে পড়েছি ওই ডেড বডিটার উপরে গিয়ে পড়ে, যখন বসে থাকে শুয়ে থাকে ডেড বডি এরকম থাকে।
2: আচ্ছা,
1: ওই মানে যারা ওই জার্নিতে কোলাপ্স করে গেছে,
0: হ্যাঁ আমি ওই ডেড বডিটা যদি না থাকতো পুরো অনেকটা নিচে গিয়ে পড়ে ওই পাথরে একদম দেওয়ালে ধাক্কা খেয়ে আমার হাড়গোড় মাথাটা সব ফেটে যেত। ওই ডেড বডিটার জন্য বেঁচে গেল। এবার তখন তো শেরপা স্যারও খুব ভয় পাচ্ছে, আমি তো যেতে যেতে শেরপা স্যার বারবার বলছে আর নয় আর উপরে যেতে হবে না, এবার নিচে চলো নিচে চলে চলো। এবার যে স্যার একটু চেষ্টা করি, যদি না আর না পারি আমি নিচে চলে যাবো, চেষ্টা করি বলে আমি উঠতে
1: থাকি।
0: হ্যাঁ, কিন্তু শেরপা স্যারও খুব ভালো ছিল, ছেড়ে চলে যায়নি, অন্যান্য দুবার তো ছেড়ে চলে গিয়েছিল।
2: দরকার পড়ে প্রত্যেক বছর, ধরো ফান্ড আলাদা আলাদা হয়, এক একটা সুইংয়ের জন্য এক এক রকমের ফান্ড হয়, তো এই ফান্ডটা জোগাড় করাটা কতটা চাপে,
1: এবং কিভাবে সেটা করে থাকে,
2: কিভাবে সেটা হয়,
0: এইটা তো বিশাল চাপের, মানে এভারেস্টে আরোহণের থেকেও ফান্ড কালেকশন করা আরো বেশি চাপে।
2: তুমি বলে ক্রাউড ফান্ডিং হয়, সেটা একটা বিষয়,
0: সেইটা তো আমি নিজেও করিনি, মানে আমি চলে গেছি টাকা পয়সা নেই, আমি এভারেস্টে উঠতে চলে গেছি, দিয়ে আমাকে যারা ভালোবাসে সব চন্দনয় কাকুরা, ওরা প্রথম নিজেরাই ক্রাউড ফান্ডিং স্টার্ট করে, ওরা খবরের কাগজে দেখেছে যে আমি এভারেস্ট আরোহণে গেছি, আমার কাছে কোনো টাকা নেই, সেইটা মিডিয়াতে বেরিয়েছে, সেইটা দেখে ওরা নিজেরা শুরু করে আমাকে নেপালে টাকা পাঠাচ্ছিল স্টেট ব্যাংকের মারফত। এইভাবেই ক্রাউড ফান্ডিং হয়, ওনারাই করেন। আর একটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই তো করি, কিন্তু ক্রিকেটে যেমন স্পন্সর আছে, পর্বতারোহণে নেই। আর পর্বতারোহণে আর একটা যেটা সমস্যা হচ্ছে যে ওখানে তো দর্শক পৌঁছতে পারে না, অন্যান্য খেলায় যেমন দর্শক উপস্থিত থাকে, ওখানে পৌঁছতে পারে না, চোখের সামনে দেখতে পায় না। আর কিছু আমি যেমন ইয়ে বন্ধন ব্যাংক থেকে পেয়েছিলাম, রোটারি ইন্টারন্যাশনাল থেকে পেয়েছিলাম স্পন্সর, তো তারা করেছিল, মানে এইটা ওদের একটা মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, সেই ইয়ে থেকে করেছিল আর কি। তো
1: মানে বিভিন্ন জায়গা থেকে লোন করে এবং ওই যে সামান্য সাহায্যগুলো সেগুলো পেয়েছো,
0: সামান্য লোন তো আমার সব মাইনে কেটে চলে যাচ্ছে, আমি যে স্কুল টিচারে চাকরি করি সবই মাইনে কেটে চলে যায়।
1: মানে স্বপ্ন পূরণের জন্য কতটা লড়াই করতে হয় সেটা তুমি দেখিয়েছো, এবং কোনো বাধা তোমাকে দমাতে পারেনি, এটা একটা ভীষণ বড় বিষয়। এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন, আমাদের সময় একদম যেহেতু হাতে খুব কম, এই এক ঘন্টা মনে হয় যেন চট করে কেটে যায়, আর এইরকম অ্যাডভেঞ্চারের গল্প শুনতে বসলে আরও তাড়াতাড়ি কেটে যায়। খুব ছোট্ট করে জানতে চাইবো তোমার কাছে যে এই পর্বতারোহণ একজন মানুষ হিসেবে তোমাকে কি শিখিয়েছে, এবং আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা, মূলত যুব শ্রোতা বন্ধু, আমাদের যুববাণীর যারা শ্রোতা বন্ধুরা রয়েছে, তাদেরকে কি বলবে, যে শুধুমাত্র যারা পর্বতারোহণ করতে চায় তাদের জন্য নয়, যারা নিজেদের জীবন যুদ্ধে জিততে চায়, লড়াই করে জিততে চায়, তাদেরকে কি বলবে যে পর্বতারোহণ থেকে তোমার শেখা সেই শিক্ষাটার কথা?
0: প্রথমেই হচ্ছে যে মানুষ হিসেবে ভালো হওয়া। আমরা যখন পর্বতারোহণে যাই, ওই যে প্রতি মুহূর্তে যে মৃত্যুর মুখোমুখি হই না, মনে হয় যেন এখানেই হয়তো জীবন শেষ, তারপর যখন ফিরে পাই জীবনটা যেন বেঁচে আছি, তখন মনে হয় যেন যে আরো ভালো মানুষ যেন হয়ে উঠতে পারি, কারণ এটাই কিন্তু থাকবে, টাকা পয়সা আসবে যাবে, আমরা মরে যাব, মানুষ ভুলে যাবে, কিন্তু আমাদের এই ভালো ব্যবহার, ভালো মানুষ হয়ে ওঠাটাই কিন্তু সারা জীবন মানুষ মনে রাখবে সেইটা। এবং আর একটা দেখেছি, বড় জায়গায় পৌঁছতে গেলে কিন্তু মানুষ হিসেবে ভালো না হলে বড় জায়গায় পৌঁছানো যাবে না। একটা জায়গায় গিয়ে ঠিক যারা উঁচু জায়গায় আছে তারা ঠিক কিন্তু মানুষ চেনে, তো সেইটা থাকতে হবে। এবং বিভিন্ন নানা রকম ক্ষেত্রে দেখে যায় যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে সঠিক ডিসিশন নিতে হবে এক মুহূর্তের মধ্যে, এটা কিন্তু ভালো মানুষ না হলে সেই ডিসিশনটা নেওয়া যাবে না। এবং এই কোয়ালিটিটা সবাইকে এভারেস্টে উঠতে হবে না, কিন্তু প্রত্যেকের এই যে জীবন যুদ্ধে এই কোয়ালিটিটা কিন্তু কাজে লাগবে, তবেই তারা বড় জায়গায় পৌঁছতে পারবে।
1: একেবারেই মানে হেরে গেলে চলবে না,
0: হেরে গেলে চলবে না। আর একটা হচ্ছে যে এই যে আমি এত বাধা পেরিয়ে নিয়ে গেছি, আমি এমনও করেছি টাকা বাঁচানোর জন্য আমি ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে টয়লেটের পাশে খবরের কাগজ পেতে বসে চলে গেছি। হ্যাঁ, তারপরে বাসে সিট নিতে গেলে বেশি টাকা লাগবে, বাসের মেঝেতে বসে যাচ্ছি, করোনার টাইম বাসের মেঝেতে ঘুমোচ্ছি, অন্য লোকের জুতো আমার মুখের কাছে, তারা হয়তো রাত্রিরে তো অন্ধকার, বাসের আলো নিভিয়ে দিয়েছে, বাসের থেকে হয়তো বেরোচ্ছে বা টয়লেটে যাচ্ছে, আসা যাওয়া করছে, জুতো পরেই আমার গায়ের ওপর দিয়ে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাহলে এইরকম আমি সেরা সেরা আরোহণ করেছি ন্যাশনাল রেকর্ড বা ইন্টারন্যাশনালিও আমাকে আন্তর্জাতিকভাবে চেনে মানুষজন, সেখানে কিন্তু নিচু থেকে কিন্তু বড় হওয়া যায়, বড় হতে গেলে আগে ছোট হতে হবে।
3: একদম
0: এইটা
3: মানে তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নের জন্য তোমাকে লড়াই করতে হবে, এটা জেনেই তুমি স্বপ্ন দেখো। ওই যে বললো বড় হতে গেলে আগে মাথা নিচু করতে হবে, তবে সেই মাথা নিচু কিন্তু নিজের স্বপ্নের কাছে, অন্য কোথাও নয়, বাকি জায়গায় নিজের মাথা উঁচু করে স্বপ্নের পিছনে যে সমস্ত লড়াই, যে সমস্ত ত্যাগ তোমার করা প্রয়োজন সবটা করতে হবে। একথাই শিখলাম আজকে আমরা পিয়ালিদির থেকে
2: একেবারে।
3: তবে এই আড্ডায় প্রত্যেক দিন এই 11টা থেকে 12টার আড্ডায় তোমরা কিন্তু আরো একটা স্পেশাল সেগমেন্ট পাচ্ছ আমাদের থেকে, অর্থাৎ যুববাণীর থেকে। আমরা জানি
2: এই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ,
3: একেবারে এই মুহূর্তে চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ, তো ফিফা ওয়ার্ল্ড কাপের সমস্ত খবরাখবর নিয়ে থাকছে যুববাণী। আজকেও রয়েছে, আজকে আমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে রয়েছে সৌরিক। শুনবো সৌরিক কি শোনাচ্ছে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে।
4: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ,
5: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়ে গেল ফিফা নকআউট পর্বের মহাযুদ্ধ, রাউন্ড অফ 32। অলরেডি একটা ম্যাচ মাঠে গড়িয়েছে এবং প্রথম ম্যাচেই যে হাই ভোল্টেজ ড্রামা আমরা দেখলাম, তাতেই স্পষ্ট যে এই পর্বে কোনো দলই কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না। গ্রুপ পর্বের হিসাব নিকাশ ভুলে এখন শুধুই ডু অর ডাই সিচুয়েশন, একদিকের ভুল মানেই সোজা টুর্নামেন্ট থেকে বিদায়, আর জয় মানেই ট্রফির দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। নকআউট 32 এর প্রথম ম্যাচে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে রয়েছি আজ আমি সৌরিক। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আজ ইতিহাস রচিত হলো। ফিফা বিশ্বকাপ 2026-এর নকআউট 32 পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা। হাই ভোল্টেজ এই থ্রিলারে শেষ মুহূর্তের নাটকে বাজিমাত করল ম্যাপেল লিভসরা, এক কথায় ড্রামা ইন অ্যাডেড টাইম। ম্যাচের শুরু থেকেই দুই দলই অ্যাটাক ও ডিফেন্সের স্ট্র্যাটেজিতে প্রতিপক্ষকে চেপে ধরে রাখার চেষ্টা করে। ফার্স্ট হাফে সাউথ আফ্রিকার তিবহ মেকোয়েনের একটা লং গজ বুলেট শট দুর্দান্ত ডাইভে সেভ করে কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রেপো। অন্যদিকে কানাডার উইঙ্গার রিচি লারিয়া এবং তাজেন বুকানন বারবার বাফানা বাফানার ডিফেন্স ভেঙে ঢোকার চেষ্টা করে, নেটের দেখা পাচ্ছিল না কেউই। ফার্স্ট হাফ শেষ হয় গোল শূন্য ব্যবধানে। সেকেন্ড হাফে দুই দলই বেশ কিছু পরিবর্তন এনে আক্রমণ ধারালো করে। কানাডার তারকা আলফান্সো ডেভিসকে মাঠে নামালে সাউথ আফ্রিকার ডিফেন্সের চাপ আরও বেড়ে যায়, কিন্তু কাঙ্ক্ষিত সেই মুহূর্তটার জন্য গোটা ফুটবল বিশ্বকে অপেক্ষা করতে হয় ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। যখন মনে হচ্ছিল ম্যাচটা অতিরিক্ত সময় গড়াবে, ঠিক তখনই স্টপেজ টাইমে সাউথ আফ্রিকার টিমে আঘাত আনে কানাডার মিডফিল্ডার স্টিফেন এস্তাকিও। ডি বক্সের ভেতরে দারুণ একটা ফিনিশিংয়ে সাউথ আফ্রিকার গোলকিপার রনওয়েন উইলিয়ামসকে পরাস্ত করে বল নেটে জড়িয়ে দেয়। স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে, আর এই একটা গোলই বাফানা বাফানাকে বিদায় দিয়ে ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড অফ 16-এ জায়গা করে নেয় কানাডা। তবে এই রাউন্ড অফ 32 এর মহাসংগ্রাম শুরু হওয়ার আগে গতকাল গ্রুপ পর্বের শেষ লগ্নে ফুটবল বিশ্ব দেখল এক রুদ্ধশ্বাস ও ঐতিহাসিক রাত। ছটা টান টান রোমাঞ্চকর ম্যাচের রিভিউ তোমাদের জন্য। পানামা ভার্সেস ইংল্যান্ড, নিউ জার্সি স্টেডিয়াম দেখল এক দুর্ধর্ষ নাটক। হ্যারি কেনের থ্রি লায়ন্সরা শুরু থেকেই পানামাকে চাপে রাখে। ফার্স্ট হাফের দারুণ বিল্ড আপ থেকে ডেডলক ভাঙে ইংল্যান্ড। পানামা কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করলেও ইংলিশ ডিফেন্স ছিল নিরেট। ম্যাচের ঠিক 61 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দারুণ দক্ষতায় ডেডলক ভাঙে জুট বেলিংহ্যাম। এই গোলের রেশ কাটতে না কাটতেই ম্যাচের 66 মিনিটে বেলিংহ্যামের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডশটে গোল করে স্কোর দ্বিগুণ করে ক্যাপ্টেন হ্যারি কেন। এই গোলের মাধ্যমে হ্যারি কেন স্ট্রাইকার গ্যারি লিলেনকার্কে 10 গোল ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বকালে সর্বোচ্চ 11টা গোল করার অনন্য রেকর্ড করে, আর ইংল্যান্ড জায়গা করে নেয় রাউন্ড অফ 32-তে।
6: অন্যদিকে একই সময় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে চলে এক অনন্য থ্রিলার, ক্রোয়েশিয়া ভার্সেস ঘানা। 39 মিনিটে বক্সের বাইরের থেকে পিটারের এক বুলেটের মতো লং গজ শটে লিড নেয় ক্রোয়েশিয়া। তবে ম্যাচের 70 মিনিটে ডেরিক লুকাসনের দুর্দান্ত হেডে সমতায় ফেরে ঘানা, কিন্তু নাটকের তখনও বাকি। 83 মিনিটে লুকা মাদ্রিচের মাপা কর্নার থেকে কিক উড়ে এসে বুলেট হেডে গোল করে নিকোলা ভ্লাসিচ, আর তাতেই ঘানার প্রতিরোধ ভেঙে 2-1 ব্যবধানে শেষ করে রাউন্ড অফ 32 এর টিকিট কেটে নেয় ক্রোয়েশিয়া। অন্যদিকে পরের ম্যাচ পর্তুগাল ভার্সেস কলম্বিয়া। গ্রুপ কে এর শীর্ষস্থান দখলের এই হাই ভোল্টেজ ম্যাচে আক্রমণ ও পাল্টা আক্রমণের কোনো কমতি ছিল না। পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্ডেস ম্যাচের সহজতম সুযোগটা হাতছাড়া করে ভাগ্য পুরোপুরি ঘুরিয়ে দেয়। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পুরো ম্যাচ জুড়ে মিডফিল্ডে দমিয়ে রাখে, চেপে রাখে কলম্বিয়া ডিফেন্ডাররা। ফার্স্ট হাফে রোনাল্ডোর একটা ওভারহেড কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের একদম শেষ মুহূর্তে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ নেটে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটা বাতিল হয়ে যায়। এই ড্রয়ের ফলে এডিশনাল পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যায় কলম্বিয়া, আর রানার্স আপ হয়ে পর্তুগাল। অ্যাটল্যান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে রূপকথার জন্ম দেয় ডিআর কঙ্গো ভার্সেস উজবেকিস্তান। ম্যাচের 10 মিনিটে এলডর সমরুদ্ভের চমৎকার লিড নেয়, উজবেকিস্তান 1-0 এগিয়ে থাকে। তবে সেকেন্ড হাফে খোলস ছেড়ে বের হয় আফ্রিকান চিতা উইনা উইসা। 68 মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় সে। এরপর 87 মিনিটে ফেস্টন মাইলের ডিফ্লেক্টিভ গোলে লিড নেয় কঙ্গো, আর ম্যাচের ইনজুরি টাইমে উইসা নিজের দ্বিতীয় গোল করে প্রথমবারের জন্য রাউন্ড অফ 32 এর ঐতিহাসিক টিকিট নিশ্চিত করে। আর ঠিক এর পরের ম্যাচ আলজেরিয়া ভার্সেস অস্ট্রিয়া, যাকে বলে বিশ্বকাপের ক্লাসিক। মুহূর্তে কে কাকে মেপে নিচ্ছে, কে কার জালে জড়িয়ে পড়ছে বোঝা দায়। 28 মিনিটে আর্নাউতোভিচের গোলে অস্ট্রিয়া এগিয়ে যায়, কিন্তু ফার্স্ট হাফের ঠিক শেষ মুহূর্তে সমতা ফেরায় বেলঘালি। 54 মিনিটে সাবিতাজির অস্ট্রিয়াকে আবার এগিয়ে দেয়, কিন্তু 60 মিনিটে রিয়াদ মাহরেজের সমতা ফেরায়। ম্যাচের আসল নাটক তোলা ছিল ইনজুরি টাইমের জন্য। 93 মিনিটে রিয়াদ মাহরেজের দ্বিতীয় গোলে আলজেরিয়া জয়ের সুবাস পাচ্ছিল, কিন্তু রেফারি শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে অস্ট্রিয়ার শাসক আলদাইজিচ হেদে 3-3 সমতায় ফিরিয়ে নাটকীয়ভাবে দুই দলকেই নিয়ে যায় শেষ 32-এ। ঠিক একই সময় ডালা স্টেডিয়ামে চলে রুদ্ধশ্বাস ম্যাচ জর্ডান ভার্সেস আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দাপট। ম্যাচের 19 মিনিটে জোভানি লো সেলসোর ফ্রি কিক জর্ডানের জাল কাঁপিয়ে 1-0 দিয়ে শুরু হয়। 31 মিনিটে সফল স্পট কিক থেকে ব্যবধান 2-0 করে লাউতারো মার্টিনেজ। ডিফেন্সের এক অনবদ্য মায়া গোটা মাঠ জুড়ে দাবিয়ে রেখেছিল জর্ডানকে। তবে নাটকের আগে 55 মিনিটে জর্ডানের আল তামারি গোল করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল, কিন্তু ম্যাচের 60 মিনিটে বদলি হিসেবে মাঠে নামে দ্য গ্রেট দ্য লেজেন্ড লিওনেল আন্দ্রেস মেসি। 80 মিনিটে 25 গজ দূর থেকে ট্রেডমার্ক নিচু ফ্রি কিকে গোল করে জর্ডানের কফিনের শেষ পেরেকটা ঠুকে দেয় LM10। এই গোলের মাধ্যমে লিওনেল আন্দ্রেস মেসি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা 7টা বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য অল টাইম রেকর্ড গড়ে, এবং তার সঙ্গে বিশ্বকাপ ফুটবলে মোট 19টা গোল করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড করে শীর্ষস্থানে টিকে থাকে। সগৌরবে আর্জেন্টিনা গ্রুপ জি চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে। আর ভারতীয় সময় আজ রাত ঠিক 10:30 নকআউট পর্বের এক ব্লকবাস্টার মহড়া। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে রাউন্ড অফ 32 এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার পাওয়ার হাউস জাপান। গ্রুপ সি চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বজায় রেখে নকআউটে পা রেখেছিল সেলেসাওরা। অন্যদিকে গ্রুপ এফে রানার্স আপ ব্লু সামুরাই জাপান তাদের নিখুঁত ট্যাকটিক্যাল ডিসিপ্লিন, কাউন্টার অ্যাটাকিং এবং লড়াকু মানসিকতা নিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত। এবার দেখার পালা কে মাঠ ছাড়ে আর কে এগিয়ে যায় বিশ্বসেরার দিকে। একেবারে চূড়ার কিনারে দাঁড়িয়ে লড়াই কাকে বলে তা রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচই আমাদের দেখিয়ে দিল। তবে এটা সবে শুরু। ফুটবল বিধাতা হয়তো পরের ম্যাচগুলোর জন্য আরও বড় কোনো চমক জমিয়ে রেখেছে। কে হাসবে শেষ হাসি, কোন জায়ান্টের বিদায় ঘটবে, আর কারা লিখবে রূপকথার নতুন ইতিহাস? আপডেট নিয়ে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে থাকছে যুববাণী। আজকের এপিসোডে ছিলাম আমি সৌরিক।
7: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন
4: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ শুনে ফিরলাম, অনেক অনেক ধন্যবাদ সৌরিককে। সৌরিক ভীষণ বুঝি অনেকগুলো ম্যাচের কথা বললো, তবে আমাদের হাতে সময় একেবারে কম,
2: একদম কম।
3: আজকে অপরাজিত নিয়ে তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম অর্ণব পৌলমী, আর আমাদের সঙ্গে বিশিষ্ট পর্বতারোহী আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্টুডিওতে, এখনো রয়েছেন পিয়ালিদি, পিয়ালি বসাক। পিয়ালিদিকে জানাবো আমরা অনেক অনেক ধন্যবাদ
2: নিশ্চয়ই আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এবং এত ভালো একটা এক্সপেরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
3: এতগুলো এক্সপেরিয়েন্স আমরা এতক্ষণ ফেসবুক লাইভেও ছিলাম, এখনো রয়েছি, পিয়ালিদি সেখানেও তার এক্সপেরিয়েন্সের কথা শেয়ার করেছেন, এগুলো আমাদের পাথেও হয়ে থাকবে এবং পাথেও হয়ে থাকবে তোমাদেরও, যারা শুধুমাত্র পর্বত আরোহণ নয় নিজেদের জীবনে

0: আমাদের সঙ্গে আড্ডা দিয়ে তোমার কেমন লাগলো বল?
1: আমার তো ভীষণই ভালো লাগলো, এবং আরও এগুলো আমার ভালো লাগে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সমস্ত মানুষের কাছে যে পৌঁছচ্ছে। আমি এটাই চাই যে সমস্ত মানুষ এই মানে এই দর্শনটা, পর্বতারোহণের দর্শনটাতে উদ্বুদ্ধ হোক, যাতে তারাও এইভাবে অনেক বড় জায়গায় পৌঁছতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে।
0: বেশ বেশ, আজকে তাহলে পিয়ালিদিকেও আমরা বিদায় জানাবো, আর তার সঙ্গে কিন্তু আজকে এতক্ষণ তোমাদের সঙ্গে আমরা আড্ডা দিলাম অর্ণব পৌলমি, আর আজকে যে সমস্ত কিছু কথা হলো আমি জানি সেইগুলো সবার তোমাদের মনে তো গেঁথে থাকবেই, তার সঙ্গে কিন্তু আমাদের মোটামুটি এক বছরের
2: অন্তত একটা রসদ আমরা পেয়ে গেলাম। আমরাও ভীষণ থ্যাঙ্কফুল তোমার কাছে, আরো একবার থ্যাংক ইউ, আবার নিশ্চয়ই কথা হবে অন্য কোনো দিন, আর রেডিও রোপারে যারা বসে রয়েছে তাদের সঙ্গে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায়। আজকে এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম অপরাজিত নিয়ে অর্ণব আর পৌলমি, সঙ্গে বিশেষ অতিথি পিয়ালিদি। আজকের মতো টাটা, সঙ্গে রেখো তোমার প্রিয় যুববাণীকে।
0: টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগা হার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

আধুনিক গান শুনছেন কৌশিক গোস্বামীর কণ্ঠে। প্রথম গানটি লিখেছেন স্বর্ণকমল চট্টোপাধ্যায়। এবারে যে গানটি শুনবেন, গানটি লিখেছেন জ্ঞানপ্রকাশ ঘোষ।

0: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আধুনিক গান শুনলেন কৌশিক গোস্বামীর কণ্ঠে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এবারে শুনবেন লোকগীতি, মানিক দাস বাউলের কণ্ঠে। প্রথম গানটি লিখেছেন প্রফুল্ল দাশ।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। শ্রী জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নান যাত্রাও সম্পন্ন হচ্ছে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। স্নান যাত্রার পর রীতি মেনে 15 দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখা হয়, যদিও এ সময় নিয়ম মেনেই চলে নিত্য পুজো। হুগলির মাহেশে স্নানপীড়ির মাঠে আজ সকালে প্রচলিত রীতি অনুযায়ী জগন্নাথ দেবের মহাঅভিষেক পর্ব সম্পন্ন হয়েছে। এরপরই গজবেশ ধারণ করেছেন প্রভু। বলাগড়ের জগন্নাথ মন্দিরে একইভাবে পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়েছে। স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। চলছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মহাঅভিষেক এবং স্নানযাত্রা উৎসব। ভোরে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জল, চন্দন, সুগন্ধি ফুল, মধু, দই, ঘি, দুধ, ডাবের জল এবং 108টি মাটির ঘড়ার জল দিয়ে সম্পন্ন হচ্ছে দেবতাদের স্নানযাত্রা। এরপর জগন্নাথ দেব গজবেশে ভক্তদের দর্শন দেবেন। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ের 5টি জেলাতেই রয়েছে লাল সতর্কতা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুতের পাশাপাশি নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কথা বলা হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে 5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি স্বপন ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, এক যুবককে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন ওই ব্যক্তি। চাকরি না পেয়ে ওই যুবক লিখিত অভিযোগ দায়ের করেন। ধৃতকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গেছে। তোলাবাজি, হত্যা, বিশৃঙ্খলা সৃষ্টি ও জমি দখলের মতো 9টি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ মোহাম্মদ খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার বলরামপুর বাইপাস ক্রসিং থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরবর্তী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয়।

পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার, কোথাও কোথাও 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পং এবং কুচবিহার জেলাতে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

অনুজমির দোনো ফসলে সকলকে স্বাগত জানাই। আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজকে যে অনুরোধগুলি আমি নিয়ে বসেছি, যে গানের অনুরোধগুলো নিয়ে বসেছি, সেগুলি কিন্তু মূলত একেবারেই চিঠির ছাপে খুলে, এবং সেই চিঠি থেকে সেই সমস্ত গানগুলো শুনিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে, যেগুলো বেশ কয়েকবার, একেবারে দু তিনবার করে চিঠিতে অনুরোধ এসেছিল, যে কোনো কারণে আমাদের চোখ এড়িয়ে গিয়েছে বা ইমেলের অনুরোধের গানগুলো বাজাতে গিয়ে এগুলো বাজানো হয়নি। বন্ধুরা কিন্তু একেবারেই অভিমান করবেন না, কারণ আমরা চেষ্টা করছি সববার অনুরোধ শোনাতে রাখতে। তাই আজকে যে অনুরোধটি রয়েছে সেটি হুগলি রাজবলহাট থেকে। নিয়মিত শ্রোতা বন্ধু, আমাদের একেবারেই নিয়মিত চিঠি লেখেন বন্ধু আশিস ভর, অনুরোধ করেছিলেন শিল্পী ফিরোজা বেগমের যে কোনো একটি পছন্দের গান শুনিয়ে দেওয়ার জন্য। তাই বন্ধু, আপনার জন্য আজকে প্রথমেই এই গানটি।

নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নজরুলগীতি, শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে শুনিয়ে দিলাম আজকের প্রথম অনুরোধের গান হিসেবে। এরপর যে গানটির অনুরোধ রয়েছে সেটি অনুরোধ করেছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বন্ধু সুভাষ চক্রবর্তী। আপনার অনুরোধের শিল্পী শ্যামল মিত্র এবং পছন্দের গান শুনিয়ে দিই। হ্যাঁ,

সত্যি তো, ভালোবাসা থাকলে তো সত্যি সব সব সুন্দর হয়ে যায়, তাই না বন্ধুরা? সব সুন্দর থাকুক আর সকলের মনে ভালোবাসা থাকুক, এই কামনা নিয়ে পরের গানের অনুরোধে চলে যাচ্ছি। ইঁতপুর বাঁকুড়া থেকে বন্ধু প্রসেনজিৎ পাত্র ও শর্মা পাত্র অনুরোধ করেছেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শোনার জন্য।

দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য একটি বিশেষ তথ্য। দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বিশদে জানতে নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। এবার জানিয়ে দিই বন্ধুরা, যারা আমাদের নিয়মিত চিঠি লিখছেন তাদের জন্য তো বটেই, এবং নতুন বন্ধুদের জন্যেও আমাদের চিঠি লেখার ঠিকানা উনজমির দুনো ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যে বন্ধুরা আমাদের ইমেল করবেন তাদের জন্য airkolagri@gmail.com। তাহলে অবশ্যই আপনাদের পছন্দের গান বা শিল্পীর নাম লিখে আমাদের অনুরোধ পাঠান, আমরা নিশ্চয়ই সেই গান

পৌঁছে দেব আপনাদের কাছে। আর সময় আজকে খুব তাড়াতাড়ি কেটে গেল, যেন কথা বলতে বলতে কোথায় সময় চলে যায় বোঝাই যায় না। পরের যে অনুরোধটি রয়েছে সেই গানটি শুনিয়ে দিই, মানিক বাঁধে সেলাম সেলামপুর হুগলি থেকে, সুদীপ, সুস্মিত, সৃজনী ও রীতা। বন্ধুরা, মনে হচ্ছে একেবারেই নতুন বন্ধু আমাদের, অনুরোধ করেছেন শিল্পী গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে এই গানটি।

হ্যাঁ একদম, আজকের সময় শেষ হয়ে এসেছে প্রায়। হ্যাঁ, আর একটা গানই কিন্তু বন্ধুদের জন্য রয়েছে আমার ঝুলিতে আজকে, আর শেষ গানটা শুনিয়ে দেব, যারা অনুরোধ করেছে তাদের নামটা একটু জানিয়ে দিই। গ্রাম ও পোস্ট, পান্না, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, মিঠাই, মৌসুমি, পূর্ণিমা ও ক্ষুদিরাম ভৌমিক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী রুনা লায়লার কণ্ঠে এই গানটি।

0: একেবারেই, বন্ধুদের অপেক্ষা থাকবেই, কিন্তু আবারও আসব আগামী সোমবার আপনাদের চিঠি আর গানের অনুরোধ নিয়ে। আর এই
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: বন্দ্যোপাধ্যায়, বিষয় স্ট্রেস কমাতে যোগ কিভাবে সহায়তা করে। অনুষ্ঠানটি শোনা যাবে 3:10। 3:40 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 4:58 রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের একটি অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন। বিষয় ডিফেন্স সেনা বিভাগের বিশেষ একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি উপস্থিতি। এই অনুষ্ঠান 4:58 দিল্লি কেন্দ্র থেকে। এখন খবর
1: পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেসেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ 16-এ পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের 3 দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি আজ সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির সম্মান জানানো হল। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইকসাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্জেন অব দ্য ব্লু হরিজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারের বিশেষ গুরুত্ব বহন করে।
2: Seychelles is very important member of and a very important partner for India in its vision Mahasagar, which is mutual and holistic advancement for security and growth across regions, as well as in India's commitment to the global south. This is a relationship that is long-standing, that is historical. So this is a relationship that for the longest time has been underpinned by very close people-to-people relations, and in the modern era by growing developmental partnership initiatives, which include a substantive maritime security and defense cooperation between the two countries.
1: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদানের আর্থিক অনিয়মের অভিযোগের সম্পর্কে ফরেন্সিক অডিট আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা জরুরি শুনানি গ্রহণ করতে সুপ্রিম কোর্ট আজ অস্বীকার করেছে। বিচারপতি MM সুন্দরেশ এবং বিচারপতি সিল নাগুর বেঞ্চ জরুরি শুনানির প্রয়োজন।

কেন তা নিয়ে প্রশ্ন তোলেন এবং গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আবেদনটি তালিকাভুক্ত করতে বলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন। সংসদ ভবনে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাঁকে শপথ বাক্য পাঠ করান। কর্ণাটক থেকে ফের রাজ্যসভায় নির্বাচিত হলেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা, মৃত্যুদণ্ডের হুমকি বা আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার এই বিবৃতির ফলে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠল। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে নির্মূল করতে বর্তমান কর্তৃপক্ষ বিচার বিভাগকে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এ অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিশ মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনায় আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি পূর্ণাঙ্গ ড্রাই ট্রায়াল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুয়ো থেকে আনা 108টি কলসের পবিত্র জলে তাদের মহাস্নান সম্পন্ন হয়। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ব্যাপক জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,045। সেদেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হরহে রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 7.2 এবং 7.5 মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এ পর্যন্ত 430টিরও বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85%ই বয়স 65 বা তার বেশি। হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিময়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আর্মস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:00। এদিকে গত রাতের খেলায় কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষ দিকে কানাডার হয়ে গোল করেন স্টিফেন এস্তাকিও। কানাডা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে রাউন্ড অফ 16 পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার।
তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেশেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ

করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ ষোলোয় পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না। তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। কমিশন নাগরিকদের আবেদন ও আপত্তিও শুনবে এবং তাদের সুপারিশ রাজ্য সরকারের কাছে পাঠাবে। আলোচনা শেষে জবাবি ভাষণে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, এই বিল কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়নি। পূর্ববর্তী সরকার ভোটের স্বার্থে কিছু বিশেষ জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। কলকাতা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়েই সংরক্ষণের তালিকা পুনরায় যাচাই করার জন্য এই সংশোধনী বিল আনা হয়েছে। অন্যদিকে বিলের বিরোধিতা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর অভিযোগ, প্রস্তাবিত সংশোধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বিলের ওপর ডিভিশন বা ভোটাভুটির দাবি জানান, যা অধ্যক্ষ রথীন্দ্র বসু মঞ্জুর করেন। ভোটাভুটিতে মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে 186টি এবং বিপক্ষে 17টি ভোট পড়ে। 6 জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কোনো মন্তব্য সরকার বরদাস্ত করবে না। ইতোমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে 2টি পৃথক এফআইআর দায়ের হয়েছে বলেও তিনি জানান। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, একাধিক বিধায়ক বিষয়টি পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে তার নজরে এনেছেন।
1: 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না।
0: শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের বিবাদের জেরে সাপুরজি থেকে বাবুঘাটের মধ্যে চলাচলকারী 239 রুটের সব বাস আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বোনাসের অর্থ নয়ছয়ের অভিযোগে শ্রমিক সংগঠনগুলি সরব হয়েছে। আজ সকাল থেকে কোনো বাস পথে না নামায় চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। 2024 সালের একটি মামলায় কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রক্ষা কবচের মেয়াদ 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উল্লেখ্য, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানিয়েছেন, জুলাই মাসে মূল মামলার সঙ্গেই তালিকা অনুযায়ী এই বিষয়ে শুনানি হবে। তৃণমূল কংগ্রেসের সিজ করা ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য দলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আজকেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন। বিচারপতি মামলার সব পক্ষকে নোটিশ দিতে বলেছেন, দুপুর 2টায় এই মামলার শুনানি হতে পারে। শ্রীজগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নানযাত্রাও সম্পন্ন হচ্ছে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। হুগলির মাহেশে স্নানপীড়ির মাঠে আজ সকালে প্রচলিত রীতি অনুযায়ী জগন্নাথ দেবের মহা অভিষেক পর্ব সম্পন্ন হয়েছে।

0: স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। চলছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মহা অভিষেক ও স্নান যাত্রা উৎসব। তোলাবাজি সহ একাধিক অভিযোগে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শামস ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের কাছ থেকে 5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি স্বপন ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তীব্র গরমের কারণে স্কুলগুলিতে সকালের পঠন পাঠনের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। 15 জুলাই পর্যন্ত সকালে ক্লাস নেওয়ার অনুমতি দিতে স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। স্বামী বিবেকানন্দের আদর্শে যুব সমাজকে চরিত্রবান, মানবিক ও সমাজসেবায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে গতকাল গোল পার্কে অনুষ্ঠিত হয়েছে স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরে মহিলা মহল।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: দিদি, চাকরি পেয়ে গেছি।
5: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
4: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
5: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
4: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
5: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
4: কিন্তু দিদি,
5: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
4: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
6: RBI এই কথা বলে,
7: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

নমস্কার, আজ মহিলা মহল নিয়ে সঙ্গে রয়েছি ব্রততি। বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ জুন মাসের শেষের দিকে আমরা দাঁড়িয়ে। জুন মাস হল আন্তর্জাতিক প্রাইড মাস, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল প্রাইড মান্থ, যা প্রতি বছর সারা বিশ্বে LGBTQA সম্প্রদায়ের অধিকার, সাফল্য এবং আত্মপরিচয় উদযাপনের জন্য পালিত হয়। এই মাসে বিভিন্ন প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতামূলক ক্যাম্পেনের মাধ্যমে সমাজে সমতা ও অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। 2026 সালের কিছু গুরুত্বপূর্ণ দিক।

0: মূল সময়কাল সবকিছুই আমরা জানি। এই প্রাইড মাস শুরু হয় পয়লা জুন থেকে 30শে জুন পর্যন্ত, গোটা মাস জুড়ে চলে এই প্রাইড মান্থ। এবারের 2026ও চলছে সেই উদযাপন। আমরা তো সমস্ত রকম উদযাপন থেকে মহিলা মহল পিছিয়ে থাকি না, আমরা সব জায়গাতেই এগিয়ে যাই। এই সমস্ত মানুষগুলো নানা রকম সামাজিক সমস্যার মুখোমুখি হন আমরা জানি। আজ সেরকমই একটি সমস্যার দিকে আলোকপাত করবেন এরকমই একজন মানুষ, যিনি অভিনেতা রঞ্জন বোস, এবং তার সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়। আমরা চলে যাই সেই সাক্ষাৎকারে।
1: আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি, সেই বিষয়টার গুরুত্ব বা সেই বিষয়টার ব্যাপ্তি যথেষ্ট বড়, কিন্তু আমরা ফোকাস করব একটা নির্দিষ্ট পরিসর জুড়ে। আমরা ফোকাস করব সমস্যাটার একটা নির্দিষ্ট কোণে, যেখানে হয়তো সচরাচর আলো পড়ে না, বা আলো পড়লেও সেটা ট্রোল বা কমেন্টস, লাইকস বা ভাইরাল, এই যে সোশ্যাল মিডিয়ার শব্দগুলোর আড়ালে সমস্যাটা চাপা পড়ে যায়। আমরা আজকে আলোচনা করব কর্মক্ষেত্রে লিঙ্গ পরিচয় জনিত বিভিন্ন সমস্যা নিয়ে। এই নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন রঞ্জন বোস, থিয়েটার ও নাট্যকর্মী। আমরা তার পরিচয় তার কাছ থেকেই শুনব, তার কাছ থেকেই জানব। কিন্তু একটু বলে রাখি, তিনি নিজেকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে আইডেন্টিফাই করেন, বলেন, আমরা কর্মক্ষেত্রে যারা রয়েছি নারী পুরুষ নির্বিশেষে, তাদের নিজস্ব একটা চলার পথ থাকে, সেই চলার পথ কতটা মসৃণ, কতটা কঠিন, কতটা সহজ হয়, নানান বিষয়ের উপর সেটা নির্ভরশীল। কিন্তু সমাজ যাদেরকে আদারাইজেশনের পথেই ঠেলে দিয়েছে, বা সমাজ যাদেরকে অপর এটার চোখে দেখে, তাদের ক্ষেত্রে পথটা কতটা সহজ বা কতটা কঠিন, এটা বোধহয় একটু আলাদা। তো আমরা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কর্মক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়, বা তারা কর্মক্ষেত্রে যে সমস্যাগুলোর মুখোমুখি হন, এবং দিনের শেষে বা সময়ের শেষে তারা সেগুলোর সঙ্গে কিভাবে যুদ্ধ করেন। আশা করব রঞ্জন বাবুর থেকে আমরা একটা আলোর দিশাই পাবো। প্রথমেই আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার। থ্যাংক ইউ পায়েল, আজকে আমি এখানে আসতে পেরে বা এই বিষয়ে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে।
1: প্রথমেই আমি বলি যে আপনি নিজেকে তৃতীয় লিঙ্গের মানুষ বলেই আইডেন্টিফাই করেন, এটা আপনি ঠিক কোন সময় থেকে নিজের ভেতর বুঝতে পেরেছিলেন?
2: আচ্ছা, আমার এই নিজেকে জানতে পারাটা না, আমার থিয়েটার যাপনের সাথেই মানে একসাথেই চলেছে, প্যারালালি চলেছে, রেলওয়ে ট্র্যাকের মতন। আমি 2010 থেকে থিয়েটারে জয়েন করি। 2013 আমি একটি নাটক করি ঋতুপর্ণ ঘোষ, মানে সে বছরই ঋতুপর্ণ ঘোষ মারা গেলেন, মে মাসের 30th আমাদের অগস্টে একটা নাটক হলো ঋতুপর্ণ ঘোষ। সেই নাটকটাতে একটা বায়োগ্রাফিক্যাল কাজ নয়, ঋতুপর্ণর মতন যে মানুষরা, এটা মেটাফরিক ওয়েতে নামটা ইউজ করা নাটকে, সেটাতে আমি অভিনয় করি। সেই প্রোটাগনিস্টের চরিত্রটা করতে করতে অপ্রতিম আমি নিজেকে কোথাও খুঁজে পাই সেটার মধ্যে।
1: আচ্ছা।
2: ইন দ্য জার্নি, আর যেহেতু আমার ডিরেক্টর, আমার গ্রুপের, আমরা দুজনে একসাথে, রাকেশ আর আমার গ্রুপ দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র, তো নাটকটা লেখার সময় থেকে আমি যেহেতু প্রসেসটার মধ্যে ছিলাম, সেই ক্যারেক্টারটা আমিও যেরকম যাদবপুর ইউনিভার্সিটি পাস আউট, ক্যারেক্টারটাও যাদবপুর ইউনিভার্সিটি পাস আউট, সেও একজন গ্রাফিক ডিজাইনার আমার মতো, আমার বয়সী একটা ছেলে কোথাও গিয়ে তার বাড়ির যে রিলেশনশিপস, মা বাবা ঠাকুমা পিসি, ফ্যামিলিতে পিস্তত দাদা কাজিনস, তাদের সঙ্গে যে লড়াইটা, তাদের সঙ্গে যে অ্যাকসেপ্টেন্স নিয়ে একটা প্রতিদিনের লড়াই, সেইটার মধ্যে দিয়ে যেতে যেতে না আমি নিজেকেও কোথাও ডিসকভার করি, আমার বাড়িতেও আমি সেটা নিয়ে ওপেন হই উইথ দ্য প্রসেস। নাটকটা চলতে চলতে, নাটকটা এখনো হয়, 2013 থেকে স্টিল এখনো আমি শো করতে যাচ্ছি বার্নপুরে, নাটকটা এখনো লোকেরা দেখে। ওটা না আমাকে খুব হেল্প করেছে নিজেকে বুঝতে, নিজেকে জানতে, নিজেকে চিনতে। আমার থিয়েটারের যাপন, তার সাথে আমার একটু একটু করে আমার সম্পর্ক, যেহেতু আমি রাকেশের নামটা একটু আগেই বললাম, রাকেশ আমার লাইফ পার্টনার, আমরা দুজনে আজকে প্রায় 17 বছর একসাথে আছি, সেটা মানে আমার ফ্যামিলি তো অ্যাকসেপ্টেড, ওর ফ্যামিলি তো অ্যাকসেপ্টেড, আমরা দুজনে একসাথে এই থিয়েটার গ্রুপটা চালাই, আমরা দুজনে একসাথে থিয়েটার তৈরি করি। সেটা না আমাদের সম্পর্ক, আমার ওরিয়েন্টেশন, আমার নিজেকে জানা, আমার থিয়েটার, এবার থিয়েটারের মধ্যে থেকে আমি ফিমেল ক্যারেক্টার্স করা, এই তৃতীয় লিঙ্গের চরিত্র করা, বা এমন চরিত্র যারা চপলদার লাইফ নিয়ে কোনো নাটক, ওয়াজিদ আলী শাহকে নিয়ে কোনো নাটক, যে যারা অ্যান্ড্রোজিনাস সাবজেক্ট নিয়ে কাজ করা, সুতরাং এই দুটো আমার প্যারালাল চলতে থাকে, চলেছে, চলছে, চলবেও আমি জানি আমরণ।
1: বেশ, সাধারণত তৃতীয় লিঙ্গের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শৈশব থেকেই একটা লড়াই থাকে। লড়াইটা অনেক রকমের হয়। একটা হচ্ছে নিজের ভেতরের দ্বন্দ্ব। সমাজ আমাদের লিঙ্গ পরিচয়টাকে একটা নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে আটকে রেখে দেয়। ছোটবেলা থেকে আমরা যখন বড় হই, আমাদেরকে বলে দেওয়া হয় তুমি মেয়ে, তুমি ছেলে, মেয়েদের এই এই কাজ করা উচিত, ছেলেদের এই এই কাজ করা উচিত, বা এই এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমি অমুককে মেয়ে বলবো, এই এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমি অমুককে ছেলে বলবো। এবার কেউ যদি দেখে যে তার ভেতরটা, শরীরের খোলস যাই থাকুক না কেন, ভেতরটা ওই ঘেরাটোপে ফিট করছে না, ওই ঘেরাটোপের থেকে বাইরের কিছু ফিট করছে, বা সে হয়তো তাকে সমাজ যে পরিচয়টা দিয়ে আইডেন্টিফাই করছে বা করাচ্ছে, বা তার পরিবার তাকে যে পরিচয়টা দিয়ে আইডেন্টিফাই করাচ্ছে, সে সেই আইডেন্টিফিকেশনের সঙ্গে ফিট করছে না, তখন শৈশব থেকে একটা লড়াই, একটা দ্বন্দ্ব শুরু হয়। এবার বহু মানুষ হয়তো আজও এরকম রয়েছেন যারা হয়তো এই দ্বন্দ্বের সঙ্গে, এই লড়াইয়ের সঙ্গে আজও যুঝে চলেছেন, কিন্তু নিজেদের অরিজিনাল লিঙ্গ পরিচয় নিয়ে তারা হয়তো এখনো সামনে আসেননি। এই যে একটা ক্ষেত্র থাকে, তো এই জার্নিটা আপনার ক্ষেত্রে ছিল না?
2: না, আমি ফরচুনেট এনাফ যে আমার ছিল না সেটা, বিকজ আমার ফ্যামিলিতে সবাই দ্যাট মাচ এডুকেটেড, মানে এখানে পুঁথিগত বিদ্যাটা তো মেন নয়, মানে চেতনাটা আসল, সেখানে আমি লাকি, আমি এরকম একটা পরিবার পেয়েছি, বা আমার বন্ধু বান্ধব, আমার স্কুল লাইফের ফ্রেন্ডস, আমার এই পরিবর্তিত আমাকেও কিন্তু তারা মেনে নিয়েছে। এখনও তাদের সঙ্গে আমার রেগুলার কথা হয়, বা আমার নাটক দেখতে আসে আমার বন্ধুরা, বা আমার কাজের জায়গায় যেখানে আমি ভীষণভাবে ওপেন আমার ওরিয়েন্টেশন নিয়ে, আমার জীবনযাপন নিয়ে, আমার পছন্দ অপছন্দ নিয়ে। কিন্তু ওই যে প্রথমেই তুমি একটা কথা বললে যে মিডল ক্লাস ফ্যামিলিতে না ছেলে মেয়ে নির্বিশেষে, এইটা না একটা ভীষণ একটা মানে বাউন্ডারিজ। তুমি ফাইন আর্টস প্র্যাকটিস করতে পারবে না সব কিছুতেই, তুমি একটা ছেলে তো তুমি কমার্স বা সায়েন্সই পড়ো, এগুলো ছোট ছোট ছোট ছোট জিনিস। তুমি গান আঁকা শিখছো একটা সময় পর্যন্ত, তারপরে তুমি এইটা নিয়েই তুমি পেশা বানাবে বা এটা করবে, সবকিছুতেই একটা ভীষণ অবস্ট্রাকশন আমাদের দেওয়া হয়। সেখানে তো নিজের মতো করে আমি আমার জন্মগত পরিচয়কেই আমি যদি নেগেট করি, সেখানে তো ভীষণভাবেই অবজেকশন আসাটাই স্বাভাবিকই বলবো আমি সে অর্থে, কেননা মানুষজন সেটাতেই হ্যাবিচুয়েটেড যে আমরা এই রুলস গুলো জানি তো সেটাতেই আমাদের সারা জীবন বাঁচতে হবে, এটাই মেনে নিয়েছে মানুষ। খুব স্যাড সেটা। যতই মডার্নাইজেশন হোক, যতই আমরা স্মার্টফোনে অনলাইন সমস্ত কিছুতে চলে আসি, কিন্তু এই মানসিকতাটা আমি জানিও না কতদিনে পরিবর্তন হবে, এটা তো রয়েছেই এখনো। সুতরাং লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বা যারা গ্রাম মফস্বল থেকে আসে, আমার থিয়েটার গ্রুপেই আমি দেখি, তাদের তো ভীষণ স্ট্রাগল এটা নিয়ে। তারা একটু নোখ বড় রাখলে প্রবলেম, তারা একটু হাত নাড়িয়ে কেন কথা বলছে, মানে হাত নাড়িয়ে কেন কথা বলছে বেশি, আই তুই এরকম মেয়েদের মতন হাত নাড়াচ্ছিস করে কথা বলছিস কেন, তুই এত মেয়েদের কাজ করতে পছন্দ, মেয়েদের কাজ, কিন্তু whereas আমরা এখন দেখি সবাই, এখন ছেলেরাও বাইরে চাকরি সূত্রে, পড়াশোনা সূত্রে বাইরে থাকে, তাদের একা থাকে, তাদের নিজেদের রান্না করে খেতে হয়, সমস্তটাই তাদের হাউসহোল্ড কাজ করতে হয়, সে অর্থে কিন্তু এখন আমাদের এটা বোধহয় মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। কেন হয়নি সেটা আমি শিক্ষাকেই দোষ দেব, কেননা আমাদের এখনো সেই অ্যাওয়ারনেসটা নেই, আমাদের এলজিবিটি কমিউনিটির মধ্যেও কিন্তু কোথাও সেই ফলটা রয়েছে, কেননা হাততালি তো এক হাতে বাজে না, দুদিক থেকেই আসতে হয়। আমার মনে হয় এলজিবিটি কমিউনিটির মানুষরাও নিজেদের সম্পর্কে না ক্লিয়ার নয়, মানে এই যে ট্রান্সজেন্ডার, ট্রান্সসেক্সুয়াল, গে, ক্রস ড্রেসার, এই এত টার্মস চলে এসেছে মার্কেটে, নিজেরাও ডেফিনেশনসগুলো জানে না। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি নিজেকে ছেলে ভাবতে পছন্দ করো না মেয়ে ভাবতে, আমি বলবো আমি মানুষ আমাকে ভাবতে পছন্দ করি সবার আগে, কেননা একটা সিভিতে আমার ফার্স্টে আমার নাম থাকে, আমার অ্যাড্রেস থাকে, বাবার নাম থাকে, আমার কোয়ালিফিকেশনস থাকে, আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, তার অনেক পরে জেন্ডার, ন্যাশনালিটি, কাস্ট, ক্রিড এগুলো থাকে, তাহলে এই ক্ষেত্রে কেন এটা প্রথম পরিচয় হয়ে যাবে যে আমি একজন গে ফিল্ম মেকার, আমি একজন ট্রান্সজেন্ডার প্রফেসর, আমি একজন ট্রান্সজেন্ডার লয়ার, রাইট? এটা বোধহয় কোথাও গিয়ে কমিউনিটির লোকেদের মানসিকতাও আমি বলবো চেঞ্জ হওয়া দরকার। আমরা যদি নিজেদেরকে স্বাভাবিক না ভাবি, উল্টো দিকের মানুষরা তো বসেই আছে না ভাবার জন্য।

একটা প্রি কনসিভ নোশন নিয়ে যে না আমরা মেনে নেব না, আমাদেরকে সহজ করে নিতে করে দিতে হবে তাদের কাছে। আমি যদি নিজেকে মার্জিনালাইজ করে রাখি, এমন করে একটা প্রেজেন্ট করি, তাহলে তো সেই

0: সঙ্গে যুক্ত ছিলাম না, আমার কোনোদিন ইন্টারেস্টও ছিল না। স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফে আমি নাচতাম, আমি তনুশ্রী শঙ্করের স্টুডেন্ট।
1: আচ্ছা,
0: তো সেটাও তাও মানে সেটা 10, 11, 12 ওই পিরিয়ডের কথা। তার পরবর্তীকালে আমি আমি ছোটবেলা থেকে গানটা গাইতে পারতাম, নাচটা শিখেছিলাম, তো ইন্টারেস্ট ছিল এই পর্যন্ত।
1: আচ্ছা, এই যে আপনি গান নাচ শিখেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করলাম, এই যে গান নাচ শিখেছিলেন, এটা বাড়ি থেকেই শেখানো হয়েছিল বা তারা আপনাকে পুরোটাই পাশে থেকেছে এই শেখার সময়?
0: হ্যাঁ, আমি গানটা শিখিনি সে অর্থে। আমার বাড়িতে যেরকম হারমোনিয়াম ছিল, মা গান জানতেন, আমার মাসিরা জানতেন, তো সেভাবে আমার বাড়িতেই একটা ট্রেনিং হয়, মানে ওরমভাবে প্রথাগতভাবে আমি শিখিনি। নাচটা হ্যাঁ হ্যাঁ, আমার মা বাবাই কিন্তু সেটাতে সাপোর্ট করেছিল। মানে আমার মনে আছে আমার মা আমাকে আনতে যেত অফিস থেকে আসার সময়, আমার বালিগঞ্জ প্লেসে তনুশ্রীদের বাড়িতেই, আন্তদার বাড়িতেই আমাদের ডান্স ইনস্টিটিউশন, সুতরাং সেই সাপোর্টটা কিন্তু ছিল। হ্যাঁ, যেটা বলে যে পড়াশোনাটা ঠিক যেন থাকে, ফাইন আর্টসটা তারপরে তুমি, সেটা আমার ছোটবেলা থেকে আঁকাও আমার বাড়িতে, আমার চিরদিন আমি 7th year অবধি কমপ্লিট করেছি, আমার ড্রয়িং টিচার্স ছিলেন, সেই জায়গায় আমাকে কোনোদিন অবজেকশন দেওয়া হয়নি। বা আমি যখন থিয়েটার করবো ঠিক করি 2010, তখনও কিন্তু আমার মা বলেছিলেন হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, তখন আমি চাকরি করি, যে তুমি চাকরি করে যদি করতে পারো করো, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমার মামার বাড়ির দিকে একটু থিয়েটারের সঙ্গে যুক্ত অনেকে ছিলেন, তো আমাদের ফ্যামিলিতে ওটা একটু রয়েছে, তো সেইটা আমি ফেস করিনি। এবার আমার থিয়েটারে আসাটা হচ্ছে অ্যাবসলিউটলি আমার মানে যে আমার লাইফ পার্টনার রাকেশ, হি ইজ আ রেনাউন্ড প্লে রাইট অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার অফ টেলিভিশন মেগা সিরিয়াল, ও একজন ডিরেক্টরও। সেই সময় 2010 আমার সাথে ওর আলাপ হয় সোশ্যাল মিডিয়ার, তখন আমাকে ও বলে ওর গ্রুপ জয়েন করতে। অ্যান্ড আই ওয়াজ লাইক ফ্রম নো ওয়ান টু সামওয়ান, লাইক মানে আমি কিছু জানি না থিয়েটারে, ABCD, মানে কোনোদিন ড্রামা নিয়ে পড়াশোনাও করিনি কিছু। আমি ইংলিশে মাস্টার্স, একদমই লিটারেচারের স্টুডেন্ট, বাট ড্রামা নিয়ে কোনোদিন কিছু করিনি, মানে স্কুলে কোনোদিন, স্কুল কলেজে আমি কোনো নাটকে অভিনয় করিনি। এবার সেখানে পুরোই হাতে ধরে আমি লিটারেলি মারও খেয়েছি, আমার বলতে লজ্জা নেই, মানে হি ইজ মাই গুরু, এভরি ওয়ান থিং, মেন্টর, সমস্তটাই, পুরোটা ওই আমাকে শিখিয়েছে একদম, একজন স্টুডেন্টকে যেরকম ভাবে শিষ্যকে গুরু ট্রেন করে, আমার ওইভাবে ওর হাত ধরেই থিয়েটারে আসা। আর সেই থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া একটা সময় 2017 আমি ফাইনালি ডিসাইড করি যে না আমি চাকরি ছেড়ে দেবো, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ছিলাম, কেননা আমার কোথাও গিয়ে না থিয়েটারে পুরো খিদেটা মিটে যায়। এক তো আমি অভিনয় করতে পারছি, আমি সেই ফাইন আর্টস ক্রিয়েটিভিটি নিয়েই রয়েছি, এখানে আমার ডান্সটাও কাজে লাগছে, আমার গানটাও কাজে লাগছে, যেহেতু একটা কম্বিনেশন আর্ট, এটা কম্বাইন্ড আর্ট। তারপরে আমার গ্রাফিক ডিজাইনিংটাও কাজে লাগছে, আমি পোস্টার্স ডিজাইন করছি, আমার নাটকের ফ্লেক্সেস ডিজাইন করছি, আমি লোগো ডিজাইন করছি, সবটা মিলিয়ে। আর এই যে ওর সঙ্গে সম্পর্কটা, আমি প্রথমেও যেটা বললাম, ওই সবটা নিয়ে না আমার খুব একটা সাপোর্ট সিস্টেম, মানে
1: সবটা আপনাকে একটা কোথাও একটা কমপ্লিটনেস দেয়।
0: অ্যাবসলিউটলি,
1: সেই জন্যই আপনার অন্য কোনো কিছু করার আর মানে ইচ্ছে করেনি। তো এই আমি একটা প্রশ্নই করব যে তো থিয়েটার করে কি আর্থিক প্রয়োজনটা সবটা মেটে?
0: এটা যদি অন্য কারোর জন্য মেসেজ হয় এটা, তাহলে বলবো না, তাদেরই রিস্কটা নেওয়া উচিত না। অ্যাজ বিকজ আবারও বলছি, আমি ফরচুনেট এনাফ, লাখে হাজারে মানুষ একজন দুজন এরকম হয়, আমি ফ্যামিলি সেই সাপোর্ট পেয়েছি, বা আমার ফ্যামিলি ফিনান্সিয়ালি সেটা সেই দিকটা স্ট্রং, আমি বাবা মার ওয়ান অ্যান্ড অনলি চাইল্ড, আমি খুব ইজিলি সিরিয়াল ফিল্মও পেয়েছি, মানে আমি কোনোদিন আজ পর্যন্ত অডিশন দিইনি, কোথাও স্ট্রাগল করতে হয়নি কোথাও, আমি না মানে ইট উইথ দ্য প্যাসেজ অফ টাইম, মানে একটা একটা করে কাজ আমার কাছে আসতে থেকেছে। সেই জন্য কোথাও গিয়ে আমি একটা সময় রিস্কটা নিতে পেরেছি, যে 2017 আমি ডিসাইড করলাম যে আমি আর জব করবো না, যেহেতু আমি একা, আমার কারোর রেসপন্সিবিলিটি, আমার মা বাবা দুজনেই মারা গেছেন 2019, নাও আই এম অল অ্যালোন, আমি তো আমার ভাই বোন নেই, তো ন্যাচুরালি আই ক্যান টেক দ্যাট রিস্ক। বাট আমি এটা বলবো, আমি আমার দলের ছেলে মেয়েদেরও বলি যে একটা প্রফেশনাল দিক ঠিক রাখো, কারণ থিয়েটার তোমার মনের খিদে মেটাবে, থিয়েটার করে তুমি জীবনযাপন করতে পারবে না, ইটস নেক্সট টু ইম্পসিবল, কারণ থিয়েটার একটা মাইনরিটি আর্ট, একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন বলা হয় থিয়েটার গ্রুপগুলোকে, তোমায় কটা টাকা দিতে পারবে? স্যালারি গ্রান্টও যেটা আমাদের ছিল সেটা অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সবাই জানি থিয়েটারের এখন সিনারিও। সুতরাং থিয়েটার করে যদি কেউ ছেলে মেয়েরা ভাবে, যে আমরা অনেকে তো শুধু সোশ্যাল মিডিয়ায় ফটো দেখে গ্ল্যামারটার দিকে দৌড়ে আসে, এটা সিরিয়াল সিনেমার থ্রু, কিন্তু ওই পিছনের স্ট্রাগলটা খুব, কারণ সব লাখে হাজারে একজন দুজন হয় যারা ফরচুনেট এনাফ কি ওটা করেই সার্ভাইভ করে থাকতে পারে, তাদের প্রচুর কাজ, তারা ঠিক আছে একটার পর একটা ঠিক পেয়ে যাচ্ছে, বা তাদের ফ্যামিলির সেই ফিনান্সিয়াল স্ট্রেংথটা,

0: সবার তো সেটা থাকে না। আমি বলবো যে সেই পড়াশোনাটা নিজেদের, অনেকে দেখি যে পড়াশোনাটা কমপ্লিট করে না, তাদের মিনিমাম ডিগ্রিজগুলো কমপ্লিট করে না, হঠাৎ করে আমি অভিনয় করব, একটু কদিন থিয়েটার করে একটু যদি সিরিয়াল সিনেমায় চান্স পাই, সেটা আমি বলবো যে না, তুমি নিজের ভিতটা শক্ত করে তারপরে তুমি থিয়েটার করো, তার পাশাপাশি করো তোমার মনের খিদেটা মেটানোর জন্য। বাট তোমার এটা আর্থিক সাহায্য যদি জীবনযাপন করার জন্য, সেটা কখনোই থিয়েটার হতে পারে না।
1: বেশ, আচ্ছা, এবার আমরা আমাদের মূল জায়গায় একটু ফিরে আসি, যেটা হচ্ছে আপনি যখন এই থিয়েটারে জয়েন করলেন, কাজ শুরু করলেন, কখনো কি মনে হয়েছে যে আপনার লিঙ্গ পরিচয়টা অন্যদের থেকে যেহেতু একটু, মানে আমরা যে ওই ওই ঘেরাটোপ, আবার আমি ওই বলবো ওই ঘেরাটোপের বাইরের মানুষ আপনি, তৃতীয় লিঙ্গের মানুষ আপনি, সেটা কি কোথাও কখনো সমস্যার কারণ হয়েছে কাজ করার ক্ষেত্রে? কখনো কোনো টিজ শোনা বা কেউ হয়তো কোনোভাবে এমন কিছু বলেছে যেটা আপনাকে আঘাত করেছে, এমনটা হয়েছে?
0: ওই তোমার কথা সূত্র ধরেই বলি, বাইরের, আমি ওই বাইরের লোককে যেরকম বাইরেরই ভাবা হয় কোথাও গিয়ে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঘরের বোধহয় আমরা আর হতে পারলাম না এখনো পর্যন্ত, হবে হয়তো কোনোদিন, আমি খুব পজিটিভ ভাবতে পছন্দ করি। হ্যাঁ, মানে আমি যখন শুরু করি 2013-এ আমার প্রথম নাটক এই ধরনের সাবজেক্টে, ঋতুপর্ণ ঘোষ, সে বছর ঋতুদা মারা গেছিলেন, তখন আমি করতে গিয়ে দেখি যে আমি প্রথম বাংলা থিয়েটারে, আগেন মানে চপলদাদের একটা এরা ছিল, যাত্রার অভিনেতা যদিও, মানে ফিমেল ইম্পারসনেশন কিন্তু বা এই ধরনের চরিত্র, থার্ড জেন্ডার চরিত্র করতে কিন্তু আমি প্রথম বাংলা থিয়েটারে শুরু করি 2013-এ, গৌতম দ্বারা একটা ফেস, গৌতম মুখোপাধ্যায়রা, সেটা শেষ হয়ে গেছিল একটা পর্যায়ে গিয়ে, কোথাও বিক্ষিপ্ত ভাবে হয়তো কোথাও একটা দুটো কাজ হচ্ছিল, কিন্তু আমি 2013-এ যখন শুরু করি মেইন স্ট্রিমে, দ্যাট তো আমার কলকাতা বেস দল, আমি রীতিমতন একাডেমি, মধুসূদন, গিরিশ মঞ্চতে অভিনয় করছি, সেখানে কিন্তু প্রথম দিকে অফকোর্স আমি যদি বলি যে না আমার ভীষণ পথটা মসৃণ ছিল, একদমই নয়, অনেক হার্ডল আমাকে ক্রস করতে হয়েছে, এখনো হয় কিছু কিছু, এখন হয়তো আমার রঞ্জন বোস সেই নামটা হয়েছে আজকে যেই জন্য আমি এখানে এসে কথা বলতে পারছি, সেটার জন্য হয়তো, ওই যে বলে না যে পেজ থ্রিতে একটা ডায়লগ ছিল আমার মনে আছে, কঙ্কনা সেন শর্মার ফ্রেন্ড বলছিল যে জব দো কারোর কি ফরারি সে উতরুঙ্গি তব কিসি কি হিম্মত নেই হোগি, ওই তুমি নামটা ফেমটা যখন পেয়ে যাবে তখন পিপল ওয়ন্ট সে এনিথিং অ্যাবাউট ইউ, পিছনে বলবে হয়তো, সামনে বলবে না, কিন্তু হ্যাঁ শুরুতে অফকোর্স মানে ভীষণ মেকআপ রুম থেকে শুরু করে আমাকে একটু আলাদা হয়ে থাকতে হতো, মানে ইমা তোকে পুরো মেয়েদের মতন দেখতে লাগছে আমি যখন মেকআপ করে এলাম, মানে ডিমোরালাইজ কত রকম করে দেওয়া যায়, যে আমি যে একটা নিউ কামার, আমি একটা মঞ্চে উঠতে যাচ্ছি, আমি প্রথম একটা প্রোটাগনিস্টের ক্যারেক্টার পেয়েছি, পুরো নাটকটা পুল অফ করতে হবে আমাকে, সেখানে আমাকে বুস্ট করার রাদার আমাকে এই ধরনের ডিমোরালাইজ করা হচ্ছে,
1: খুব সুন্দর দেখতে লাগছে এই
0: সব থেকে বড় কথা, এই মা তোকে পুরো মেয়েদের মতো লাগছে, সে কিন্তু জানে যে আমি কোন চরিত্রে করছি, আমাকে এটাই লাগানোটা স্বাভাবিক, এটাই লাগানো হচ্ছে মেকআপ আর্টিস্টকে দেখে, আমাকে এটাই তৈরি করানো হচ্ছে, কিন্তু তথাপি সেইখানে যে বললাম অপ্রতিম ওই চরিত্রটা করতে করতে না আমি আস্তে আস্তে নিজে রিয়েলাইজ করলাম না যে আমি যেরকম ভাবে সাজতে চাই, আমি যেরকম ভাবে আমি নিজেকে দেখতে চাই আয়নায়, কারণ মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, আমি যদি নিজের কাছে সত্যি নাটা বলি তাহলে আমি লোকের কাছে কি করে সেটা এক্সপেক্ট করব, মানে
1: ওই চরিত্রটা করতে গিয়ে আপনি অনুভব করলেন যে এটাই আপনি,
0: এটাই আমি, সেই জন্য না খারাপ, আবার খারাপের পাশে বলবো যে প্রচুর সিনিয়র মানুষ, সেটা অরুণ মুখোপাধ্যায় থেকে বিভাস চক্রবর্তী, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, মানে আমি অনেক নাম বলে যেতে পারি, পঙ্কজ মুন্সী, ওনাদের মতন সিনিয়র লোকেরা এসে যখন, সীমাদিরা এসে যখন জড়িয়ে ধরে শোয়ের পর বলে, ভালোবাসে বা বাড়িতে ডাকে, বা সেইটা ভীষণ একটা প্রাপ্তি, মানে আমার কাছে ঋতুপর্ণ ঘোষের ইউজ করা জামা আছে, আমাকে গিফট করা হয়েছিল ওই নাটকটা করার সময়, আমি প্রচুর এই প্রাপ্তিগুলো পেয়েছি বলে না কোথাও গিয়ে ওটা ম্লান হয়ে যায়। আমি নিজে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, তো গুরুদেবের একটা কথা আছে রামকৃষ্ণ পরমহংসের, যে দুধ আর জল মেশানো থাকে, তোমাকে দুধটা তার থেকে, জলের থেকে আহরণ করে নিতে হবে, তো ওই মটোটা নিয়ে আমি খুব চলি লাইফে, যে খারাপ ভালো তো থাকবেই সব প্রত্যেকটা মানুষকে, বাড়ি থেকে যেই আমি বাইরে পা দিলাম তো আমার একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, আমাকে স্ট্রাগল করতেই হবে,
1: কিন্তু সেখানে ওই দুধটা তুলে নিতে,
0: দুধটা তুলে নিতে হবে, অ্যাবসলিউটলি, না হলে বাঁচতে পারা যাবে না। আমি যদি নেগেটিভটা নিয়েই বসে থাকি যে এই খারাপ হলো আমার সাথে, লোক তো খারাপ করার জন্য বসেই আছে, আমি দেখি না কতটা

0: খারাপ লোকদের অ্যাভয়েড করে ভালো লোকদের সঙ্গে নিয়ে বাঁচা যায়।
1: ঠিক, আর আমার মনে হয় যেটা এই যে আপনি বলছিলেন যে একটা সকাল শুরু হলো আর আমি যখন বাড়ি থেকে বেরোলাম, আমি জানি আমার জন্য এই স্ট্রাগলসগুলো অপেক্ষা করতে পারে বা হয়তো অপরিচিত কিছু স্ট্রাগলও অপেক্ষা করে রয়েছে, আমার মনে হয় এটা বোধহয় লিঙ্গ পরিচয় নির্বিশেষে সকলের জন্যেই সত্যি, যে যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি বা হয়তো বাড়িতে থাকলেও, কারণ স্ট্রাগল সবটাই যে বাইরের তা তো নয়, ভেতরেরও অনেক স্ট্রাগল থাকে আমাদের, তো সেই জায়গা থেকে বোধহয় ভাবলে এটা বোধহয় এখানটা সকলেই আমরা সমান।
0: মানে এখানে আমি একটা অ্যাড করব, একটা মেয়েকে ধরো মানে কোথা থেকে শুরু হয়, আমরা জানি কাজলটা কালো রঙের, কেউ যদি একটা ব্লু বা গ্রিন যেরকম আজকাল বেরিয়েছে একটা পরে বেরোয়, তাহলে তোমার বাড়ি থেকে বেরোবে দেখবে পাঁচটা লোক কিরম ভাবে তোমার দিকে তাকিয়ে থাকবে যে আউট অফ দ্য ট্র্যাক তুমি কিছু একটা পরেছো, একটা শর্ট ড্রেস কেউ পরেছে। তো দিস ইজ দ্য থিং, মানে এটা সোসাইটির একটা ইনহেরেন্ট একটা জিনিস হয়ে গেছে সহজাত মানুষের, ওটাই একটা মানে আমি জানি না মানে স্কুলিংটা কবে ঠিকঠাক
1: হবে। ঠিক, তবু আমরা আশা করতে পারি যে কখনো ঠিক হোক এটা। আচ্ছা, এটা তো আপনার কর্মক্ষেত্রে সমস্যার জায়গাটা নিয়ে আমরা কথা বললাম, কিন্তু সাধারণত তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মক্ষেত্রে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় বলে আপনার অভিজ্ঞতা বলছে? কারণ আপনার থিয়েটারের আপনি অনেক মানুষদের ডিল করেন এবং যাদের হয়তো একটা অন্য কর্মক্ষেত্রও রয়েছে, তো আপনার কি মনে হয় কি ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং সেখান থেকে তারা কিভাবে এগিয়ে যেতে পারে সেটাকে, ওই জলটাকে আলাদা করে?
0: হ্যাঁ, সমস্যা ওই তোমাকে বলছিলাম যে তাদের ম্যানারিজম থেকে শুরু হয়, এক তো পোশাক আশাক, কেউ হয়তো সে একটা অন্য চাকরি করছে, সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি ধরো ব্যাংকে চাকরি করছে, এবার সে থিয়েটার করে, ব্যাংকে তার একরকম ক্যামোফ্লেজড একটা লাইফ নিয়ে যেতে হয়, শার্ট ইন করে, এবার সে যখন থিয়েটার করতে আসছে সন্ধেবেলা রিহার্সালে বাড়ি থেকে চেঞ্জ টেঞ্জ করে, সে হয়তো একটা কুর্তা পরে একটা গায়ে একটা দুপাট্টা নিয়ে আসছে, সেখানে কিন্তু তাকে বলা হয় যে এমা তুই এরকম কেন সেজেছিস, বা তার পিছনে ডিসকাস করা হয় দিব্যি তো ভালো আছে, ব্যাংকে চাকরি করে, সমস্ত কিছু কি যে হয়, কেন এরকম সাজগোজ করে। আমি এটা বুঝতে পারি না এটা কি প্রবলেম, মানে সেই মানুষটা যদি নিজের মতো করে বাঁচতে চায়,
1: কারোর ক্ষতি না করে,
0: কারোর ক্ষতি না করে,
1: কাউকে সমস্যায় না ফেলে,
0: মানে এটা তো সে ওর না নিচ্ছে, আমার কি প্রবলেম? আমার যদি কোনো কিছু ভালো না লাগে, আমি বলছি না যে সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, যদি ভালো না লাগে আমি সেটা অ্যাভয়েড করবো, দ্যাটস
1: ইট।
0: আমি তাকে ক্রিটিসাইজ করে, তাকে ভীষণ ছোট করে, তাকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার একটা
1: চেষ্টা,
0: কিন্তু না আমরা বোধহয় কোথাও ভালোবাসি সেই কারণেই রাস্তার কুকুরদেরকে এত হ্যারাস করা হয়।
1: এক্ষেত্রে আইন কিছুটা বোধহয় এখন বদল হয়েছে, আইনের কিছুটা বদল হয়েছে, কিন্তু আইনের বদলটা বোধহয় সমাজের মানসিকতার বদল ঘটাতে পারেনি।
0: না, একদমই ঘটাতে পারেনি, কেননা আইন নিয়ে আমরা কতটুকু বাঁচি, সব আইন কি মেনে চলি না আমরা? যেখানে থুতু ফেলা নিষেধ থাকে আমরা সেখানেই থুতু ফেলি, তো ওই রকমই, ওইটা কেউ মানে না। যতদিন না সেই সুশিক্ষিত হবে মানুষ, ততদিন অ্যাওয়ারনেসটা হবে, ততদিন মানুষ এটাই করতে থাকবে যে একজন মাইনরিটি, একজন উইক, তাকে আমার একটা বোধহয় সেক্সুয়াল প্লেজার আছে এটার মধ্যে কোনো, আমার তো মনে হয় যে মানুষ তাকে আরও বেশি নিচুতে নামানো, তাকে চারটে কথা বলে নিজের আমার ফ্রাস্ট্রেশনটা বেরোচ্ছে, আমি তো হয়তো নিজের লাইফে ডমিনেটেড বাই সামওয়ান, এবার আমার থেকে যে নিচু তাকে আমি একটু ডমিনেট করে বোধহয় বা তাকে আমি হ্যারাস করে বোধহয় কোথাও একটা প্লেজার পাচ্ছি।
1: ঠিক, কিন্তু আপনার মতো যদি সকলে পজিটিভলি সবটাকে পজিটিভলি নিতে পারে বা স্ট্রাগলগুলোকে নিজের ভেতরে, স্ট্রাগল থেকেও তো আলো আসে, লড়াই থেকেও তো আলো আসে, সেই আলোর দিকটা বোধহয় যদি আলোর দিকে মুখ ফিরিয়ে সেটাকে আপন করা যায়, তাহলে বোধহয় সহজ হয় একটু পথটা, আপনার কি মনে হয়?
0: একদমই তাই, কেননা আমি যদি জীবনে পজিটিভিটি নিয়ে না থাকি, অপটিমিস্টিক না হই, তাহলে খুব মুশকিল। মানে দশটা মানুষ আমাকে হয়তো ক্রিটিসাইজ করছে, কিন্তু দুটো মানুষ হলেও যদি আমায় অ্যাপ্রিসিয়েট করে, আমাকে সেইটা নিয়ে থাকতে হবে, আমার সাহসটা ওখানেই ছেড়ে দিতে পারি না। কেননা আমার যদি নিজেকে আমি বিলিভ করি যে হ্যাঁ আমি সৎভাবে, আমি কাউকে কোনো হার্ম না করে, আমি আমার একটা নিজের লাইফ আমার মতন করে বাঁচছি, সেটা তো মধ্যে কোনো প্রবলেম নেই। আমার মনে হয় সেটাতে অ্যাশেমড হওয়ারও

0: কিছু নেই, নিজেকে গুটিয়ে নেওয়ারও কিছু নেই, নিজেকে ভীষণ মার্জিনালাইজ করে নেওয়ার কিচ্ছু নেই। তাদের রাদার সেটাকেই শক্তি বানিয়ে নেওয়া উচিত।
1: ঠিক, আমরা সত্যিই আজকে কথা শেষ করব একটা আলোর দিশা নিয়ে, একটা আলোর বার্তা নিয়ে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে এই তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মক্ষেত্রে বা কাজের জগতে বিশেষ করে যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, বা আমরা সেটা নিয়ে রঞ্জনবাবুর অভিজ্ঞতার কথা শুনলাম, এবং দিনের শেষে উনি আমাদেরকে একটা আলোর বার্তাও দিয়ে গেলেন।
0: আমি আমার সাম্প্রতিক একটা নাটক বেলবাবু, তার একটা গান এই রেফারেন্সে গাইতে চাই।

0: অনেক ধন্যবাদ আকাশবাণীতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য।
1: অনেক ধন্যবাদ তোমাকে।
2: এতক্ষণ শুনছিলাম অভিনেতা রঞ্জন বোসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন পায়েল চট্টোপাধ্যায়। জুন মাস প্রাইড মাস, সেই জন্য সেই গর্বের কথা, সেই সম্বন্ধের কথা, সেই সমস্যার কথা, সমাধানের কথা শুনলাম। এখন আপনাদের চিঠিপত্রের কথা একটু বলে দিই। আমার কলম, জীবনের সন্ধ্যা তারা, সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয়, তাতে কে, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা, শিরোনামে 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.aircolkata@gmail.com। আর চিঠি পাঠানোর জন্য ঠিকানাটা লিখে নিন, আমার কলম, মহিলামহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এবার আসি এক কলমে দুই নারীর বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র, নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে। সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবন যাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.aircolkata@gmail.com, mahalmahal.aircolkata@gmail.com। এক্ষেত্রেও চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলামহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। দুই ক্ষেত্রেই কিন্তু চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। আমরা কিন্তু প্রতীক্ষায় রইলাম। ঘড়ির কাঁটা 2:20 ছুঁই ছুঁই, কাজেই আজকের মতো গোটাতে হবে মহিলাদের মহিলা মহল। আজ ছিলাম সঙ্গে ব্রততি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
3: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুনলেন মহিলা মহল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

একই সঙ্গে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন ঠিক বেলা দুটো বেজে 20:05। চলুন তাহলে সকলে মিলে শুরু করি আরও একটি আধুনিক গানের অনুরোধের আসর। সেই আসরে আপনাকেও স্বাগত। প্রথমে মন খারাপের কথা দিয়ে শুরু করব। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, জানি না কোন প্রান্তে, তবে বন্ধু কোথায় সেটা জানি। মৌমিতা ভট্টাচার্য, রবি ভট্টাচার্য, আশিস অদ্রিতা, ষাটই মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন মৃণাল চক্রবর্তীর গাওয়া কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে।

এক একটি গান, সে গানের কথা, সুর স্মৃতিমেদুর করে। বিশেষত এই দুপুরবেলা বেশ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বালিশটাকে কোলের কাছে টেনে নিয়ে জানলার সামনে বসে বা বিছানায় উপুর হয়ে রেডিও সেটে স্মৃতিমেদুরতা, ফেলে আসা দিন, ভালো লাগা গান, সব কিছু মিলিয়ে যেন একটা অন্য আবেশে আমাদের পৌঁছে দেয়। একটি ঘন্টা স্মৃতিমেদুরতায় কাটুক আমাদের। ঠিক এরই পরে পরে যে গানটি শোনাব, আমার কেন জানি মনে হচ্ছে যে এই আগের গানটিরই কি প্রতিউত্তর, নাকি যে না বলা কথাগুলো বুকের মাঝে ছিল সেটাই যেন গান হয়ে বেরিয়ে এলো। যদিও গানের অনুরোধ বন্ধুর, রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি, পুচকু, দক্ষিণগ্রাম, পলসন্ডা, মুর্শিদাবাদ থেকে। আপনি শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের

উঠে যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধুই রইলে চেয়ে। কিছু কি বলার ছিল না? চলুন শোনা যাক।

চলে আসি পরের অনুরোধের গানে। বৃন্দাবনে শ্যাম নাই, রাধা নাই, আবার বন্ধু বাঁশি দাও মোর হাতেতে, রঙের বাসরে যদি। তিনজন শিল্পীর তিনটি গান, একই বন্ধু অনুরোধ করেছেন, আচ্ছা কোনটি ছেড়ে কোনটি শোনাই বলুন দেখি। তাই প্রথম গানটি রাখলাম আপনার জন্য, গীতা দত্তের কণ্ঠে, অনুরোধকারী শ্রোতা সাধন মুখোপাধ্যায়, বাঁকুড়া অরবিন্দনগর থেকে, আপনারই জন্য।

এবারের অনুরোধকারী শ্রোতা সকলেই আমাদের নিয়মিত শ্রোতা, নদিয়ার করিমপুরের বাঁশবাড়িয়া গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য শুনতে চেয়েছেন সনত সিংহের গাওয়া এই আধুনিক গানটি, রাধার মন গিয়েছে চুরি। রাখলাম আপনার অনুরোধের গানটি, শুনতে থাকুন।

বাঁশিতে বাঁশিতে মন গিয়েছে চুরি হয়ে, রাধার মন গিয়েছে চুরি হয়ে বাঁশুরিয়া বাঁশিতে, ও বাঁশি আদালতের সমন হয়ে বাঁধল তারে ফাঁসিতে, বাঁশিতে মন গিয়েছে চুরি হয়ে রাধার মন।

শ্রাবন্তী মজুমদার ও হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গাওয়া গান অনুরোধ করেছিলেন আপনারা খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল। এটি কি লিখেছেন মহাসেন শেখ, সোহান মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, তালপুকুর, হাঁড়িভাঙা, লালবাগ, মুর্শিদাবাদ থেকে। শুনিয়ে দিলাম আপনাদের অনুরোধের গান। এবারে যাব আমার পরের শ্রোতাবন্ধুর অনুরোধের গানে। আমাদের নিয়মিত আরেক শ্রোতাবন্ধু, প্রায় যিনি মেসেজ করেন এবং বেশ অন্য ধরনের গান শুনতে চান, আজও পাঠিয়েছেন পাঁচটি গানের তালিকা। প্রথম কথা বলে দিই, সেটি হচ্ছে রম্যগীতির গান এখানে শোনাতে পারবো না। যদি সেই গানটি বেসিক রেকর্ডে প্রকাশ পেয়ে থাকে বাইরে কোথাও, তাহলে আমাদের কাছে উপায় থাকে। শৈলেন মুখোপাধ্যায়ের গাওয়া যে গানটি শুনতে চেয়েছেন এই মুহূর্তে পেলাম না। দ্বিজেন মুখোপাধ্যায়, ললিতাধর চৌধুরী। ললিতাধর চৌধুরীর গাওয়া দুটি গান আমার সংগ্রহে রয়েছে, কিন্তু আপনার গানটি নয়, তাই ইলা বসু। তিন নম্বর গানটি শোনায় আপনাদের। খুব ভালো লাগে, বিশেষ কয়েকজন একটু পুরনো দিনের গান শুনতে চান, আমারও সেই ফাঁকে শোনা হয়ে যায়, খুব ভালো লাগে। শুনতে থাকুন। ইলা বসু।

কথাটি বলে গেলেন আমাদের বন্ধু রাজু দাস বৈরাগ্য। রাজু, আপনি লিখেছেন, গান তো শোনালেন, খুব ভালো লাগলো, কিন্তু আমার একটি চিঠি আজ সন্ধ্যার আসরে পাঠিয়েছিলাম, আজও পড়া হলো না, কোথায় গেল? হ্যাঁ, আমাদের ব্রডকাস্টিং অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম, তাকে বললাম একটু তিনি যেন খুঁজে দেখেন। দেখছি আমরা কেমন, আমি তো আজ সন্ধ্যার আসরে গোটা মাসে একবারও আসতে পারলাম না, অথচ খুব সুন্দর একটি বিষয় আমি নির্বাচন করে গেছি, বিষয়টি দিয়েছি। দেখা যাক আজকে পাওয়া যায় কি না আপনার চিঠি। এবারে রাখবো সেই বন্ধুর অনুরোধ, পাঁচ কড়ি দাস, শেফালি দাস, মোল্লাগেড়ের ধার, খাগড়া বহরমপুর থেকে লিখেছেন। হ্যাঁ, অনেকদিন পর এই গানটির অনুরোধ পেয়েছি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, ভূপেন হাজারিকা।

গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন তপতী দাস, সরজিৎ দাস, কান্দি গোপীনাথপুর মুর্শিদাবাদ থেকে। আমাদের আর এক নিয়মিত শ্রোতা বন্ধু ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে, আপনি অনুরোধ করেছিলেন শিপ্রা বসুর গাওয়া যে গানটি, এক্ষুনি পেলাম না, তবে আপনাকে নিরাশ করব না, আমি শিপ্রা বসুর গাওয়া অন্য একখানি গান আপনাকে শোনাবো। তার আগে বলি, যারা অনুযোগ করেছেন, অভিযোগ বলছি না, অনুযোগ করেছেন যে তাদের চিঠি পড়া হয়নি, মেইলের ক্ষেত্রে হতে পারে কোনো সমস্যা হয়েছে, যেমন এক্ষুনি আমাদের অভিজিৎ দাসে বলে গেলেন, যিনি খুব দায়িত্ববান একজন মানুষ, আমাদের লাইব্রেরি কী দায়িত্ব নিয়ে সামলান না দেখলে তাকে বুঝতে পারবেন না, তিনি কিন্তু খোঁজে এসে বললেন, দিদি চিঠি কিন্তু পাইনি, পেলে পরে আমরা নিশ্চয়ই পড়ে শোনাব। তো আদিত্য মুখোপাধ্যায় অভিযোগ করেছেন যে কাল পর্যন্ত তাঁর চিঠি পড়া হয়নি। আপনাদের দুজনের কাছেই আমাদের বিনীত অনুরোধ, পাঠিয়ে দিন আরেকবার, আজ আর কাল হাতে সময় রয়েছে, নিশ্চয়ই পড়া হবে, কিচ্ছু অসুবিধে নেই। তবে একদম শেষের গান শোনাবার সময়ও হয়ে গেছে। ধীরেনবাবু, ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে যে গানটি অনুরোধ করেছেন, সেই গানটির বিকল্প আর একখানি গান আমি শুনিয়ে দেব শিপ্রা বসুর কণ্ঠে।

একেবারেই শেষের গানে চলে এলাম। পিন্টু ভট্টাচার্যের গাওয়া এই গানটির অনুরোধ রেখেছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। আর এই গান শুনতে শুনতে শেষ করব আজ আধুনিক গানের অনুরোধের আসর। অনেকের অনুরোধ আজ রাখতে পারলাম না, মার্জনা চাইছি। আবার অন্য কোনো দিন নিশ্চয় খুলে বসবো আপনার অনুরোধের পাতা। ভালো থাকবেন সকলে, খুব আনন্দে থাকুন। নমস্কার। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সরকার মুখোপাধ্যায়।

0: চাপ প্রতি মুহূর্তে আমরা আজকের এই দ্রুত জীবনে ব্যস্ত জীবনে ভোগ করে চলেছি, সেই চাপকে কমাতে যোগ কতটা উপকারী, কিভাবে যোগ মানসিক চাপকে নিরাময় করে আমাদের একটি সুস্থ সুন্দর জীবন দিতে পারে, সেই নিয়েই আজ আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষিকা এবং একই সাথে যোগের সাথে যার দীর্ঘদিনের যাপন, বলা যেতে পারে যোগকে যিনি জীবনের সঙ্গে যুক্ত করে এখন একটি সুস্থ সুন্দর জীবনযাপন করছেন এবং আগামী প্রজন্মকে শিক্ষার সাথে সাথে যোগের পথও দেখাচ্ছেন, আমাদের সঙ্গে আছেন পলভা গোস্বামী। স্বাগত জানাই আমরা ওনাকে। নমস্কার দিদি।
1: নমস্কার সকলকে এবং শ্রোতা বন্ধুরা যারা থাকবেন বা এই অনুষ্ঠান শুনবেন, এবং আকাশবাণীর প্রত্যেক কর্মীবৃন্দকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন।
0: আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা যার সঙ্গে কথা বলবো পলভা গোস্বামী, তার কাছে প্রথমেই জানতে চাইবো দিদি, মানসিক চাপ এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
1: বর্তমান যুগে যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের জীবন কাটছে, যে মানে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যেভাবে আমরা ছুটছি, এবং সেখানেই আমরা যখন কিছু মানে আমাদের মধ্যে প্রত্যাশা বাড়ছে, আমরা গ্রহণ করতে পারছি না, এবং সেটার মধ্যে দ্বন্দ্ব রয়ে যাচ্ছে, নিতে পারবো কি পারবো না, তখনই আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করছে। তো এই চাপ ছোট বড়, আবার বৃদ্ধ বনিতা, সকলের মধ্যে বিদ্যমান।
0: ঠিক কথা। এবার দিদি, অবশ্যই যোগে মানসিক চাপের নিরাময় সম্ভব, আর সেই জিনিসটাই আমরা আজকে আপনার কাছে জানবো, ঠিক কতটা নিরাময় সম্ভব যোগের দ্বারা আমরা এই মানসিক চাপকে সামলে নেওয়া। চাপ ধরুন চাপ এরই আমরা কেউ বাঁচতে পারবো না, এই যা যুগ তাতে প্রত্যেকে অল্প বিস্তর মানসিক চাপের সঙ্গে থাকবো, এবং সেটাকে থাকাটা আমাদের শিখতে হবে। এই শেখাটা বা এই চাপকে চাপ হিসেবে না নেওয়ার ক্ষেত্রে যোগ কি ভূমিকা নিচ্ছে?
1: অবশ্যই যোগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এই স্ট্রেসটা সকলেই শিকার। আমরা যদি মনে করি, আমাদের দেখুন স্ট্রেসের মধ্যে আবার ভাগ আছে, ইতিবাচক এবং নেতিবাচক। যখন আমরা আনন্দ সহকারে কোনো চাপ গ্রহণ করি, সেটাকে আমাদের চাপ মনে হয় না, কিন্তু যখন কোনো কিছুকে আমরা আমাদের মধ্যে দ্বন্দ্ব রয়ে যায়, যে একটু আগেই বললাম, তখন সেটা নেতিবাচকের রূপ নেয় এবং আমরা আমাদের মধ্যে মাথা যন্ত্রণা শুরু হয়, অ্যাংজাইটি হয়। সেক্ষেত্রে আমি বলবো, যদি আমরা যোগাভ্যাসের মধ্যে নিজেকে সামিল করতে পারি প্রতিদিন, তাহলে সেটা আমার মনে হয় 100% আমরা নিরাময় হতে পারি।
0: মানে আপনি বলছেন যে যোগ যদি আমরা রোজ করতে থাকি, তাহলে আমার মানসিকতা এবং আমার শরীর এমনভাবে তৈরি হবে যে চাপকে সে ইতিবাচক করে নিতে পারবে।
1: একদম একদম।
0: আধুনিক বিজ্ঞান বলছে যে চাপ, আমাদের মনের চাপ শরীরে নানা অংশে ব্যথা যন্ত্রণা এবং আরও নানাভাবে দেখা যায়, যার কোনো কারণ হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে দেখা গেল যে বিভিন্ন পরীক্ষার পর যে তার কোনো একটা মানসিক চাপ আছে, সেই মনোকষ্ট বা মানসিক চাপ বা বিরুদ্ধ পরিস্থিতি তার শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদি আরও নানা বড় কিছু হয়ে দেখা দিচ্ছে, অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে মানসিক চাপ দূর করার ক্ষেত্রে যোগ ভূমিকা নিতে পারে?
1: একদম পারে। আমরা যদি প্রাণায়ামের মাধ্যমে যাই, আমরা বিভিন্ন ধরনের দেখুন মেন্টাল এক্সারসাইজ আছে, ফিজিক্যাল এক্সারসাইজ আছে। ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে কিছু কিছু আসন আছে যেগুলো আমাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু আমরা যদি আরও বেশি করে প্রাণায়াম বা মেডিটেশনের মধ্য দিয়ে যাই, তাহলে মানে আরও বেশি আমরা সুফল পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা অনুলোম বিলোম করলাম, আমরা ভ্রামরি করলাম, আমরা ব্রিদিং এক্সারসাইজ করলাম, এবং সেটা নিয়মের সাথে করলাম, তা সেটা যদি প্রতিদিন আমাদের জীবনযাত্রায় যদি আমরা যুক্ত করে নিতে পারি, সকালে হোক বা সন্ধে হোক কোনো একটা সময় বার করে, আমার মানে অনেকটা আমরা নিরাময় পেতে পারি।
0: আপনি একজন শিক্ষিকা, আপনি যোগাভ্যাস করছেন, আপনি সমাজে শিক্ষিকারা তো প্রজন্মের পর প্রজন্মকে বড় হতে দেখে, এবং আপনি বাড়িতে আরও মানুষজন, আপনার বাড়ির নিজের কাজের চাপ আছে, এই সবটা মিলিয়ে আপনার কি মনে হয় এই মুহূর্তের যারা শিশু তারা বা ছোটরা একদম, তারা অনেকটা বেশি আগের থেকে অনেকটা বেশি চাপে আছে, বা আমাদের ছেলেবেলা থেকে অনেকটা বেশি চাপে আছে?
1: আমাদের শৈশবটা ছিল একটু আনন্দপূর্ণ, এখনকার শিশুদের মধ্যে শৈশব হারিয়ে যাচ্ছে, খেলাধুলা নেই, তার সঙ্গে হচ্ছে পড়াশোনার চাপ। ছোটদের ক্ষেত্রে বলছি, যেটা বাবা মার প্রত্যাশাটা এতটাই বেশি হয়ে যাচ্ছে, তারা চাপটা নিতে পারছে না, এবং সে ওরা কী করছে, মাথা যন্ত্রণা এবং দেখবেন এখন প্রতিটা

0: বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমরা ছেলেমেয়েরা কী করে, চশমা পরে। এবার সেই মানসিক যে চাপটা মাথার মধ্যে আসছে, এবার নিতে পারছে না নানা রকম অ্যাক্টিভিটি, এবং সব কিছুই তারা মা বাবা সব কিছুই ওই শিশুদের মধ্যে চাপিয়ে দিচ্ছে, সেটাকে তারা ওভারকাম করতে পারছে না, তাদের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে, নানান উপর রোগের সৃষ্টি হচ্ছে।
1: যে বাচ্চাদের চাপটা আমরা বুঝবো কি করে? ধরুন একটা বাচ্চাকে দেখে, এমন তো হয় বাচ্চারা দুষ্টুমি করে বলে আমার ভালো লাগছে না, আমাদের যন্ত্রণা করছে ইত্যাদি ইত্যাদি, তো আমরা একটা বাচ্চা যে চাপে আছে এটা বোঝার সহজ সমাধান,
0: সহজ সমাধান বিশেষ করে যখন, যেহেতু আমি শিক্ষকতার লাইনে আছি, যখন যে সময় পরীক্ষাটা আসে তখন বুঝতে পারি শিশুরা কতটা চাপের মধ্যে আছে। পরীক্ষা দিতে দিতে কাঁদতে শুরু করে দেয় যে আমি পারছি না, আমাকে বাবা মা বকবে, নম্বর যদি আমি ঠিকঠাক না পেতে পারি তাহলে মা আমাকে বকাবকি করবে বা কোনো হয়তো শাস্তি দেবে, মারাত্মক পর্যায়ে যায়, কান্নাকাটি করে, দেখে নাও আমি ঠিকঠাক লিখছি কি না, বা এমনও হয়েছে যে দাদু ঠাকমা এসে বলেছে একটু পরীক্ষার সময় দেখবেন যে ও সব কিছু ঠিকঠাক করছে কি না, ওর মাকে এত শাসন করে সবসময় পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, ও আর নিতে পারছে না, জানেন তো খেলতে পারে না, এই সন্ধ্যে থেকে শুরু হয় মা শুধু পর পর পর পর। এই যে আর একটা হচ্ছে, পারিবারিক যে একটা শিশু গড়ে উঠবে তার জন্য কিন্তু একটা সুস্থ পরিবেশের দরকার, যে পরিবেশটা কিন্তু শিশুরা এখন পাচ্ছে না, বেশিরভাগই হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা সন্তান, আবার যেখানে সবারই মধ্যে কেউ কেউ যদি সেই ভাগ্যবান হয়ে থাকে কোনো সন্তানেরা যারা পরিবারের মধ্যে বড় হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে নানা রকম জটিলতা হয়, বাবা মার মধ্যে জটিলতা, নাহলে হয়তো সারাদিনে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে যেটা তাকে গ্রাস করছে। এমনও হয়েছে শিশুর ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের দিন কোনো বাড়িতে কোনো কিছু প্রবলেম ফেস করেছে বাবা মার মধ্যে, সেটা পরের দিন এসে অন্য শিশুর উপর এফেক্ট হয়েছে, এবং সে কারণ জানতে গিয়ে তুমি কোনো দিন কিছু করো না, তোমার মধ্যে কী এমন হলো, এই যে অ্যাংজাইটি কীরকম একটা মাথার মধ্যে তৈরি হলো যে তুমি সেটা অন্য বন্ধুর উপর প্রয়োগ করলে, এবং সেটা স্বীকার করেছে, তারপর তাদেরকে বাবা মাকে ডাকা হয়েছে এবং তারা স্বীকার করেছে, হ্যাঁ দিদিভাই এই গতকাল আমাদের বাড়ির মধ্যে একটা বিশৃঙ্খলার মতোই হয়েছিল, সেই সময় ও হয়তো এগুলো শুনেছে, সেটাই হয়তো করেছে। তো এই পরীক্ষার সময় এবং বাবা মা বা পরিবারের মধ্যে কোনো যদি সমস্যা হয় শিশুর মুখ দেখে বোঝা যায়, শিশু তো আনন্দ করবে কিন্তু একটা গুমড়ে ভাব, রাগ ভাব, মানে কিছু একটা ভিতরে হয়ে আছে, কিছু ছিটছে, হয়তো কাগজ ছিটছে, পেন দিয়ে এই রুল দিয়ে পেন দিয়ে দাগ দিচ্ছে, দেয়ালে আঁকিবুকি করছে, একটা ভেতরের মধ্যে একটা তার
1: রাগের প্রকাশ।
0: হ্যাঁ, এটা বুঝতে পারা যায়।
1: অনেক সময় দেখা যায় বাচ্চাদের মধ্যে পেটে ব্যথা বা হয়তো খুব বমি বমি পাচ্ছে, এগুলোও তো একটা চাপের প্রকাশ।
0: এটা চাপ, এটা হচ্ছে নিয়ন্ত্রিত, ওই যে বললাম প্রত্যেক মানুষের ক্ষেত্রে ঘুম থেকে ওঠা থেকে এবং রাত্রে শোয়া পর্যন্ত একটা ব্যালেন্স দরকার। আমরা যদি সকালে ঠিকঠাক উঠি, ঠিকভাবে খাওয়া দাওয়া করি, দুপুরের খাওয়াটাও ঠিক সময় করি এবং রাত্রে শোয়াটাও যেন ঠিক সময় শুই। শিশুদের ক্ষেত্রে কি হয়, তারা হয়তো ঘুমানোর ক্ষেত্রে জিজ্ঞাসা করলে বলে 11:30 এই সময় ঘুমোচ্ছে, সকাল 6:30 মধ্যে বা 7:45 মধ্যে তাকে স্কুল আসতে হচ্ছে, তার কী হচ্ছে তার ঘুমটা পর্যাপ্ত হচ্ছে না, এমনিতেই তার মাথাটা কী হবে, কাজ তো করবেই না, কারণ সে তো ঘুমের
1: ঘুমটা পাচ্ছে না,
0: ঘুমটা যতটা দরকার প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে, খাওয়া দাওয়া এবং ঘুম, সেটার মধ্যে যদি ব্যালেন্স না থাকে, সেটা বড় হোক বা ছোটরা হোক বা যারা বয়সন্ধিকালে যারা যুবক যুবতী রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আসবেই।
1: তাহলে এই যে বাচ্চাদের মানসিক চাপ আমরা অনস্বীকার্য এই মুহূর্তে দেখছি বেড়েছে, আপনাদের আমাদের কথার মধ্যেই আসছে, এক্ষেত্রে একটা বাচ্চাকে ধরে, আপনি যেটা প্রাণায়ামের কথা বলছিলেন বা ব্যায়াম, বাচ্চা কেন একটু বড় হয়েছে যারা, যে বিশেষত যারা মানসিক চাপে আছে বা এই যুগের মানুষ যারা, তারা কিন্তু এতক্ষণ বসে প্রাণায়ামটা তাদের কাছে একটা ভীষণ একটা
0: কঠিন ব্যাপার,
1: এবং সব থেকে বড় কথা ওই সময় মোবাইলে কি কি আমার চলে এলো, ফোনে কি হয়ে গেল, মনটা ওখানে চলে যাবে বারবার করে, তো এই সমস্ত ক্ষেত্রে কিভাবে, আগে আপনি বলছিলেন যে শারীরিক এবং মানসিক দুরকম ব্যায়াম আছে, তো এই ছোটদের থেকে বয়ঃসন্ধি অবধি এদের ব্যায়াম এবং যোগের ধরনটা কি হয়?
0: হ্যাঁ, ছোটরা যদি আমাদের সুখাসনে বসতে পারে, পদ্মাসন করতে পারে, সিদ্ধাসনে বসতে পারে, শবাসন করতে পারে, বৃক্ষাসন করতে পারে, ছোটরা আমাদের ক্ষেত্রে বলা হয় সহজ যোগ সবার যোগ, মানে সবাই করতে পারবে, তো ছোটরা যদি সেই জিনিসটা গ্রহণ করতে পারে, প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে, তার সঙ্গে হচ্ছে খুব ছোটদের ক্ষেত্রে বলছি ওম চ্যাটিং, ওরা বড়দের তো বটেই, ছোটরাও যদি ওম চ্যাটিংয়ে অভ্যস্ত হতে পারে আমার মনে হয় অনেকটা তারা রিলিফ পাবে। আর এখন

0: এখনকার যুব সমাজ তো মোবাইল অ্যাডিক্ট বটেই, তারা প্রতিমুহূর্ত মোবাইল ছাড়া, মানে যুব সমাজ কেন বলবো, মানে আমরা যারা মহিলারা আছি তারাও সন্ধেবেলা থেকে হয় টিভি স্ক্রিনে চলে যাচ্ছি, না হলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। তারপরে কি হচ্ছে, এমনও হচ্ছে রিলস বানাচ্ছি, এখন তো আমরা কি বলবো, মোবাইল খুলে দেখতেও মানে লজ্জা লাগছে, নিজেদেরকে নারী বলতেও মনে হচ্ছে যে কী করে পারছে। তো মায়েদের সেই ভূমিকাটা দরকার, সুস্থ স্বাভাবিক জীবন আমার সন্তানকে দেওয়া, আমার পরিবারকে দেওয়া। এবং এই যে বললাম প্রাণায়ামের ক্ষেত্রে স্ট্রেস কমানোর জন্য প্রাণায়াম করতেই হবে।
1: আপনি ওমের কথা বলছেন, এটা কি শ্বাস নেওয়া এবং ছাড়ার কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে?
0: হ্যাঁ, যেমন ধরুন আমি ওমকে আমি তিন ভাগে ভাগ করতে পারি, অ উ ম। আমি যখন বলছি অ উ ম, এই উচ্চারণটাকে আমি সুন্দরভাবে নিয়ে যাব,
1: মানে শ্বাসটা নিলাম, নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে এই পুরোটাকে বলবো,
0: গ্রহণ না, শ্বাসটা আমি নিচ্ছি তো, ওমটা বললাম
1: না, বলার সময় শ্বাসটা ছাড়ছি এবং তারপরে আবার শ্বাসটা নিচ্ছি, নিয়ে শ্বাসটা যখন ছাড়ছি উটাকে টেনে বলছি।
0: যেমন আমি এরকম ভাবে একটু দেখাতেই পারি, যেমন যতটা পারবো ততটাই আমার শরীরের পক্ষে ভালো হবে,
1: পুরোটা খালি করে শ্বাসটাকে আমাকে প্রশ্বাস, মানে নিঃশ্বাস যেটা সেটাকে বের করতে হবে।
0: এটা তো চ্যাটিং হলো, এবং এই যে বললাম যুবক যুবতীদের কথা, তারাও তো মোবাইল অ্যাডিক্ট এবং সবথেকে বড় কথা নেশায় গ্রস্ত হয়ে যাচ্ছে,
1: এবং এই ক্ষেত্রেও তো যোগের ভূমিকা আছে,
0: একদম যোগের ভূমিকা। ফিজিক্যাল এক্সারসাইজের সাথে সাথে মেডিটেশন, এই যে স্ট্রেস যেহেতু ব্যাপারটা এসেছে, সেখানে আমি ব্রিদিং এক্সারসাইজ নিচ্ছি, এক্সেল ইনহেল এক্সেল, এবং সেটা সঠিক পদ্ধতিতে। আমি প্রাণ ভরে শ্বাস নিলাম এবং আস্তে আস্তে যতটা আমি শ্বাস গ্রহণ করলাম ততটাই আমি শ্বাসটাকে ছাড়লাম,
1: মানে এই ব্রিদিং এক্সারসাইজটা যদি নিলাম কতক্ষণ ছাড়লাম, এর কোনো হিসেব আছে কি?
0: সেটা আমার নিজের উপর নির্ভর করছে, আমি যতটা নিচ্ছি। এই যেমন আমি একটু করে দেখাতেই পারি, এই যে মানে যতটা শ্বাস আমি নিলাম ঠিক ততটা শ্বাসই আমাকে আবার,
1: মানে আমি যদি
0: চাটতে হবে ঠিক। এর সঙ্গে অনুলোম বিলোম, চন্দ্রভেদী সূর্যভেদী, এই যে নানা রকম আছে, শীতলী প্রাণায়াম, যেটা এই গরমকালে ভীষণভাবে উপযোগী,
1: মানে প্রত্যেকটি শীতলী প্রাণায়াম আমাকে মানসিক,
0: শীতলী প্রাণায়ামটা এই যে গরমকাল এটা খুব সাহায্য করে শীতলী প্রাণায়ামটা।
1: আপনি যদি অনুলোম বিলোমের কথা হচ্ছিল, তো ওই পদ্ধতিটাতে একটুখানি কিভাবে কি?
0: অনুলোম বিলোম হচ্ছে আমি বাঁ দিক দিয়ে শ্বাস নিলাম, ডান দিক দিয়ে শ্বাস ছাড়লাম,
1: এবং যতক্ষণ নিলাম ততক্ষণই ছাড়বো না দ্বিগুণ,
0: যেভাবে হ্যাঁ আমি যেভাবে নিলাম সেভাবে আমাকে ছাড়তে হবে, বাঁ দিক দিয়ে নিলাম ডান দিক দিয়ে ছাড়লাম, এটা হচ্ছে অনুলোম বিলোম,
1: মানে পাঁচ গুনতে গুনতে নিলাম আর পাঁচ গুনতে
0: গুনতে, সেটা নিজের মতো করে, সেটা নিজের মতো করে,
1: ডানাকে বন্ধ করে বানাক দিয়ে নিলাম,
0: একদম,
1: এবার বানাকটাকে বন্ধ রেখে ডানাক
0: দিয়ে নিলাম, ঠিক ঠিক,
1: মানে কখনোই আমি দুনাক একসাথে
0: খুলি না, না না না,
1: আচ্ছা
0: বাঁ দিক দিয়ে নিয়ে ডান দিক দিয়ে ছাড়া, ডান দিক দিয়ে নিয়ে আবার বানাক দিয়ে ছাড়া,
1: এটা কি একবার এদিক একবার ওদিক করে করব, না বাঁ দিকটা এক মিনিট
0: না না না না না না, বাঁ দিক দিয়ে নেওয়ার সাথে সাথে ডান দিক দিয়ে ছাড়, ডানাক দিয়ে ছাড়বো, ডানাক দিয়ে নেওয়ার সাথে সাথে বানাক দিয়ে ছাড়বো।
1: আচ্ছা আমি একবার বলে নিই তাহলে, বানাক দিয়ে নিলাম ডান্নাক বন্ধ করে, তারপরে আবার বানাক বন্ধ করে ডান্নাক দিয়ে ছাড়লাম, সঙ্গে সঙ্গে যে নাক দিয়ে ছাড়লাম ডান্নাক সেই নাক দিয়েই আবার নিলাম এবং সেটাকে ধরে রেখে উল্টো নাক দিয়ে, মানে আবার যেদিক দিয়ে শুরু করেছিলাম প্রথমে বন্ধ রেখে সেখান দিয়ে ছেড়ে দিলাম, মানে এটাতে একটা হলো, এইভাবে কতটা?
0: এবার যে যতক্ষণ করতে পারবে, অন্তত পাঁচটা মিনিট তো দরকারই অনুলোম বিলোম। এবার প্রাণায়ামের আমার এই অনুলোম বিলোম তো শুধু না, প্রাণায়ামের বিভিন্ন ভাগ আছে, মানে অনেক কিছুই আছে, তারপরে আমি ওই অনুলোম বিলোম যদি মনে করি আমি একটু বেশি করবো সেটাও করতে পারি।
1: আচ্ছা দিদি, অনুলোম বিলোমের ক্ষেত্রে জেনে নিই, এখানে বসবো কীভাবে? ধরুন অনেকেই বয়স্ক মানুষ আছে যারা পদাসনে বসতে পারে না, এমনকি পা ভাঁজ করেই বসতে পারে না,
0: তারা চেয়ারে বসেও করতে পারে।
1: আচ্ছা মেরুদণ্ডে কীরকম থাকবে?
0: একদম স্ট্রেট থাকবে মেরুদণ্ড, স্ট্রেট থাকবে হাতের
1: যারা আরো বয়স্ক বা কোনোভাবে অসুস্থ হয়েছেন এবং দেখা যায় যে একটা অসুখ হলে তার কিন্তু একটা মানসিক চাপ বেড়ে যায় যে আমি এরকম বিছানায় বন্দী হয়ে গেলাম, সে কোনো আঘাতই হোক আর কোনো বড় অসুস্থতাই হোক,

0: সেক্ষেত্রে তিনি হয়তো বিছানায় বসতে পারেন কোনো মতে, সেই অবস্থাতে কি করতে পারেন? শুয়ে তো নিশ্চয়ই হবে না?
1: না, শুয়ে হবে না, বিছানায় বসে, হ্যাঁ বিছানায় বসে করা যেতে পারে।
0: সেক্ষেত্রে ওই প্রথম যেটা আপনি শ্বাসের ক্রিয়া বলছিলেন, শ্বাস নেওয়া আর ছাড়া, যতক্ষণ নেব আর ছাড়ব,
1: বিলম্ব করলো, এবং যেটা হচ্ছে মেডিটেশন, চোখ বন্ধ করে ধ্যান মুদ্রায় থেকে আমি আমার সামনে আমার ভগবান বা আমার আধ্যাত্মিক যে গুরু মা আছে বা গুরু যাকে আমি মানি বা আমি যাকে বেশি ভালোবাসি সেই মূর্তিটা মনে করে চোখ বন্ধ রেখে সেটা আমি 5 মিনিট করতে পারি
0: একাগ্রভাবে, সেদিকেই মন রাখে,
1: এটাও খুব কাজ দেয় এই মেডিটেশন। এই তারপরে কেউ যদি নাও করলো, ঘুমোতে যাওয়ার আগে যদি কেউ মনে করে সারাদিন আমি কী করলাম, এর মধ্যে কী ভুল করলাম, কী ঠিক করলাম, সেটাও যদি তার মধ্যে বিশ্লেষণ করে শোয়ার আগে চোখ বন্ধ করে, সেটাও তো মেমোরিতে, মাথার তো একটা কাজ করছে।
0: এক্ষেত্রে এই চোখ বন্ধ করে ধ্যান মুদ্রাতে বসে মেরুদণ্ড সোজা রেখে এবং তখন শ্বাসটা স্বাভাবিক থাকবে,
1: শ্বাস স্বাভাবিক থাকবে।
0: ধ্যান এবং প্রাণায়ামের বিষয়ে অনেকটাই জানলাম, আপনি আরও কয়েক রকম প্রাণায়ামের কথা বলছিলেন, সেগুলো কীরকম?
1: ভস্তিকা করতে পারি, কিন্তু যাদের হার্টের সমস্যা আছে তারা ভস্তিকা করবো না। ভ্রামরি, ভ্রামরি করতে পারি, কানের ভেতরে আঙুলটা দিয়ে, বৃদ্ধাঙ্গুষ্ঠাটা দিয়ে চোখটা বন্ধ করে মৌমাছি যেরকম একটা আওয়াজ করে ওই জন্য ওটা বলছে ভ্রামরি, ঠিক সেভাবেই আমরা ভ্রামরিটা করতে পারি। ওই যে চোখ কান নাক জিভা ত্বক, এই যে চোখ, আমরা কি মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, স্ট্রেস আমি আর নিতে পারছি না, চোখের একটা সুন্দর করলাম, আইবলটাকে ঘোরালাম বাঁ দিক ডান দিক অ্যান্টি ক্লক ওয়াইজ। নাকের ক্ষেত্রে অনুলোম বিলোম, যেটা একটা স্ট্রেস কমানোর বললাম, ভ্রামরি, দেখুন কানটাও একটা উপকার পাচ্ছে। তো এই এসবের মধ্যে দিয়ে যদি আমরা যোগাভ্যাসের মধ্যে দিয়ে জীবনযাপন করতে পারি, আমার মনে হয় আমরা অনেকটাই আমরা জয় স্ট্রেসকে জয় করতে পারবো।
0: আচ্ছা, এই মাথার ব্যথায় কথায় এখনকার মানুষের মধ্যে আর একটা সমস্যা আধুনিক মানুষের খুব বাড়ছে, সেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা। এটা যেন এখন ঘরে ঘরে প্রতি মানুষের মধ্যে হয়ে যাচ্ছে, খুব কষ্টদায়ক, আর সেরকমভাবে নিরাময়ের ওষুধও খুব কম।
1: এখানেও বললাম ওই যে মেডিটেশন, মাইগ্রেন, এই যে প্রাণায়ামগুলো বললাম করার কথা, যেটা আমি নিজেও খুব মাইগ্রেনে ভুগতাম ভীষণভাবে, তো সেটার থেকে ওভারকাম করে আজকে এই জায়গায় এসেছি। এখন এটা বলতে পারি 90% আমার মধ্যে এখন নেই। তাহলে কি মানুষের মধ্যে কম বেশি তো থাকবে, আমি যদি আমি মাইগ্রেন যাতে না হয় তার জন্য কিছু কিছু প্রিকশন তো নেওয়া দরকার, সেগুলোকে যদি যত্নভাবে আমি চলতে পারি তাহলে হবে না, কিন্তু আমি যদি সেটা না করি তাহলে অবশ্যই আমাকে মাইগ্রেন গ্রাস করবে, মাথা যন্ত্রণা হবে। তার জন্য আমাদের এই মেডিটেশন মাস্ট, এটা করতেই হবে, এবং সেক্ষেত্রে যদি এটা 20 থেকে 20 মিনিটও করা যায়, যে যতটা পারে ততটা বেশি ভালো হবে।
0: আচ্ছা দিদি, সকালে উঠে যদি অতিরিক্ত চাপ থাকে, দেখা যায় একটা ক্লান্তি, অবসাদ, সকালে ঘুম থেকে উঠে যে একটা ভালো লাগা সেটা থাকে না, এক্ষেত্রে সকালের দিকে আপনি কী কী ব্যায়াম করার বা কীভাবে শুরু করার একটুখানি যদি বলেন, কীভাবে কী করা যায়?
1: সকালে ঘুম থেকে ওঠার সময় যেটা আমরা এখন আমি যেটা করি, প্রথমে হাত দুটো দেখে কারাগ্রে বসাতে লক্ষ্মী, কারো মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম, ভগবানকে স্মরণ করে আমি উঠলাম। আমার নিজস্ব কিছু কাজ করে যাওয়ার পর ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমি করতে পারি, সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলোকে বলা হয়, সেগুলো যদি আমি কিছু মুভমেন্ট করে মোটামুটি 10 মিনিটও যদি করি, তার সঙ্গে সঙ্গে কিছু সাধারণ ব্যায়ামগুলো, যেগুলো একটু বজ্রাসন করলাম, পদ্মাসনে বসলাম, তারপরে মানে যেগুলো সহজ, এইগুলোই বলতে গেলে সহজ, বৃক্ষাসন করলাম, অর্ধকূর্মাসন করলাম, মানে পুরো মানে মাথাটা, মাথা থেকে পা পর্যন্ত যে ক্রিয়াগুলো মানে ছোট ছোট মুভমেন্টের মাধ্যমে করবার পর, এগুলো করলে মনে হয় তখন মন নিজেকেই মনে হবে যে না আমার বেশ ফ্রেশ লাগছে, আমার টায়ার্ডনেসটা কমে গেছে,
0: এবং ওইটাই আর কি মানে।
1: হ্যাঁ, আর একটা সেটা হচ্ছে সূর্য প্রণাম।
0: আচ্ছা,
1: এইটা যদি কেউ করতে পারে, আমরা জানি 12টা স্টেপে আমাদের হয়, এটা যদি ঠিকঠাক প্রতিদিন কেউ করতে পারে, আমার মনে হয় তার মধ্যে এই যে আমাদের ভয়, আমাদের এই যে শরীরের মধ্যে যেটা আমাদেরকে গ্রাস করছে, অসুস্থতা, নানা রকম সমস্যা দেখা যাচ্ছে, অনেক উপকার পাওয়া যাবে।
0: আচ্ছা, আপনি বলছেন যে সকালবেলায় উঠে মানসিক চাপ থাকলে মানে দিনটা শুরু করতে ইচ্ছে করে না, সেই মুহূর্তে এই সাধারণ যোগগুলো,
1: যোগগুলো করলাম, সূর্য প্রণাম, তার সঙ্গে এবার যদি আমি একটু বাড়ালাম তাহলে আমি এই সময় কিছু

0: সময়ের জন্য মানে সবটা না করলেও একটু অনুলোম বিলোম করে নিলাম, সন্ধ্যের জন্য আমি ওই বাকিগুলো রেখে দিলাম।
1: হ্যাঁ, এইবার এইবার ওইটাতেই যাব। আমি একদম বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রে বলছি, সকালটা তো শুরু করলাম, দিন শেষ সন্ধ্যে হোক বা রাত্রে, রাত্রেই আমরা ধরবো, কারণ এক এক সময় তো আমাদের দিনগুলো শেষ হচ্ছে কাজের পরিধিটা। তো সেক্ষেত্রে রাত্রে আবার আমরা কি কি করব যাতে একটা সুন্দর ঘুম হয়ে বাকি অবসাদটুকু সারাদিনের যে ক্লান্তিটা এলো সেটা কেটে যেতে পারে।
0: সকাল এবং সন্ধ্যে এটা হচ্ছে ব্যায়ামের উপযুক্ত সময়। এবার আমরা অনেক সময় সময় পাই না, তাহলে খাওয়ার পর সেভাবে আমরা ব্যায়াম করব না। আমরা সেক্ষেত্রে আমরা মেডিটেশনটুকু করতে পারি, আমরা হালকা হাঁটতে পারি, এটুকু করতে পারি, কিন্তু আমরা কঠিন ব্যায়ামের মধ্যে দিয়ে যাব না রাত্রেবেলায়। মানে খাওয়ার পর সেভাবে কঠিন কোনো ব্যায়াম করব না। হ্যাঁ, অর্ধকুমাসনটা করতে পারি, বজ্রাসনটা করতে পারি। খাওয়ার পর বজ্রাসন করলে আমাদের ডাইজেস্টটা হবে, ওই জন্য এটা করে কিছুক্ষণ পর আমরা একটু হাঁটলাম, কিন্তু সঙ্গে সঙ্গে না।
1: আচ্ছা, মানে খাওয়ার ঘন্টাখানেক পরে, শোয়ার ঘন্টা দুয়েক আগে তো স্বাভাবিকভাবে আদর্শভাবে খাওয়া খেয়ে নেওয়াটা উচিত।
0: খাওয়ার মোটামুটি কিছুক্ষণ পরে বজ্রাসনটা আমরা করতে পারি,
1: কিছুক্ষণ মানে আধ ঘন্টা মতো।
0: হ্যাঁ, আধ ঘন্টা পরে করতে পারি।
1: এবার তারপরে
0: তারপরে কোনো ভারী ব্যায়াম আমার মনে হয় করা উচিত না, সেক্ষেত্রে আমরা হালকাভাবে হাঁটাচলা করতে পারি।
1: আচ্ছা,
0: কারণ উপযুক্ত সময়টাই হচ্ছে সকালবেলায় আর হচ্ছে সন্ধ্যেবেলা ব্যায়ামের।
1: এবার একটু মেয়েদের ক্ষেত্রে যাব, এই এতটা সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েদের পাওয়া যায় না সকালে বা সন্ধ্যেবেলায়, বা মেয়েদের একটা অবহেলাও কাজ করে, একটা বিশেষত একটা বয়সের পর চল্লিশ ঊর্ধ্ব মেয়েদের যখন সমস্যাটা বেশি দেখা দেয়, বা সেই মেয়েরা যখন সেই বয়সটাতে পৌঁছই তখন তাদের ছেলে মেয়েদের পড়াশুনো, বাড়িতে খানিক চাপ, বেশ কিছুটা মানসিক চাপে তারা থাকে, যে চাপটা হয়তো তারা বুঝতেই পারে না, এবং সেই সময় তার নিজস্ব একটা শারীরিক পরিবর্তন সব মিলিয়ে ওই চাপটাকে সামাল দিতে কিভাবে কখন সময় বের করে কিভাবে মেয়েরা করতে পারে?
0: দিন তো বদলাচ্ছেই, বিশেষ করে আমাদের যে যোগ দিবসটা হলো আমরা দেখতে পেলাম কিভাবে সাড়া ফেলেছে, যার গোটার কৃতিত্বটা আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীর জন্যই। তো মায়েরা কিন্তু আসছে, আগের যে সময়টা ছিল এখন কিন্তু মেয়েরা সময় বার করে চেষ্টা করছে। মানে আমি যেখানে করি সেখানে ষাটোর্ধ্ব তাদের এনার্জি দেখে মনে হচ্ছে যে আমরাও পারি। মানে এই যে ওনাদের মানে আমাদেরকে মোটিভেট করে, তখন মানে কী করে, তারা তো ষাটোর্ধ্ব বয়স, তারা তো ছেলে ছেলের বৌমা নাতি নাতনি সবাইকে নেওয়ার পরও এই এই যে
1: সুস্থ জীবনটা যাপন করতে
0: পাবে, সুস্থ মন সুস্থ জীবন পাওয়ার জন্য ওনারা যখন আসছেন, এবং অনেক মায়েদের দেখছি তারাও কিন্তু কাজের মধ্যে দিয়েও পড়ার চেষ্টা করছে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে, মানে কিছু ক্ষেত্রে বলবো কেন, এমনও হচ্ছে যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, আগে করলে হয়তো ভালো হতো, তখন সময় পায়নি, ডাক্তারবাবু নির্দেশ আপনার কিন্তু এবার ব্যায়াম করা প্রয়োজন, তখন কিন্তু ছুটতে ছুটতে আসছে যেটা ওনার আগে করা ছিল, এবং তখন গ্রহণ করছে আস্তে আস্তে, না আমি এখন পারবো, তার মধ্যে কি এনার্জিটা আগে ছিল না, কিন্তু ওই যে সাড়া দেওয়ার ব্যাপারটা চারিধারে যে একটা প্রচার প্রসার চলছে, যেন আমাকে ভালো থাকতে হবে, মনে হচ্ছে একটু একটু করে এগোচ্ছে নিজেদের। আর সময় কিন্তু যদি যে সদিচ্ছা থাকে, কোনো মায়ের যদি সদিচ্ছা থাকে যে আমি,
1: সদিচ্ছাটাই তো যে মেয়েটি মানসিক চাপে আছে এবং ওই রকম চল্লিশ অর্ধ বা চল্লিশের কাছাকাছি বয়স
0: আছে,
1: তার তো সদিচ্ছাটাই নিজের প্রতি ভালো থাকাটাই কাজ করছে না। আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে একদম গ্রামেও আমাদের যে বন্ধুটি আছেন এবং শহরেও যিনি নিজের চাকরি এবং নানা কাজ সামলে সারাদিন সংসার সামলে সময় বের করতে চাইছেন না, সেই তার জন্য আমরা কি কি বলতে পারি যে কোনো কোনো ফাঁকে তিনি সেই জায়গাটা থেকে যোগের মাধ্যমে, ধরুন কিছু চেয়ারে বসে কিছু যোগ বা রান্না বা কাজের ফাঁকে, যেটার মাঝে তিনি আমরা তাকে একটু কি বলবো, আমরা তাকে একটু পথটা দেখাই এগিয়ে দিতে পারি। যদি আজকে
0: প্রথমেই বলি, আমরা যদি মনে করি যে আমার মানসিক চাপটা কমাবো, আমি কাজ করতে করতে সব কিছু করতে পারি, ঘুম থেকে উঠলাম আমি যে ছোট ছোট কাজগুলো করলাম আমার হাতের তো মুদ্রা হচ্ছে, তারপরে হচ্ছে আমি হয়তো একটুখানি বসলাম, চেয়ারেই বসলাম, আমি আমার পাটা নাড়াতে শুরু করলাম, সামনে পিছনে করতে লাগলাম, পায়ের মুভমেন্টটা হয়ে গেল, আমি বসে আছি চেয়ারে, একটু বসে আছি হয়তো চা খাচ্ছি, আমি আমার হাতটাকে ঘুরিয়ে নিলাম, সামনে হাতটা দিয়ে ঘোরালাম, আমি বসে থাকতে থাকতে আমার এই যে ঘাড়ের দিকটা একটু ওঠানামা করতে লাগলাম, দু হাতটা পাশে আবার পেছনের দিকে আগে পরে করে নিলাম, এটাও তো কিন্তু এক্সারসাইজ হচ্ছে, ঘুরতে ফিরতে আমি কিন্তু করতে পারি, আমার চাপ কিন্তু করতে পারে, পায়ে

0: হয়ে গেল, আমি বসে আছি, আমি হয়তো টিভি দেখছি, আমি কী করলাম না মাথাটাকে আস্তে আস্তে আস্তে আস্তে এভাবে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিক থেকে বাঁ দিকে এলাম, সামনে পিছনে করলাম, আমার মাথার কাজটা হয়ে গেল, আমি ঘাড়েরটা আগেই বললাম, পায়ের এবং হাতটা ঘোরালাম। এই যে ছোট ছোট বিষয়গুলো, আমাকে নিজেকে মনের ইচ্ছাটা আনতে হবে যে আমি সব কিছু পারি, কারণ নারীরা সবই পারে, এবং সেটা বসে বসেও করতে পারি, আমি দাঁড়িয়ে দাঁড়ো করতে পারি। আমি কাজ করছি, কাজ করতে করতে আমার মনে হলো আমার পাঁচটা মিনিট সময় আছে, আমি এক কাজ করি, আমি একটু বসলাম, বসে একটু একটু ধ্যানেই বসলাম, করে একটু চোখ বন্ধ করেই বসে থাকলাম, সেটাও কিন্তু কাজে দেবে, সেটা আমি কাজের মধ্যেও এটা করতে পারি। এবং সব সময় মানে নিজেকে মোটিভেট করতে হবে যে আমি পারি, আমার দ্বারা সব সম্ভব, সেটা আমি কাজ করতে করতেও পারি, বসে থাকতে থাকতেও পারি, আমি টিভি দেখতে দেখতেও আমি করতে পারি।
1: এবং কাল করবো বলে কিছু হয়
0: না, সব সময় আমাকে আমি যেটা করবো আমি সেই মুহূর্তেই করবো, আমি পরের সময়ের জন্য আগামী দিনের জন্য ফেলে রাখবো না।
1: ভালো লাগলো আমরা কথা বলছি, আমাদের সঙ্গে আছেন এখন স্টুডিওতে পল্লভা গোস্বামী। আমরা দিদির কাছ থেকে জানছি যে কিভাবে আমরা মানসিক চাপ কমাতে যোগের সাহায্য পেতে পারি। আমরা একদম শেষে চলে এসেছি দিদি, আপনার কাছ থেকে আবারও একটুখানি জেনে নেব যে প্রত্যেকেই যে কোনো বয়স লিঙ্গ ভেদ করেই তারা মানসিক চাপ কমাতে যোগের এবং ব্যায়ামের এই দুটো সাহায্য কিভাবে নিতে পারে, কি কি ব্যায়াম এবং কি ধরনের যোগ, আরেকটু যদি আপনি সংক্ষেপে বলে দেন এবং কখন কিভাবে করবে।
0: সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কিছু শারীরিক কসরত করলাম, ফিজিক্যাল এক্সারসাইজ করলাম, তার থেকে মেডিটেশন করতে পারি, অনুলোম বিলোম করতে পারি, আমি ভামরি করতে পারি, আমি ভস্তিকাও করতে পারি, কিন্তু যাদের হার্টের সমস্যা আছে তারা করবো না। এবং যদি সকালে করতে না পারি তাহলে সন্ধ্যের দিকে আমি সন্ধ্যের সময়টা বেছে নেব। এখন তো কী বলবো, নানান ধরনের আমি যদি কারো কোনো যোগগুরুর কাছে নাও যাই আমি দেখে দেখেও শিখতে পারি, যে আমি বসলাম, বসে আমি দেখে দেখেই করি, আমি বজ্রাসনে বসলাম, আমি পদ্মাসন করলাম, আমি অর্ধকূর্মাসন করলাম, যেগুলো সহজ যোগ, সবার যোগ, বৃক্ষাসন করলাম, তার সঙ্গে সঙ্গে হ্যাঁ প্রথমে কিন্তু আমাকে শারীরিক কসরতটা কিছুটা আমাকে ফিজিক্যাল এক্সারসাইজ আমাকে মুভমেন্ট করতেই হবে,
1: মানে ওই যে ফ্রি এক্সারসাইজগুলো আপনি বলছিলেন যে ঘাড় নাড়ানো, হাত পা নাড়ানো,
0: এগুলো করে নিলাম, মাঝে আমি ব্যায়াম করলাম, তারপরে মেডিটেশনে গেলাম। এইভাবে যদি, আর সব থেকে বড় কথা, আমি আমার সুস্থ জীবন পেতে আমার খাওয়া, সকালে ঘুম থেকে ওঠা, দুপুরে খাওয়া এবং রাত্রে শোয়ার মধ্যে ব্যালেন্স রাখতে হবে, আমাকে মোবাইল থেকে যতটা পারা যায় দূরে থাকতে হবে। যুব সমাজ আক্রান্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে আরও বেশি মানে দায়িত্ব সহকারে, মানে আমি শুধু না আমার সামনে যে ব্যক্তিটা আছে তার কাছেও আমি একটু যোগা নিয়ে আলোচনা করলাম, মানে প্রচার করা, প্রসার করা, আপনি কিভাবে ভালো থাকবে তাহলে মোটিভেট করা, এর মাধ্যমেও কিন্তু আমি এগিয়ে যেতে পারি বা সমাজকে উদ্বুদ্ধ করতে পারি।
1: মানসিক চাপ এই মুহূর্তে একটা যেমন বড় ব্যাধি, ঠিক একইভাবে মানসিক চাপকে নেতিবাচক থেকে ইতিবাচকভাবে ব্যবহার করার ক্ষেত্রে যোগ যে একটা বিরাট ভূমিকা নিতে পারে সে কথা আমরা এতক্ষণ জানলাম। অবশ্যই তার সঙ্গে সঙ্গে বারবার যেটা দিদি বলছিলেন বা আমরাও জানি যে জীবনযাপনে একটা নির্দিষ্ট সীমা আনা সেটা কিন্তু ভীষণভাবে দরকার। আমরা আগামী দিনে আশা করব যে এই পৃথিবীতে সমস্ত উন্নতির সঙ্গে আমাদের থাকতে হবে এবং চাপ তো এড়ানো যাবে না, চাপকে সামাল দেব এবং যোগের সঙ্গে আমরা একটা উন্নততর জীবনযাত্রায় যুক্ত হব। এই আশা নিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। আবারও অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে অনেকটা সময় দিলেন, স্টুডিওতে এলেন, আমাদের সঙ্গে কথা বললেন, বিশিষ্ট শিক্ষিকা এবং একজন যোগের সঙ্গে থাকা, অত্যন্ত অঙ্গাঙ্গিকভাবে থাকা একজন মানুষ, শিক্ষিকা পল্লভা গোস্বামী। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে, আর ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, শুনলেন। তাহলে আজ থেকেই জীবনযাপন হোক সুন্দর যোগের সঙ্গে, যাতে মানসিক চাপকে আমরা এবার একেবারে নেই করে দিতে পারি।
0: সবশেষে বলি, করো যোগ, রহ নীরব, আর এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকেও। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহর বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।
2: শুনলেন যোগ বিষয়ে একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ।

এতক্ষণ রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সম্মানীয় উপস্থিতিতে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা সংক্রান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান। প্রথমেই শিল্পী অনুপ ঘোষাল, শুনুন দ্বিজেন্দ্রগীতি।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান। পরের গানের শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়, শুনুন রজনীকান্তের গান।

মান্নাদের কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্রগীতি। পরের শিল্পী নিশীথ সাধু, শুনুন রজনীকান্তের গান।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz। পরবর্তী ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জীবিকার জন্য অনুষ্ঠানে জানিয়ে দেব কর্মখালী সংক্রান্ত কিছু খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সংক্ষেপে ইউপিএসসি, 420টি বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশনস আহ্বান করছে। আবেদনের শেষ তারিখ আগামী 3 জুলাই 2026। মোট শূন্যপদের সংখ্যা 420। যোগ্যতা: আবেদনকারী প্রার্থীদের অবশ্যই সিভিল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা অ্যারোনটিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সে ব্যাচেলর ডিগ্রি অথবা ফিজিক্স এবং ইলেকট্রনিক্সে এমএসসি ডিগ্রি থাকা বাঞ্ছনীয় এবং উভয় ক্ষেত্রেই 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকাও বাঞ্ছনীয়। এক্ষেত্রে সর্বাধিক বয়সসীমা 35 বৎসর। সরকারি নিয়ম অনুযায়ী সেই সঙ্গে থাকছে বয়সের ঊর্ধ্বসীমার রিল্যাক্সেশন বা ছাড়। বেতনক্রম বা পে স্কেল, পে লেভেল 10। রিক্রুটমেন্ট টেস্ট সেন্টার হিসেবে থাকবে চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, ভোপাল, দিশপুর, জয়পুর, কোচি, জম্মু, কলকাতা, লখনৌ, মুম্বাই, পোর্ট ব্লেয়ার, নাগপুর, রাঁচি এবং বিশাখাপত্তনম। দরখাস্ত করতে হবে অন

লাইনে দরখাস্ত করবার জন্য সেই সঙ্গে বিস্তারিত জানার জন্য দেখুন ইউপিএসসির ওয়েবসাইট ছোট হাতের https://www.upsc.gov.in অথবা দেখে নিতে পারেন এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকার 13 জুন থেকে 19 জুন 2026-এর সংখ্যাটি। আবারও বলছি, বিস্তারিত জানার জন্য দেখুন সংস্থার বা ইউপিএসসির ওয়েবসাইট https://www.upsc.gov.in। শুনলেন কর্মখালী সংক্রান্ত কিছু খবর জীবিকার জন্য অনুষ্ঠানে। এখন আবহাওয়ার খবর। মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার খবরে বলা হয়েছে, জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক, কোনো বৃষ্টি হয়নি এবং গতকালকের সর্বাধিক তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনও ঘটেনি, বরং তা ছিল প্রায় স্বাভাবিক। পরবর্তী 7 দিনের জলহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হয়েছে, জেলার কোনো কোনো অংশে পরবর্তী 7 দিনে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে তেমন কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী 2 দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, আর কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। তিনি বলেন, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে কোনোরকম সমীক্ষা ছাড়াই 2012 সালে এই 113টি জাতিগোষ্ঠীকে অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসেবে তালিকাভুক্ত করেছিল। 1993 সালে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে যে 66টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল এই বিলে সেটি বহাল থাকছে। যদিও তপশিলি জাতি উপজাতি সংক্রান্ত সংরক্ষণ তালিকায় কোনো পরিবর্তন করা হচ্ছে না। অন্যদিকে বিলের বিরোধিতা করে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন, প্রস্তাবিত সংশোধনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বিলের উপর ভোটাভুটির দাবি জানালে তা মঞ্জুর হয়। ভোটাভুটিতে মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে 186টি এবং বিপক্ষে 17টি ভোট পড়ে। 6 জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। পুরুলিয়ার ঐতিহ্যপূর্ণ লাক্ষা শিল্প জিআই স্বীকৃতি পেয়েছে। দীর্ঘদিন ধরে কুসুম, পলাশ এবং কুল গাছে লাক্ষা চাষ করে আসছেন পুরুলিয়ার লাক্ষা চাষিরা। লাক্ষা কুঠিতে কাঁচা লাক্ষাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়। পুরুলিয়া জেলায় এরকম 100 লাক্ষা কুঠি রয়েছে। এই জেলাতেই লাক্ষা নির্মিত হয়। বিভিন্ন গয়না ও হাতের কাজ করা হয়। এখানকার উৎপাদিত লাক্ষা রপ্তানি হয় বিদেশেও। গত কয়েক বছরে অবশ্য ব্যবসা মন্দা। শ্রী জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নান যাত্রা সম্পন্ন হচ্ছে। এ উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড়। স্নান যাত্রার পর রীতি মেনে 15 দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখা হয়।

0: এ সময় নিয়ম মেনেই চলে নিত্য পুজো। মহাভিষেকের মধ্য দিয়ে হুগলি জেলা শ্রীরামপুরে মা এসে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। হুগলির চন্দননগর জগন্নাথ বাড়িতে নির্ঘণ্ড আচার মেনে স্নান যাত্রায় বিশেষ পুজো হয়েছে। স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর স্কুলের রাজাপুর জগন্নাথ মন্দির। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি এবং ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি হয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও। আগামীকালে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্কুল ফাঁকি দিয়ে দামোদর নদী স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দশম শ্রেণীর তিন পড়ুয়ার। মৃতেরা হল পশ্চিম বর্ধমানের নিয়ামতপুর, নূরনগর ও কুলতোড়ার বাসিন্দা 15 বছরের অয়ন আখতার, 16 বছরের ফয়জান আনসারি এবং বছর 14 তার রেজ আনসারি। এরা প্রত্যেকেই কুলটি থানা নিয়ামতপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। স্কুলে যাবার নাম করে বেরিয়েও ওই স্কুলের 8 জন পড়ুয়া দামোদরের চরে গিয়ে ক্রিকেট খেলে এবং তারপর নদীতে স্নান করতে নামে, কিন্তু সাঁতার না জানায় আচমকাই তারা গভীর জলে তলিয়ে যায়। তাদের বাঁচানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় তাদের উদ্ধার করে আসানসোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গ্রামীণ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35।
1: শুনলেন গ্রামীণ সংবাদ, রিলে করে শোনানো হল আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিমূলক গান, প্রথমে শিল্পী অতনু সান্যাল।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

শুনলেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন অতুল প্রসাদের গান। প্রথমেই শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

গানটি শুনলেন মঞ্জুলা গুহ ঠাকুরতার কণ্ঠে, আর এর সঙ্গে শেষ হল আজকের অতুল প্রসাদের গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশ বাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:10:30। আমাদের সময় হলো শুরু করবার আপনাদের চিঠিপত্র পাঠের প্রিয় অনুষ্ঠান আজ সন্ধ্যার। এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধু আর পত্রবন্ধুকে জানায় স্বাগত। প্রত্যেককে স্বাগত জানিয়ে সবার জন্যই রইল শুভেচ্ছা, প্রীতি আর এক রাশ শুভকামনা। আশা করব যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, অন্তত সুস্থ থাকবার চেষ্টা করছেন। প্রত্যেকের ভালো কামনা করে আমরা আমাদের যে জুন মাসের আজ সন্ধ্যার বিষয় অনুভবে বর্ষা, এ বিষয় নিয়ে আমরা একেবারেই অন্তিম লগ্নে উপস্থিত হয়েছি। অর্থাৎ আজকে তো 29 তারিখ, আর একটি দিন তারপরেই শুরু হবে জুলাই মাস এবং নতুন বিষয়। তো জুন মাসের আজ সন্ধ্যার যে বিষয় অনুভবে বর্ষা, এ বিষয় নিয়ে আজকে রয়েছে আমার হাতে মোট 4টে চিঠি। আমরা দেখে নেব আমাদের পত্রবন্ধুরা কী লিখছেন। এর মধ্যে দুটো এসেছে মুর্শিদাবাদ থেকে, আর দুটো এসেছে একটি নদিয়া আর একটি উত্তর চব্বিশ পরগনা থেকে। সুতরাং আর বেশি কথা না বাড়িয়ে আমরা এবারে সরাসরি চলে যাব আমাদের পত্রবন্ধু আদিত্য মুখোপাধ্যায়ের চিঠিতে। লিখেছেন ছোট সাঁটুই মুর্শিদাবাদ থেকে। আদিত্যবাবু লিখছেন, প্রিয় সন্ধ্যা, যদিও আমাদের জেলা মুর্শিদাবাদে এখনও বর্ষার দেখা তেমন করে পাওয়া যাচ্ছে না, তবুও একথা বলতেই হয়, বর্ষা

0: আমাদের জন্য এক অপরিহার্য ঋতু। বর্ষা না হলে শস্য জন্মাবে না। প্রচণ্ড গ্রীষ্মে জমি যখন ফেটে যায়, হয়ে যায় চৌচির অনুর্বর, তখনই বর্ষা এসে উর্বর করে আর জমি হয়ে ওঠে চাষযোগ্য। নদী, পুকুর, মাঠ, খাল, বিল বৃষ্টির জলে ভরে ওঠে, প্রকৃতি সেজে ওঠে সবুজের এক অপূর্ব সমারোহে। শালুক, শাপলা, কেতকী, কেয়া এবং কদম ফুলের এক অপরূপ দৃশ্য মনকে নিয়ে পৌঁছে যায় এক সুদূর কল্পলোকে, এক মিষ্টি মধুর নস্টালজিয়ায়, অতীতে, যেখানে ছেড়ে এসেছি শিশু এবং যৌবনকাল। স্মৃতিতে ভেসে ওঠে বর্ষাকালের কত ঘটনা, বৃষ্টিতে ভিজে স্কুল থেকে ফেরা, বৃষ্টির মধ্যে তালপাতার মাথাল মাথায় দিয়ে জমি এবং পুকুরে মাছ ধরতে যাওয়া, মামিমার হাতের সুস্বাদু খিচুড়ি এবং বৃষ্টিতে ভিজে ধরে আনা মাছ ভাজার কথা মনে পড়ে, টিনের চালের বৃষ্টির শব্দ যা শুনতে শুনতে রাত্রিতে ঘুমিয়ে পড়তাম। বর্ষা ঋতুকে নিয়ে কবি সাহিত্যিক লিখেছেন কত না কবিতা, সাহিত্য রচনা করেছেন তারা। কবি নির্মলেন্দু গুণ লিখেছিলেন, গ্রীষ্ম চলিল বর্ষা আসিল, আষাঢ়ে নামিল ঢল, বুনো পাখি সব ডাকে অবিরল, বাওয়া ক্ষেত করতল। এই তো নেমেছে বৃষ্টি, অবিরাম তবু ঝরছে, না পেয়ে উপায় রাখালের দল ভিজে ভিজে বাড়ি ফিরছে। হ্যাঁ, আমরা অপেক্ষা করছি বর্ষার, নিশ্চয়ই কয়েকদিনের মধ্যেই হয়তো বৃষ্টি আসবে, বর্ষা নামবে, অন্তত হাওয়া অফিস, আবহাওয়া দপ্তর সে কথাই জানাচ্ছে। যাই হোক, আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুরি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, সংক্ষেপে তার বর্ষা অনুভবের কথা লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ, আবারও লিখবেন, সঙ্গে থাকবেন। এবারে চলে যাব ছোট্ট বিজ্ঞাপনে।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: চলে যাব পরের চিঠিতে। পরের চিঠি এসেছে নদিয়া থেকে, লিখছেন সোহেল রানা, ধাওয়াপাড়া পলাশীপাড়া থেকে সোহেল রানা লিখছেন, অনুভবে বর্ষা, এই বিষয়ে আজ সন্ধ্যার চিঠিপত্রের আসরে লিখতে বসেছি। দেখতে দেখতে একটা নতুন বছর আমরা অতিক্রম করতে চলেছি এবং তার মধ্যে দিয়েই ফুটে উঠছে বিভিন্ন ঋতুর প্রাকৃতিক এবং তার সৌন্দর্যের অপরূপ মহিমা। আমরা বাঙালি আর এই বাংলায় প্রধান ছয়টি ঋতু লক্ষ্য করা যায় স্পষ্টভাবে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বর্তমানে আমরা জুন মাসের শেষ প্রান্তে, এটা বর্ষাকালের আগমনের সময়, কিন্তু এখনও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের সতর্কবার্তা চলছে। প্রকৃতি উষ্ণ খামখেয়ালিপনা এখনও দেখিয়ে চলেছে, সুতরাং এই সময় আমাদের বেশি বেশি করে জলপান করা উচিত এবং ছায়াযুক্ত গাছের নিচে আশ্রয় নেওয়া উচিত। এই সময় প্রকৃতিতে বিভিন্ন রকমের আম, জাম, কাঁঠাল এবং আরও কতই না অন্যান্য সুস্বাদু রসালো ফল পাওয়া যায়, সেগুলো পাকতে শুরু করে এবং এই সময়।

0: বিভিন্ন ফলের সমারোহ যেমন ঘটে, তেমনি বর্ষাকালে ঝিরঝির করে বৃষ্টি পড়ে, আর সেই বৃষ্টির মধ্যে কাঁঠাল পাকা আমরা খেতেও খুব ভালোবাসি, যা আমাদের শরীরে পুষ্টি যোগায়। ঠিক তেমনি সবুজ মাঠের যে সুন্দর পরিবেশ, সেটাও আমরা দুনয়নে লক্ষ্য করি, এবং চারিদিকে বিভিন্ন রকম বর্ষাকালীন শস্য উৎপাদনও শুরু হয়। এ সময় চাষবাসের মধ্য দিয়ে যে সমস্ত ফসলগুলো উৎপাদিত হয়, সেগুলো প্রকৃতিকে সৌন্দর্যে ভরিয়ে রাখে। বর্ষাতে সব থেকে যেটা মজার বিষয়, সেটা হলো বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করে খাওয়া এবং জমিয়ে গল্প করা, এবং তার সঙ্গে বিভিন্ন গল্পের বই পড়া, এবং বর্ষাকালকে নিয়ে একটা সুন্দর কল্পনার জগতে বিচরণ করা। এই বর্ষার প্রকৃতির সৌন্দর্য, সেটাকে সবার সঙ্গে উপভোগ করা, এবং বর্ষাকাল সকলেরই ভালো কাটুক, এই প্রত্যাশায় নমস্কার দিয়ে চিঠি শেষ করেছেন সোহেল রানা। ধাওয়াপাড়া পলাশীপাড়া নদিয়া থেকে লিখেছেন সোহেলবাবু। অনেক ধন্যবাদ সুন্দর চিঠি পাঠানোর জন্য। আবারও লিখবেন কেমন? যাব পরে চিঠিতে, তবে আবারও ছোট্ট বিজ্ঞাপন।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।
0: পরে চিঠি লিখেছেন মানস দাস, মাইকেল নগর, মধ্যমগ্রাম, জেলা উত্তর চব্বিশ পরগনা। মানসবাবু লিখছেন, প্রিয় বন্ধু, আজ সন্ধ্যা, বর্ষাকাল গাছপালাহীন শহরে ঠিক ততটা উপভোগ্য নয় যতটা গ্রামে গঞ্জের সবুজ শ্যামলিমায় ঘেরা উদার উন্মুক্ত পরিবেশে। শহরে মানুষ বরং জমা জল ঠেলে চলতে গিয়ে বিরক্তি বোধ করে। বড় বড় গাছের পাতায় স্বল্প বৃষ্টিতে টুপটাপ জল ঝরে পড়ার শব্দ, বেশি বৃষ্টিতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার শব্দ যদি না পাওয়া গেল, যদি নীল নবঘন আশার গগনে মেঘের গর্জন শোনাই না গেল, যদি খোলা জানালায় চোখ রেখে বৃষ্টিতে প্রায় সাদা হয়ে আসা প্রকৃতির ক্যানভাস না আস্বাদন করা গেল, তবে বৃষ্টির উৎসবে যোগ কীভাবে দেওয়া? যোগ দেওয়া তো বৃথা। একবার ছোটবেলায়, তখন ক্লাস টু কিংবা থ্রিতে পড়ি, বিদ্যালয়ে ফেরত আসতে গিয়ে একটা ক্লাবের বেশ বড়সড় মাঠের মধ্যে মাঝামাঝি কাঁটা পরীক্ষায় পড়ে গিয়ে আচ্ছা নাস্তানাবোধ হতে হয়েছিল, এখনও মনে আছে। বাড়ি ফিরে বোধহয় জামা প্যান্টের সঙ্গে শরীরটাকেও ভালোই ধোলাই দিতে হয়েছিল। আজ আর যদিও অতটা মনে নেই, ঝাপসা মনে পড়ছে। বর্ষাকেন্দ্রিক কবিতায় রবি ঠাকুরের পাশাপাশি জীবনানন্দ দাশের অবদানও প্রচুর, আর নজরুলের গান, ওই যে বড় বড় পাতার গাছের নিচে দোয়েল পাখির চুপ করে বসে থাকার ছবিটা জীবন দাসের কবিতায় পায়, কি অনবদ্য না? বহু যুগের ওপার হতে আষাঢ় এলে মন প্রাণ সবই কেমন যেন করে ওঠে, মেতে ওঠে। বৃষ্টির পতনের ছন্দে কবির নিজস্ব ছন্দও একাকার হয়ে যায়। শান্তিনিকেতনের উপান্তে খোয়াইতে ঝরঝরো বাড়িধারা, গুরু গুরু মেঘ গর্জনের কি কোনো তুলনা হয়? বিনীত নমস্কার দিয়ে মানস দাস, মাইকেল নগর, মধ্যগ্রাম, জেলা উত্তর চব্বিশ পরগনাতে লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ মানসবাবু, আবারও লিখবেন কেমন? এবার চলে যাব আমাদের আজকের শেষ চিঠিতে, আর যাওয়ার আগে নিয়ে নেব আরও একটি বিজ্ঞাপন।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো ডিকি।
2: পাল্টাও পাল্টাও,

0: স্বভাব পাল্টাও।
1: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: পরের চিঠি, আমাদের আজকের শেষ চিঠি, পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, লিখেছেন কান্দি মুর্শিদাবাদ থেকে। কাশীনাথবাবু লিখছেন, প্রিয় সন্ধ্যা, তুমি জানতে চেয়েছ প্রিয় বর্ষায় আমার অনুভবের কথা, কিন্তু কি লিখি তোমায়? তোমাকে না লিখে থাকা যে বড়ই দায়ী। বর্ষারাতের শ্রাবণ ঘন গহন তিমিরের বুক চিরে যখন শানিত অসির ঝলক আর অবিশ্রান্ত বৃষ্টির রিমঝিম শব্দ আমার শ্রবণেন্দ্রিয় মন্দ্রিত করে, খেয়ালি মনে মশির আঁচড়ে বর্ণাক্ষরের ঢেউ তুলে হাতে তুলে নিই কাগজ কলম, ভরে তুলি খেরোপাতা ছন্দ ছড়ায় গানে, ডুবে যায় অপরূপা প্রকৃতির বাদল রাতের নিগড়ে, বিনিদ্র নয়নে ঝরঝরো বাদল রাতের অন্তর্দর্শনে খুঁজি তাকে বারবার বারবার, নির্জন ঘরে নিঃশব্দ পায়ে যখন দক্ষিণা বাতায়নটি খুলি, দেখি অম্বরে গুরু গুরু গর্জন বিজয় কেতন নাড়ে, পুষ্কর মেঘ ছোটে বিরহিণীর কাছে, নবযৌবনা সুন্দরী বর্ষায় শুনি কৃষকের মুখে আনন্দের উচ্ছ্বাস গান, বাংলার বাতাসে বাউলের সুরে শস্য শ্যামলা ধরিত্রীর বুকে পঞ্চপল্লবে বিকশিত হয় শ্যামল কানন, শ্রবণ মন্দিত করে দাদুরীর ডাক, অজ্ঞান আবৃত আকাশ চাঁদের আলো দিয়েছে নিভিয়ে, ব্যস্ত দিনের শেষে বর্ষা মুখর রাতে নিজের সাথে নিজের কথা বলা, নিজের কাছে নিজেকে তুলে ধরা, প্রাণ ভরে উপভোগ করা বর্ষা রাতের অপরূপ মাধুরী আর অন্তর্ভ্রমণ, নিজের ভেতরে নিজের এক্সকারশন, একাকিত্বের নির্জনতায় মনোকুঞ্জ বনে অচিন পাখি গায়ে গান, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, তখন একটু চুপ, তারপর একটুখানি চাওয়া ধূসর আকাশ পানি, স্মৃতির ক্যানভাসে নিজেকে হারিয়ে ফেলি কোথায় কে জানে, এমন বরিশনো রাতে তাকে কি ভোলা যায়। সন্ধ্যা, আমার কাব্যিক মনের কল্পনার তুলিতে আঁকা ছবি তোমায় পাঠালাম। ইতি বিনীত কাশীনাথ মণ্ডল, হাজারপুর নবগ্রাম মরুড়া কান্দি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ কাশীনাথবাবু, আবারও লিখবেন। নমস্কার।

প্রিয় শ্রোতা বন্ধু, হাতে তো আর একদম সময় নেই, তাই যাওয়ার আগে বলে যায় আমাদের আজ সন্ধ্যার জুলাই মাসের অর্থাৎ পরবর্তী মাসের বিষয় থাকছে বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী, অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে স্বরূপে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখা সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, ঠিকানা আজ সন্ধ্যা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক 742101। লিখতে পারেন ইমেলেও, আমাদের ইমেল আইডি ছোটো হাতের আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। বন্ধু, আর তো সময় নেই, বিদায় নিতে হচ্ছে আজকের আজ সন্ধ্যার আসর থেকে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আজম, আমার পক্ষ থেকে রইল আপনাদের সকলের জন্য শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

0: দর্পণে নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
1: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
0: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
1: ছেলে হোক বা

0: অগ্নি, কোনো দিকে কম নয়, কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন, এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন। বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর।
3: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। 3 দিনের সেসেলস সফর শেষে তিনি এখন দেশের পথে। হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ 2টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPF এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেন। এদের মধ্যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দার পাল সিংকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে এই পুরস্কার সন্ত্রাসবাদ, বৈরী তৎপরতা এবং জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও দেশের সীমান্ত এলাকায় লড়াইয়ের বিরুদ্ধে ভারতের নিয়মিত সংগ্রামেরও প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে।

0: আগামী 50 বছরে তা নির্ধারিত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেশের পথে। এর আগে তিনি সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে।
1: By private parties. There's nothing official about them. There is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who's participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, who are all distinguished individuals in their own right.
0: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারত সরকার এই ধরনের কোনো আলোচনায় কখনোই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি। ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম গারিব আব্দি জানিয়েছেন, বৈঠকে হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রধানত আলোচনা হয়। ওমানের পক্ষে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল হিনাই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ব্রিটেনে তার সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাক্সের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থানও থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার আওতায় লিগ্যাল মেট্রোলজি অফিসার প্রথমবার আইন ভাঙা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে নোটিশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা মানা হলে জরিমানা বা মামলা এড়ানো সম্ভব হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে আছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপির এম নাগরাজা, পাঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চৌক, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা সিং, মণিপুর থেকে অধিকারী মায়ুম সারদা দেবী এবং মহারাষ্ট্র থেকে এনসিপি নেতা রাজেন্দ্র হিরালাল জৈন। অনুষ্ঠানে রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই 2টির ওপর আলোচনা শেষে জবাবি

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোঁক করছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে আইনের অপব্যবহার করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য।
1: আবার মুখ ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে, এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ইটা মাটি ছাড়া করব, কোনো দাঙ্গাবাজে স্থায়ী নেই। আর যে যার পাস্ট রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অফ উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মিসহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল এই দুটি সভায় পেশ করেন। তিনি জানান, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এই পর্বে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। জানিয়ে দিই, এরপর গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যে অনুষ্ঠানগুলি রয়েছে সে সম্পর্কে একটু পরে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় গল্প হলেও সত্যি, পায়ের শিরা মনের কথা বলে। অতিথি থাকবেন ডক্টর অভিক ভট্টাচার্য, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর, 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন, শিল্পী কৌশিক গোস্বামী। ১০:45 নজরুল গীতি শুনবেন শ্রুতি মেধা দাসের কণ্ঠে। রাত 11:00 লোকগীতি, শিল্পী মানিক দাস বাউল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী বিভাস সাংঘাই।

সঞ্জয় তপ্রচার তরঙ্গে আজ রাত ৮টায় ছায়া ছবির গান, ৮টা বেজে ১৫ মিনিটে নানা রঙের গান, ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট, ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। রাত ১১টা বেজে ১০ মিনিট থেকে হিন্দি ছায়াছবির গান শুনবেন। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার। স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। আকাশবাণী কলকাতা, একটু পরে স্থানীয় সংবাদ।
2: এই দাঁড়া, আসল নোট কি খেলছিস কেন?
3: ব্রো, এটা তো ছেঁড়া।
2: শোন, ফাটা ছেঁড়া বা পুরনো নোট গুলো ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়।
3: ওয়াও, নতুন নোট পেয়ে যাবো।
2: হ্যাঁ, যেটা দিয়ে তুই আমাদের পিজ্জা পার্টি দিবি। আরবিআই এর কথা বলে স্মার্ট হন।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণের আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল। সরকার অভিন্ন দিওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। শ্রী জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। দীঘার জগন্নাথ মন্দির ও হুগলির মাহির সহ রাজ্যের বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পূজা পাঠ। আর যথাযোগ্য মর্যাদায় আশুতোষ মুখোপাধ্যায় এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিনটি উদযাপন করা হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যে ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে আইন শৃঙ্খলার প্রশ্নে সমঝোতা ও ভোট ব্যাংকের রাজনীতির কারণে বহু অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সিএএ বিরোধী আন্দোলন, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুন সহ রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ওইসব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষ বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ আদায়ের কোনো কার্যকর পৃথক ব্যবস্থা এতদিন ছিল না।
5: দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব। সরকারি বেসরকারি যাই ভাঙুন, যা হয়ে গেছে অতীত, এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য।
4: অন্যদিকে বিরোধী তৃণমূল কংগ্রেস বিল দুটির একাধিক সংশোধনী প্রস্তাব জমা দেয়, তবে সরকার সেই সংশোধনীগুলি গ্রহণ না করায় বিষয়

0: একটি ভোটাভুটিতে যায় পক্ষে ১৭৬টি এবং বিপক্ষে ৪১টি ভোট পড়ে। ভোটদানে বিরত থাকেন ২০ জন বিধায়ক। এদিকে বিধানসভায় আজ বিরোধী শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে একটি প্রতিবেদন।
1: রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে চলতি পর্বের শেষ দিনে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের পারস্পরিক সংঘাত। গুন্ডাদমন বিল নিয়ে আলোচনার সময় কালীঘাটপন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল শিবিরের পারস্পরিক দ্বন্দ্ব বিধানসভার মধ্যে প্রকাশ্যে আসায় একসময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শাসক দলের কটাক্ষে ক্ষুব্ধ হয়ে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত নিজের নির্ধারিত বক্তব্য পেশ না করেই বসে পড়েন। নির্ধারিত সময় অনুযায়ী বক্তব্য রাখতে উঠে তিনি বিলের ওপর আলোচনায় অংশ না নিয়ে একটি পয়েন্ট অফ অর্ডার তোলার অনুমতি চান। বক্তব্যের শুরুতেই তিনি নিজেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে দাবি করেন। এই কথা উচ্চারণের পরেই শাসক দলের বেঞ্চ থেকে শুরু হয় প্রবল হইচই ও কটাক্ষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে হস্তক্ষেপ করেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, বিধানসভার বক্তাদের তালিকা বিরোধী দলের মুখ্য সচেতকের সুপারিশ অনুযায়ী অধ্যক্ষের দপ্তর থেকে নির্ধারিত হয়। সরকার এ বিষয়ে কোনো ভূমিকা নেয় না। দলের নাম বা বক্তার তালিকা নিয়ে আপত্তি থাকলে তা বিরোধী দলের মুখ্য সচেতকের সঙ্গেই আলোচনা করার পরামর্শ দেন তিনি। এরপরে অধ্যক্ষ রথীন্দ্র বসু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও শোভনদেব চট্টোপাধ্যায় আর বক্তব্য রাখেননি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল ২০২৬ সভায় পেশ করেন। তিনি বলেন, ১১৩টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে।
2: ১৯৯৩ সালের যে ৬৬টি জাতিগোষ্ঠীকে সেই সময় বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে ১১৩ যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে।
0: তবে মন্ত্রী জানান, বাতিল হওয়া কোনো জাতিগোষ্ঠী যদি পুনরায় ওবিসি তালিকাভুক্ত হওয়ার আবেদন জানায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশন বিষয়টি সমীক্ষা করে দেখবে। যদিও তপশিলি জাতি উপজাতি সংক্রান্ত সংরক্ষণ তালিকায় কোনো পরিবর্তন করা হচ্ছে না। বিলের বিরোধিতা করে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকি অভিযোগ করেন, প্রস্তাবিত সংশোধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভোটাভুটিতে মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে ১৮৬টি এবং বিপক্ষে ১৭টি ভোট পড়ে। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী ২রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে।
3: উত্তরাখণ্ড গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএস অফিসার, লিগাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে।
0: মুসলিম মহিলাদের সমানাধিকারের প্রশ্নে অভিন্ন দেওয়ানি বিধি গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেছেন রাজ্যে দীর্ঘদিন ধরে এই আইনের প্রবর্তনের অন্যতম উদ্যোক্তা আইনজীবী ওসমান মল্লিক। আজ কলকাতা প্রেস ক্লাবে প্রগতিশীল মুসলিম সমাজ, জাতীয়তাবাদী মুসলিম সমাজ, সংস্কারবাদী মুসলিম সমাজ এবং সেকুলার মিশন সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই আইনের সমর্থনে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে যত দ্রুত সম্ভব ইউসিসি চালু করার দাবি জানানো হয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কোনো মন্তব্য সরকার বরদাস্ত করবে না। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে বলেও তিনি জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শ্রী জগন্নাথ দেবের আজ স্নানযাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পুরীর জগন্নাথ মন্দিরের রীতিনীতি ও নির্ঘণ্ট মেনে আজ স্নানযাত্রা হয় দীঘা জগন্নাথ মন্দিরে। স্নানযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দির থেকে বের করে আনা হয়। স্নান করানো হয় দুধ, ডাব ও ঘি দিয়ে। স্নান শেষে আবার মন্দিরে ফিরে যান তাঁরা। ঐতিহ্য অনুসারে মহাস্নানের পর ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ও দেবী সুভদ্রা নির্জনে বিশ্রাম নেন ১৫ দিন। জনসাধারণের দর্শন থেকে

রাগপ্রধান বাংলা গান শুনছেন। সতীনাথ মুখোপাধ্যায়ের পর এবারে শিল্পী শিপ্রা বসু।

গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এর সঙ্গে শেষ হলো আজকের রাগ প্রধান বাংলা গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক বাংলা গান। প্রথমেই শিল্পী শচীন দেববর্মণ।

গানটি শুনলেন শচীন দেব বর্মনের কণ্ঠে, শুনছেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের শিল্পী লতা মঙ্গেশকর।

আর এর সঙ্গেই শেষ হলো আজকের বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক বাংলা গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে আলো ছায়াছবিতে অরুন্ধতী হোম চৌধুরী।

56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তিন দিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের উপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF-এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে OBC সংরক্ষণ নিয়ে দুটি বিল। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে, জার্মানি খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে তিনি দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে এই সম্মান তুলে দেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ওয়ার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং বান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিং প্রমুখকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়ন, লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দার সিং ও এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উত্তম যুদ্ধ সেবা পদকে ভূষিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না ও ভাইস অ্যাডমিরাল তরুণ সাপ্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা সংজ্ঞায়িত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মধ্যে। সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনি, সেদেশের সরকার এবং জনগণকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, 3 দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরে এসেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য পরিষেবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের মধ্যে সংযোগ আরও উন্নত করেছে। দেশে বিশেষ করে পিছিয়ে পড়া ও অনগ্রসর জেলাগুলিতে 23টি নতুন এইমস এবং 157টিরও বেশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে।

0: তাকিস থিওডোরিকাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য বিনিয়োগ শিল্পক্ষেত্রের সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেছেন, দোহায় এ সংক্রান্ত বৈঠকের জন্য ইরান অনুরোধ জানিয়েছিল, তবে বৈঠকের ব্যাপারে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি। যদিও ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিয়ে ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘরিয়া বাবারি বলেছেন, কাতারের সঙ্গে তেহরানের স্বাভাবিক আলোচনাই হয়েছে। এদিকে ইরান ও ওমান আজ মাস্কাটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হেজবোল্লা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের তিন ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামী 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ার পর দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করেছিল। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। এই মাত্রা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রের দায়বদ্ধতার প্রতিফলন। দেশে পরিকাঠামো বিনিয়োগ আরও ত্বরান্বিত করতে এবং প্রাতিষ্ঠানিক মূলধনের পরিমাণ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহে এই তহবিলে অতিরিক্ত 30,000 কোটি টাকা বরাদ্দ করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জীবনী ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। CA বিরোধী আন্দোলন, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া হিংসার একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওইসব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ আদায়ের কার্যকর কোনো পৃথক আইনি ব্যবস্থা এতদিন ছিল না।
1: দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, সরকারি বেসরকারি যাই ভাঙুক, যা হয়ে গেছে অতীত, এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান CP রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এই সদস্যদের মধ্যে রয়েছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, BJP-র M নাগারাজা, পঞ্জাব থেকে BJP নেতা তরুণ চুগ সহ অন্যান্যরা। BJP সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা UGC-CC আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী BJP নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের

0: বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। ব্রাজিল 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপসির শীর্ষস্থানে থেকে নক আউটে পৌঁছেছে। জাপান 3 ম্যাচে 5 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে দ্বিতীয় স্থান থেকে রাউন্ড অফ 32-তে পৌঁছেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। 3 দিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। খবর আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 30 জুন 2026 মঙ্গলবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো অনুষ্ঠানে সুবোধ্য সঙ্গীত শুনবেন ভাটিয়ার ও আহির ভৈরব রাগে গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে শুনবেন তরু দত্তের সংক্ষিপ্ত জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা দত্ত, 6:55 কৃষক বন্ধুদের জন্য শুনবেন নারকেল গাছের ফল ঝরা ও তাঁর সমাধান, এই বিষয়ে বলবেন ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায়। সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে আগামীকালের গন্তব্য।

কুটি তাই এতে গুডু কুটি শুধু দেখেছো ঘুঘুটি তাই এত গুরু কুটি বললে ফাঁদেতে চুপসিয়ে যাবে যাক বললে ফাঁদেতে চুপসিয়ে যাবে যাক জয় ঢাক।

0: গানটি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে, গোপী গায়েন বাঘা বায়েন ছায়াছবি থেকে।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

গানটি শুনলেন মহাপুরুষ কালপুরুষ ছায়াছবি থেকে, শিল্পী রাজর্ষি বর্মন। পরের গানটি শুনুন হসপিটাল ছায়াছবি থেকে, শিল্পী গীতা দত্ত।

বাংলা ছায়াছবির গান শুনছেন, পরের গানটি শুনুন নীল আকাশের নিচে ছায়াছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানটি শুনলেন নীল আকাশের নিচে ছায়াছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। পরের গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়, ছবির নাম বিলম্বিত লয়।

0: কি জানি কি হয়।
1: এর সঙ্গে শেষ হলো আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz-এ। এখন মাটির সুর। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী সিদ্ধেশ্বর রায়।

গানটি শুনলেন মিনতি বর্মনের কণ্ঠে, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের মাটির সুর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্সে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জানিয়ে দিই আমাদের পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। অধিবেশন শুরুতেই থাকবে অমৃতবাণী, সে সঙ্গে ভক্তিমূলক গান। এরপর 6:20 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর।

রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি শুনবেন পরপর 6:30 এবং 6:50। সকাল 7:25 শুনবেন আবারও কলকাতা কেন্দ্রের বাংলা খবর, স্থানীয় সংবাদ 7:35। 7:45 বাংলা ছায়াছবির গান, অনুষ্ঠান শুভ সকাল সকাল 8:00। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি খবর, 9:05 ইংরেজি সংবাদ, 9:10 থেকে সকাল 10:00 শুনবেন বিবিধ ভারতীর বিভিন্ন অনুষ্ঠান।

সকাল 10টা থেকে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের নানান অনুষ্ঠান। এরপর বিকেল 3টেই আবারও দিল্লি কেন্দ্রের হিন্দি খবর, 3টে বেজে 5 মিনিটে ইংরেজি খবর। বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি 5টে বেজে 15 মিনিটে, কিষাণবাণী 5টে বেজে 30 মিনিটে, 6টে বেজে 5 মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে কীর্তন। গ্রামীণ সংবাদ প্রচারিত হবে 6টে বেজে 35 মিনিটে, 6টে বেজে 40 মিনিট থেকে শুনবেন ইংল্যান্ডে অনুষ্ঠিত ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলার ধারা বিবরণী, রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। এরপর 7টে বেজে 35 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা খবর, স্থানীয় সংবাদ 7টে বেজে 50 মিনিটে। খেলার ধারা বিবরণী আবারও সম্প্রচারিত করা হবে 8টে বেজে 35 মিনিট থেকে। রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনলেন পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার খবরে বলা হয়েছে, জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হয়েছে, তবে জেলার আবহাওয়া ছিল প্রধানত স্বাভাবিক। গত কালকের সর্বাধিক তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি। পরবর্তী সাত দিনের জলহার পূর্বাভাসে বলা হয়েছে, জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে বলা হয়েছে, জেলার কোনো কোনো অংশে পরবর্তী সাত দিনে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী দুদিনের আবহাওয়ায় সামান্য রদবদল হতে পারে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা বেজে 5 সেকেন্ড। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5টা বেজে 50 মিনিটে। জয় হিন্দ।